গণিতের সময় 5:39 হয়ে গেছে আর আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল। এখন থাকছে আপনার জন্য পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত, প্রথমটি রাহুল মিত্রর গলা এবং তারপর ভাস্বতী দত্ত।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা, শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত। ঘড়িতে এখন সময় ভোর 6:12 হয়ে 14 সেকেন্ড। এখন থেকে 7টা পর্যন্ত 100.1 FM গোল্ডে প্রভাত বীণা। প্রভাত বীণায় গান শুনতে শুনতে প্রত্যেক দিনের মতন আজকে আমাদের পথ চলা শুরু হবে। আর আজ আমরা দেশ ছাড়িয়ে পৌঁছে যাব পৃথিবীর অন্যান্য প্রান্তে। গোপা আছি আজ আপনার সঙ্গে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন।

শুরুতেই যেটা বলছিলাম, আজ আমরা পথে নেমেছি, গানে গানে পথে নেমেছি, মনে মনে পথে নেমেছি, আজকে দেশ ছাড়িয়ে বেশ অনেকটা দূর যাওয়ার জন্য। আসলে আজকে ইন্টারন্যাশনাল ডে ফর পিপল অফ আফ্রিকান ডিসেন্ট। আমাদের বাংলা করে যদি বলি, যতটুকু আমি বুঝতে পাচ্ছি, আফ্রিকীয় বংশোদ্ভূত মানুষের আন্তর্জাতিক দিবস। আফ্রিকার ক্ষেত্রে, আফ্রিকার মানুষের ক্ষেত্রে আজকের এই দিনটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিনটা কেন, হঠাৎ করে কেন এলো? এই দিনটা পালন করবার মূল কারণ হচ্ছে আফ্রিকার যে সমস্ত মানুষেরা, তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি, তাদের অবদান এবং তাদের প্রতি দীর্ঘদিন ধরে চলতে থাকা যে বৈষম্য এবং সমস্ত রকম বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করাটাই হচ্ছে আজকের দিনের একটা মূল জায়গা। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রস্তাব গ্রহণ করেন এই 31শে অগস্ট, এই দিনটাকে, আমাদের এই যে আজকের এই দিনটা আফ্রিকীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা। এবং এটারও একটা কারণ রয়েছে, কারণ ঠিক এই দিনটা বিশ্বের কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর আন্তর্জাতিক সম্মেলন, সেইটা শেষ হয়েছিল এই আজকের দিনে। সময়টা ছিল 31শে অগস্ট 1920, নিউ ইয়র্কে প্রথম এর সমাপ্তি হয়েছিল এবং সেই ঐতিহাসিক সম্মেলন থেকে মানুষের অধিকার

অধিকার এবং মর্যাদা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা গৃহীত হয়েছিল। গোটা বিশ্বের মানুষ ভাবতে মানে এটা বাধ্য হয়েছিল যে প্রত্যেক মানুষ এক। আজকের দিনের এই যে এত বড় গালভরা একটা নাম রয়েছে, আফ্রিকীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর আন্তর্জাতিক দিবস, যদিও এটা আফ্রিকা দেশের মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এই যে ভাবনা বা এই যে ধারণা সেটা শুধুমাত্র আফ্রিকার মানুষের কাছে থেমে থাকেনি, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে মানুষ কেবলমাত্র ধর্ম, বর্ণ, রং, তার শিক্ষা এগুলো দিয়ে তাকে বিচার করা বা তাকে আলাদা করে রাখাটা ঠিক নয়। মানুষ সমান, মানবিকতায় মানুষ সমান, ভালোবাসায় মানুষ সমান, এবং সেই জায়গার থেকেই আজকের এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের কাছে। মান হুঁশ হিসেবে যারা আমরা রয়েছি গোটা পৃথিবী জুড়ে, আমাদের সকলের কাছে আজকের এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে সঙ্গে থাকুন, গান শুনব নানান শিল্পীর কণ্ঠে নানান ধরনের, আর গোপা আছি আপনার সঙ্গে আজ প্রভাত বিনায় 100.1 FM গোল্ডে।

ভারতীয় গণনাট্য সংঘের এই গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবার আমরা একটুখানি উড়ে যাই আফ্রিকায়। আফ্রিকীয় বংশোদ্ভূত মানুষের ইতিহাস এবং সংস্কৃতিকে সম্মান জানানো, তাঁদের মানব অধিকারের প্রতি সচেতনতা বাড়ানো, বর্ণ বৈষম্য এবং জাতিগত বৈষম্যের বিরুদ্ধে

প্রতিবাদ করা, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, রাজনীতি এবং সমাজে আফ্রিকীয় বংশোদ্ভূত মানুষের অসাধারণ অবদানকে স্বীকৃতি দেওয়া আজকের দিনটার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মতে দাসপ্রথা, উপনিবেশবাদ এবং দীর্ঘদিনের বর্ণবৈষম্যের প্রভাব এখনও বিশ্বের বহু আফ্রিকীয় বংশোদ্ভূত মানুষের জীবনে বৈষম্য এবং অসমতার রূপ হিসেবে রয়ে গেছে। তাই এই আজকের দিনটা গোটা বিশ্বে এবং আফ্রিকার মানুষের জন্য কেবলমাত্র উদযাপনের দিন নয়, কেবলমাত্র উৎসবের দিন নয়, আজকের এই দিনটা সমতা এবং মর্যাদার জন্য নতুন করে ভাবারও দিন। তাই আজকের এই দিন আমাদের প্রত্যেককে, যারা আমরা মানুষ রয়েছে পৃথিবীতে, প্রত্যেককেই এটা নতুন করে মনে করাবার দিন। আমরা প্রত্যেকেই এক, আমাদের কাজ, আমাদের পৃথিবীর জন্য ভালো কিছুর জন্য কিছু করে যাওয়া, এই সমস্ত কিছুতেই আমরা কিন্তু এক, আমরা মানুষ। যে কোনো ধর্ম, বর্ণ, রং, কাজ, যে কোনো জায়গার, যে কোনো দেশ, যে কোনো শহরের মানুষজন যদি ভালো কিছুর জন্য কিছু করে, একে অপরের পাশে থাকে, সেই জায়গা থেকে কিন্তু আমরা সমান, আমরা এক ধরনের মানুষ। কেউ কারোর একটু বেশি শিক্ষা থাকতে পারে, কারোর একটু কম থাকতে পারে, কেউ একটু বেশি ট্যালেন্টেড হতে পারে, কেউ একটু কম হতে পারে, কারোর একটু বেশি বুদ্ধি থাকতে পারে, কারোর একটু কম থাকতে পারে, কিন্তু তবুও মানবিকতার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, একে অপরকে সাহায্য করবার জায়গা থেকে আমাদের এক মনোভাব, এটাই আজকের এই দিনটায় বারবার মনে করিয়ে দেবার। যদিও সেটা সম্ভব নয়, সেটা হয় না, কোটি কোটি কোটি কোটি কোটি কোটি মানুষের কোটি কোটি রকমের ভাবনা তাদের মন, কিন্তু তবুও আমাদের তো কোথাও কোনো একটা আশার আলো নিয়ে চলতে হয়, আর সেই জায়গায় আজকের দিনটা নতুন করে নতুন ভাবনায় গোটা পৃথিবীর মানুষের কাছে আলো জাগাতে পারে, আমরা এক, আমরা সমান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold. প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

100.1 FM গোল্ড আমরা শুনছি, আর আজকে আমরা চলে গেছি একটুখানি আমাদের দেশ ছাড়িয়ে, চলে গেছি, উড়ে গেছি মনে মনে আমাদের দেশ ছাড়িয়ে সেই সুদূর আফ্রিকায়। আজকের এই দিনটা সেখানকার মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত মানুষ রঙে ধর্মে আলাদা আলাদা আলাদা আলাদা হতে পারে না, মানুষ সবাই এক। এই জায়গা, এই কথাটা কোথাও না কোথাও তাঁরা এই আজকের দিনে ছড়িয়ে দেবার চেষ্টায় বা ছড়িয়ে দেবার জন্য কিন্তু আজকের এই দিনটা সেখানের জন্য খুব বিখ্যাত। কিন্তু আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে এই কথা আজকে ছড়িয়ে দেওয়াটা খুব দরকার যে মানুষ কিন্তু প্রত্যেকেই সমান। ধর্ম আলাদা হতে পারে মানুষের, বর্ণ আলাদা হতে পারে মানুষের, গায়ের রং আলাদা হতে পারে, ভাষা সংস্কৃতি সব কিছু আলাদা হতে পারে, খাওয়া দাওয়া আলাদা হতে পারে, কিন্তু মানুষ কখনো আলাদা হয় না। সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে সবচেয়ে বড় পরিচয় আমাদের, আমরা মানুষ। গায়ের রং, তার গায়ের রংটা এই মানুষের আসল রং নয়, আসল রং হচ্ছে মানুষের তার মনের রং। ভেদাভেদ একেবারেই নয়, ভালোবাসা দিয়ে মানুষকে মানুষ চিনতে পারবে, মানুষকে মানুষ স্বীকৃতি দেবে, এটাই হচ্ছে আজকের দিনের মূল জায়গা বা আজকের দিনের মূল লক্ষ্য।

সহজ মায়ের গান আমরা শুনছিলাম। সহজ মায়ের কণ্ঠে গান শুনতে শুনতে মানুষ আমরা যখন জন্মাই সেই সময় আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না। আমরা যখন জন্মাচ্ছি তখন শুধু নিঃশ্বাসটুকু নিয়ে আমরা জন্মালাম। তারপর আমাদের নাম হলো, আমাদের ধর্ম হলো, আমাদের সংস্কৃতি হলো, আমাদের ভাষা হলো, কিন্তু আমরা জন্মালাম যে নিঃশ্বাসটুকু নিয়ে মানুষ হিসেবে কিন্তু আমরা জন্মালাম। তখন একটাই নাম, হিউম্যান বিং, মানুষ। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যে পরিবারে আমি জন্মালাম, যাদের কাছে আমি জন্মালাম, তাদের নাম পেলাম, তাদের সংস্কৃতি পেলাম। আমি যদি আবার কোনো কারণে যেখানে জন্মালাম সেখান থেকে অন্য কোথাও চলে যাই, তাহলে হয়তো সেখানকার নাম পেতাম, সেখানকার সংস্কৃতি পেতাম, সেখানকার ধর্ম পেতাম, সেখানকার ভাষা পেতাম। এরপর ধীরে ধীরে ধীরে ধীরে একটা বিরাট যাত্রা অনেকটা সময় জুড়ে, তারপর একটা সময় গিয়ে সেই যাত্রা শেষ হলো। যে কোনো যাত্রার শুরু এবং শেষ আছে, যাত্রা শেষ হলো, তখন রয়ে গেল আমার নাম, আমি চলে গেলাম, আমার নিঃশ্বাসটুকু নিয়ে আমি চলে গেলাম, নিঃশ্বাস নিয়ে আমি এসেছিলাম। আসবার পর আমার নাম হলো, ধর্ম হলো, বর্ণ হলো, সমস্ত কিছু হলো, সব কিছু নিয়ে আমি একটা দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করলাম, করে একটা জায়গায় সেই যাত্রা শেষ হলো, রয়ে গেল আমার নামটুকু, আবার যে নিঃশ্বাসটুকু নিয়ে আমি এসেছিলাম সেটুকুনিও ত্যাগ করে আমি চলে গেলাম। এবার এই যে নামটুকু রয়ে গেল, এই নাম সুনাম হতে পারে, এই নাম বদনাম হতে পারে। এই যে নিঃশ্বাস নিয়ে আমি এলাম এবং তারপর একটা দীর্ঘ যাত্রা পথ অতিক্রম করে আমার নামটুকু, বদনাম অথবা সুনামটুকু রেখে, নিঃশ্বাসটুকুকেও রেখে আমি যে চলে গেলাম, এই যাত্রাপথটুকুই হচ্ছে জীবন, এই যাত্রাপথটুকুই হচ্ছে আমাদের মানুষের কর্মকাণ্ড। এই আমার আসা এবং যাওয়ার মধ্যেখানের এই যে সময়টা, এই সময় মানুষ হিসেবে আমি কি কাজ করে গেলাম, সেটুকুনি কিন্তু ঠিক করবে শেষে গিয়ে আমার নামটা সুনামে থাকবে না বদনামে থাকবে। কালের গভীরে হয়তো নাম মুছে যাবে, কিন্তু তবুও কোথাও না কোথাও সেই কালের মাঝেই থেকে যাবে আমার নাম, যে নাম মানুষ। এবং সেই মানুষকে নিয়েই আজকের এই দিন, আজকের এই যাত্রা, আজকের এই পথ চলা। আরেকটা গান আমরা শুনি, আরেকটা গান শুনে ফিরছি। শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা, গোপা আছি আজ আপনার সঙ্গে।

শাহানা বাজপেয়ীর কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। যখন আমরা জন্মাই, আমাদের পাশাপাশি যদি কমন জায়গা থাকে, হসপিটালে কমন বেডে যদি আমরা থাকি, তাহলে পাশাপাশি আরও অনেক ছোটরা থাকে। তো যখন আমরা জন্মাই, যখন সবে ভূমিষ্ঠ হচ্ছি, যখন মা বলে কেঁদে উঠছি, ঠিক সেই সময়টাই কিন্তু আমি বা আমার পাশে যে ছোট্টটি ভূমিষ্ঠ হয়েছে বা তার পাশে যে ছোট্টটি ভূমিষ্ঠ হয়েছে, আমাদের কাছে কিন্তু কোনো বিভেদ নেই। আমাদের মা বাবাদের কাছে বা পরিবারের কাছে হয়তো আছে, অমুক পরিবার, অমুক ধর্ম, অমুক সংস্কৃতি, কিন্তু আমাদের কাছে কোনো বিভেদ নেই। আমরা সবাই একই সঙ্গে একটা শব্দেই কেঁদে উঠছি, সে শব্দটা হচ্ছে মা। গোটা পৃথিবীতে একটাই শব্দ মা। এমনকি আমি মাঝে মাঝে অন্যান্য প্রাণীদেরও দেখি, যাদের কথা একটু বোঝা যায়, যাদের কথা একটু শুনে ঠাউর করা যায়, তাদেরও যখন তারা কাঁদছে বা তারা কিছু চাইছে বা যাদের তাদের কষ্ট হচ্ছে, তখন যে উচ্চারণটা বেরোয় মা, এ এক ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এমন কোনো ভাষা নেই বা এমন কোনো ভাষার মানুষ নেই এই শব্দটি বুঝবে না। আমাদের মানুষের ক্ষেত্রে, গোটা পৃথিবীর মানুষের কাছে, সে মাম্মি হোক, মম হোক, মাই হোক, যাই হোক, আসল যে শব্দটা আমাদের মুখ থেকে বেরোয় সেটা হচ্ছে মা। আর এই মা, এই জায়গাতে আমরা প্রত্যেকেই সব এক, যেখানে কোথাও কোনো ধর্ম নেই, সংস্কৃতি নেই, অহংকার নেই, বিচার নেই, সমস্ত জায়গায় আমরা এক। এরপর ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের মধ্যে যখন বড় হই, বড় হতে থাকি, ধীরে ধীরে আমাদের মধ্যে ধর্মের সচেতনতা আসে, আমাদের মধ্যে বর্ণের অহংকার আসে, আমাদের মধ্যে নানান রকমের রং নিয়ে আমরা খুব পরিচিত হতে শিখি, এবং আমাদের মধ্যে একটু একটু একটু করে কোথাও না কোথাও অহংকারও বাসা বাঁধতে শুরু করে। এবং তখন আমাদের কাছে আমরা কে কোন পদে কাজ করছি, কে কত বড় লোক, কার কত কি আছে, এই জায়গাগুলো অনেক বেশি বড় হয়ে ওঠে। ধীরে ধীরে বলতে থাকি মানুষ এই পরিচয়টুকু। তাই আজকে, আজ এই দিনটা যখন আফ্রিকার মানুষের কাছে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, সেই এই দিনে দাঁড়িয়ে আজ আমরা অন্তত এটুকু ভাবতে চেষ্টা করি বা ভাবি, আমরা প্রত্যেকে সমান। নিঃশ্বাস নিয়ে এসেছি, কাজ দিয়ে শেষ পর্যন্ত কাজ এবং নিঃশ্বাস রেখে চলে যাব, থেকে যাবে কালের গভীরে, সময়ের সঙ্গে সঙ্গে থেকে যাবে, হয়তো বা কোথাও আবছা হয়ে যাবে, কিন্তু মানুষ এইটুকু থেকে যাবে। আর আজকের এই যে দিনটা, এই দিনটার একটা বিশেষ, প্রত্যেক বছরই এই দিনটার একটা বিশেষ জায়গা থাকে। একে তো বিশেষ জায়গা, প্রত্যেক মানুষ এক, প্রত্যেক মানুষ সমান, এই ভাবনায় আরও কিছু বিশেষ জায়গা থাকে প্রত্যেক বছর বছর, যেটা বদলায়, এবছরও তাই আছে। কিন্তু একটা গান শুনবো আমরা, গান শুনে তারপর আবার বাকি কথা হবে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ড। শুনছেন প্রভাত বিনা, সঙ্গে আছি গোপা।

কালকাটা কয়ারের গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে একটু চলে যাই আজকের এই দিনটায়। এই বছর এই দিনটার যে বিশেষ ভাবনার যে জায়গা রয়েছে সেটা হচ্ছে আফ্রিকীয় বংশোদ্ভূত মানুষের মানবাধিকারকে আরও বিস্তৃত করা, এটাই হচ্ছে এবছরের ভাবনার মূল জায়গা। শুধুমাত্র সেখানকার নয়, গোটা পৃথিবীর মানুষের তার যে অধিকার, তার যে জায়গা সেটা সুনিশ্চিত হোক, আমরা সবাই যাতে একে অপরের সঙ্গে সেইভাবে থাকি, সেইভাবে মিশি, সেটাও কোথাও আমাদের ভাবনায় রাখাটাও দরকার। এবং আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগসূত্র রেখে আমাদের প্রত্যেকের ভালো থাকাটাও কিন্তু খুব জরুরি।

ক্যালকাটা ইউথ কয়ারের গান আমরা শুনছিলাম। আমরা পৃথিবীর যে যে প্রান্তেই জন্মাই না কেন, যেখানেই জন্মাই না কেন, আমাদের প্রত্যেকের রক্তের রং কিন্তু এক। হ্যাঁ, গ্রুপ আলাদা হতে পারে ঠিকই, কিন্তু রক্তের রং আমাদের সবার এক। আবার চোখের জলের স্বাদ সেও এক, ভালোবাসার অনুভূতি সেটাও সকলের এক, আবার দুঃখের কান্না তাও কিন্তু সকলের এক। তাই আমাদের ধর্ম, বর্ণ, ভাষা, রং এগুলো কখনোই বৈচিত্র্যের কারণ হতে পারে না। এক একজন মানুষের ক্ষেত্রে এগুলো তার এক একটা জায়গা হতে পারে, তার নিজস্ব এক একটা জায়গা হতে পারে, কিন্তু এটা কখনোই বিভেদের কারণ হতে পারে না। পৃথিবী সুন্দর হয় যখন নানান ফুল, নানান রঙের ফুল একসঙ্গে ফোটে। তেমনি নানা ধর্ম, নানা ভাষা, নানা সংস্কৃতি, নানান বর্ণের মানুষ মিলেই এই পৃথিবী কিন্তু সুন্দর। পৃথিবী, পৃথিবী মা সবাইকে তৈরি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন তাঁর নিজের নিজের কাজের জন্য, যে কাজের যাত্রাই হচ্ছে আমাদের জীবন। এবং সেই জায়গা থেকে পরিচয় আমাদের অনেক হতে পারে, কিন্তু মানুষ এই পরিচয়ের থেকে বড় পরিচয় আর হয় না। আর আমরা মানুষ মানুষের জন্য, সে কথা যেন আমরা ভুলে না যাই। ভূপেন হাজারিকার এই গান আমাদের সকলের জন্য রইল। গোপা ছিলাম আপনার সঙ্গে, ফিরে আসবো আবার ঠিক 8:30। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্রভাত বীণা। শেষ করতে হবে এই গানে গানেই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি

শুনছেন 100.1 FM গোল্ড, মনের মেলোডি। মনের মেলোডিতে মন থেকে মনে গান, সুর, তাল, লয় সমস্ত কিছু ছড়িয়ে পড়ে। আজ আপনার সঙ্গে আছি গোপা, আর আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আছে হোয়াটসঅ্যাপ, এবং সেখানে আছে আপনার মনের কথা। কি বিষয় নিয়ে কথা হবে না হবে সমস্ত কিছু বলবো, কিন্তু একটু সবুর করতে হবে আপনাকে। একটা গান শুনে ফিরে এসে বাকি কথা হবে আমাদের।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে শুনতে শুরু হলো আজকের আমাদের মনের মেলোডি। আর মনের মেলোডিতে আমাদের মনের কথা হয়, মনের সুর তাল লয় ছন্দ সমস্ত মন থেকে মনে ছড়িয়ে পড়ে। মনের কথা বলবার জন্য আমাদের একটা নাম্বার আছে, 9903050992। এই নাম্বার গোপা আজ আপনার সঙ্গে আছে আপনার মনের কথা জানবার জন্য। কি বিষয় নিয়ে এবার কথা হবে? মনে তো অনেক কথা আমাদের থাকে, কত কথা বলা হয়, কত কথা বলা হয় না, কত কথা বলবো বলবো করেও কেমন যেন ঢোক গিলে নিই আমরা। তো আজকে যে কথা হবে সে কথা হয়তো না তেমনটা হয়তো গুরুত্ব দিয়ে কেউ শোনে না, কেউ আবার হয়তো আপনার সেই কথা নিয়ে হাসি ঠাট্টাও করতে পারে, না আপনার সামনে না করলেও আড়ালে আবডালে করতেই পারে। ঠিক সেই রকম একটা বিষয় নিয়ে আজকে আমাদের কথা হবে, কুসংস্কার। কুসংস্কার বস্তুটা হঠাৎ কেমন করে একটা গজিয়ে ওঠা জিনিস তো নয়, বহুদিন বহু বছর ধরে বহু যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে কেমন করে যেন পেরিয়ে পেরিয়ে পেরিয়ে পেরিয়ে আসা একটা জিনিস। সেই যখন থেকে শুরু হয়েছিল কুসংস্কার মেনে চলা তখন থেকে এখন সময়টা অনেক আলাদা, কিন্তু তবুও কেন জানি না, যতই জানি তার মধ্যে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই, তবুও যেন ওই কোথাও একটা আটকে গেলাম। যতই মুখে বলি কুসংস্কার আমি মানি না, কিন্তু তবুও একটা বিড়াল যদি সামনে দিয়ে চলে যায় তাহলে থম মেরে কেমন যেন দাঁড়িয়ে পড়ি, কেউ একজন যদি হেঁটে রাস্তাটা পার করে দেয় বা কোনো একটা গাড়ি বা সাইকেল যদি রাস্তাটা পেরিয়ে যায় তারপরে আবার আমরা চলতে শুরু করি, হাঁটার সময় যদি কোথাও একটা ঠক করে হুঁচট খেলাম তাহলেও মুখটা কেমন বেজার করে আমরা দাঁড়িয়ে পড়ি। কুসংস্কার মানি না কিন্তু তবু দাঁড়িয়ে পড়ি, হতে পারে বাবা পায়ে খুব লেগেছে সেজন্য হয়তো দাঁড়িয়ে পড়লাম, আর না হলে একটু দাঁড়িয়ে যাই, আবার পথ চলতে গিয়ে যদি কিছু হয়, এই রকম নানান ভাবনা চিন্তা আমাদের মধ্যে থাকে। কুসংস্কার আমরা মানি না ঠিক কথা, কিন্তু সেই কুসংস্কারের কিছু কিছু জিনিস এখনও আমাদের কেমন যেন ছেড়ে যেতে পারেনি, আমাদের মনে আমাদের মাথায় কেমন যেন ভালোবেসে আদর করে সে বসে থাকে। আপনার ক্ষেত্রেও যদি এমন হয়ে যায়, না কুসংস্কার আপনি মানেন না কিন্তু তবুও কোনো কোনো জিনিস ঘটে গেলে একটু কোথাও থমকে যান তারপর আবার চলতে শুরু করেন, 9903050992 এই নাম্বারে এসে বলে যেতে পারেন ঠিক কোন ঘটনা ঘটলে, মানে কুসংস্কারের কোন ঘটনা আপনার সঙ্গে ঘটলে একটুখানি সেটাকে নিয়ে ভাবেন। যদিও আপনি কুসংস্কার মানেন না এটা আমি মানছি, কিন্তু তবুও একটু ভাবতে তো হয়ই। সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে বা সেরকম যদি কোনো ঘটনায় আপনি কোথাও আটকে পড়েন কুসংস্কার না মানলেও, কোথাও একটা যদি ভাবনা চিন্তা হয় আপনার মনে কুসংস্কার নিয়ে, তাহলে অবশ্যই সেই ঘটনা আমাদের কাছে বলতে পারেন 9903050992 এই নাম্বারে। তাহলে আজকে ওই কথাই রইল, কুসংস্কার না মানলেও কুসংস্কারের কোনো ঘটনা যদি ঘটে যায় আমাদের কাছে বা কোন ঘটনায় আপনি সেটাকে একটু মেনে চলেন, মানে না মানলেও একটু মেনে চলেন সেই ঘটনা, সেটাও কিন্তু আমাদের কাছে বলতে পারবেন 9903050992। বাকি আছে আরও অনেক কথা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, এ তো সবে শুরু।

সবিতা চৌধুরীর গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবারও আমরা ফিরে আসি আমাদের সেই কথায়, যে কথা হচ্ছিল আসলে কুসংস্কার এমন একটা বিশ্বাস বা এমন একটা ধারণা যার পেছনে সাধারণত কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে এমনটা নয়, কিন্তু দীর্ঘদিনের অভ্যেস, ভয়, পারিবারিক শিক্ষা, পারিবারিকভাবে মেনে চলা, সংস্কৃতির ওপর একটা প্রভাব ফেলে যেটা ওই কুসংস্কারের দিকে চলে যায়। এটার সঙ্গে কোনো যে কোনো ঘটনার আসল সম্পর্ক রয়েছে বা খুব একটা বৈজ্ঞানিক ভিত্তিতে বিষয়টা ঘটেছে এমনটা নয়, কিন্তু ওই কাকতালীয়ভাবে কিছু যেন একটা ঘটে যায় এবং যেটা ঘটে যায় সেইটাতেই মনে হয় আমাদের কুসংস্কার। যেমন আমার ক্ষেত্রে যদি বলো যে কুসংস্কার আমি মানি না, কিন্তু তবুও কিছু একটা যদি মানি, তাহলে বুধবার আর শুক্রবার ছাড়া কোনো ভালো কাজ বা কোনো ভালো জায়গা বা কোনো পুজো দিতে যাওয়া, এই দুটো দিন ছাড়া আমার যেন কেমন মনে হয় বাকি দিনগুলোতে কিছুতেই সব কিছু ঠিকঠাক হবে না। বুধবার আর শুক্রবার এই দুটো দিনে গেলে যেন সব কিছু ঠিকঠাক হবে। এর মধ্যে কতটা কুসংস্কার আছে আমি জানি না, কিন্তু একটা মনের অদম্য বিশ্বাস রয়েছে বুধবার আর শুক্রবার যে কোনো কাজে আমি হাত দেবো তাই শোনা, যে কোনো জায়গায় আমি যাব সেখানেই আমার পথ প্রশস্ত থাকবে, এরকম একটা বিশ্বাস আমার মনের মধ্যে জন্মে গেছে। এবার এটা হতেই পারে আপনাদের অনেকের ক্ষেত্রেই এমন কোনো ঘটনা রয়েছে যে ঘটনায় না বাদ বাকি কুসংস্কারগুলো খুব একটা মানা হয় না, কিন্তু পার্টিকুলার সেই জিনিসটা রয়েছে যেটা খুব মানা হয়, সেই কথা অবশ্যই কিন্তু আমাকে এসে আজকে আপনি বলে যেতে পারেন। আমাদের কাছে রয়েছে আরও নানান কথাবার্তা, অনেক মানুষ, বিখ্যাত বিখ্যাত মানুষজন রয়েছেন, তারা কিন্তু সেই মানে এমন কিছু জিনিস বা এমন কিছু ঘটনা তারা মেনে চলেন যেটা হয়তো এমনিতে মনে হবে কুসংস্কার, কিন্তু তাদের কাছে তার একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে। এই সব নিয়েই আজকে আমরা এগোবো। আপনিও আমাদের কাছে চলে আসতে পারেন চটপট করে 9903055992 এই নাম্বারে। এখন সময়টা অনেক মানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে, 9টার পর থেকে কিন্তু অনেক বেশি ভিড়ভাট্টা হয়ে যাবে। অলরেডি ভিড়ভাট্টা হতে যে শুরু করেনি এমনটা নয়, কিন্তু তবুও বলছি আপাতত আপনি কিন্তু চলে আসতে পারেন চট করে

ফাঁকা পেয়ে যাবেন সেই জায়গা 9903 05 999 2। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে 100.1 FM গোল্ডে। আমাদের সঙ্গে রয়েছেন নানান শিল্পী তাদের নানান গান নিয়ে, আর সেই গান শুনতে শুনতে আমরা টুকটুক করে এগোতে থাকব, এগোতে এগোতে কথা বলতে থাকব আমাদের এই নানাবিধ কুসংস্কার নিয়ে। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, পরের গানটা শুনে ফিরে আসছি এক্ষুনি। ততক্ষণ আপনি মনে করে দেখুন দেখি কোনটা ঠিক আপনি অন্য কিছু না মানলেও সেটাকে একটু মেনে চলেন, সেটাকে একটু সমঝে চলেন।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ কিন্তু আমার কাছে এসে উপস্থিত হয়েছে। টুকটুক করে আবার পড়তে শুরু না করলে পরে কিন্তু আবার ভিড়ভাড়টা অনেক বেড়ে যাবে। ঠিক এই মুহূর্তে কার মেসেজ পড়ছি? রজত বিশ্বাস, বনপুর নদিয়া। আমি দুশালিক দেখলে নমস্কার করি। আবার যেটা বললে, রাস্তায় বিড়াল ছিল, কোথাও বেরোনোর আগে হোঁচট খেলে দাঁড়িয়ে যাওয়া বা অশুভ বলে মনে হওয়া, এগুলোও কিন্তু মনে হয়। এরপর হচ্ছে হিমেল সরকার বাংলাদেশ থেকে, তিনি বলছেন, বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যায় না, কোনো সমস্যা হয় না, এই কুসংস্কার আমাদের এখানে নেই। এরপর যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাই, সেই সময় যদি কেউ পেছন থেকে ডাকে তখন আর যাই না, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যাই। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এই যে বিড়াল মানে রাস্তা কেটে গেলে দাঁড়িয়ে পড়তে হবে, সেক্ষেত্রে আমার বাড়িতে, মানে এখন তো অনেক সংখ্যা তাদের কমে গেছে, একটা সময় ছিল বিড়ালগুলো ভাবতো, এই রে গোপা আমাদের রাস্তা দিয়ে চলে গেল, পাঁচ মিনিট দাঁড়িয়ে যাই তারপরে এগোবো। মানে আমার বাড়িতে এরকমই অবস্থা ছিল, ওদের এতগুলো সংখ্যা ছিল, সুতরাং ওদের পেরিয়ে পেরিয়ে আমি বহুবার বহু কাজে বহু রাস্তায় গেছি। আমার কিন্তু আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর এরপর এই যে বাড়ি থেকে বেরিয়ে

0: যখন কোথাও যাই, পেছন থেকে কেউ ডাকলে আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এতগুলো কাজ একসঙ্গে নিয়ে বেরোই তো। এইবারে কি হয়, ফোন নিয়ে বেরোলাম কিনা, জলের বোতল নিলাম কিনা, ছাতা নিলাম কিনা, এইসব ভাবতে ভাবতে বেরোই। এবার তখন যদি কেউ পেছন থেকে গোপা বলে ডাকে, আমার তো হিসেবটা গুলিয়ে যায়, তখন আমি আবার প্রথম থেকে শুরু করি, ছাতা, জলের বোতল, ফোন, চার্জার, এরকমভাবে শুরু করতে হবে, তখন আবার 5 মিনিট আমার লেগে যায়। এমনি আমি দাঁড়িয়ে থাকি না, ওই যে একবার ডেকে দিলে ব্যাপারটা গণ্ডগোল হয়ে গেল তো, আবার প্রথম থেকে গুনতি শুরু করতে হয়, এইটা একটা প্রবলেম হয়। তো এরকম নানান রকমের নানান কিছু কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এমনিতে কুসংস্কার না মানলেও বা অন্য লোক যখন কুসংস্কার মানে তখন তাদের একটু বেঁকা চোখে দেখলেও, মাঝে মাঝে নিজের ক্ষেত্রে এমন কিছু ঘটে যায় যেগুলোকে একটুখানি সমঝে চলি বা যেগুলোকে একটুখানি মেনে চলি। এটা কেবলমাত্র আমরা নয়, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষজনও কিন্তু তাদের নানান রকমভাবে নানান বিষয় নিয়ে তারা কিন্তু ভাবতেন, এবং সেগুলো কিন্তু তাদের একটা নির্দিষ্ট বিশ্বাসের মধ্যেই ছিল, সেরকমভাবেই তারা চলতেন। সেসব কথাও হবে, আপনি সঙ্গে থাকবেন আমাদের, গোপা তো আছি আপনার সঙ্গে ঠিক এই মুহূর্তে FM গোল্ডে মনের মেলোডিতে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন
1: মন কারা কথা আর মন মাতানো গান। শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

উষা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আবারও একটু চলে যাই আমরা আপনার মেসেজে, যে মেসেজ আপনি করছেন 9903055992 এই নাম্বারে। কুসংস্কার আমি এতটা মানি না, তবে বাড়ি থেকে বের হওয়ার সময় কেউ যদি পেছন থেকে ডাকে বা হাঁচি দিতে থাকে, সেটিকে যেহেতু অশুভ লক্ষণ ধরা হয় এবং যাত্রায় বাধা আসবে বলে মনে করা হয়, তাই আমি এসব ক্ষেত্রে একটু থেমে যাই। যাদবেন্দ্র পাণ্ডা।

রাজাবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি লিখেছেন এই তার কথা। এরপর আমি চলে যাব কার কাছে, চলে যাব সৌভিক সরকার কসবাহালতু থেকে। কুসংস্কার আমি মানি না, কিন্তু আমার এক মামা খুব মানে। যেমন পেছন থেকে ডাকা বা রুমাল হারানো অদ্ভুত সব কুসংস্কার তিনি মানেন। এরপর হচ্ছে কে পাঠিয়েছেন, কার্তিক মণ্ডল, দাউদপুর গ্রাম, থানা সন্দেশখালী, জেলা উত্তর চব্বিশ পরগনা। বাঙালির সমাজ এবং সংস্কৃতিতে কুসংস্কারের শিকড় বহু পুরনো। যুক্তির চেয়ে অন্ধবিশ্বাসকে বড় করে দেখার প্রবণতা এখনও অনেকের মধ্যে আছে। গ্রহণের সময় খাবার না খাওয়া, অশুভ ছায়ায় ভয় কিংবা শুভ অশুভ দিন বিচার তারই কিছু উদাহরণ। অনেক সময় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে কুসংস্কার এমনভাবে মিশে যায় যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। শিক্ষা এবং বিজ্ঞান সচেতনতার প্রসার ঘটলেও কুসংস্কার সম্পূর্ণ দূর হয়নি। ভয়, অজ্ঞতা এবং লোকাচার প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব বিশ্বাসকে টিকিয়ে রাখে। আমি আগে বিশ্বাস করতাম, এখন করি না। শুধু অন্ধকারে একা একা পথ চলতে গা ছমছম করে, ভূতের ভয় নাকি বদ মানুষের। এই যে কথাটা যেটা এলো, যে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক সময় আমাদের ধর্মীয় নানান মেনে চলার সঙ্গে এমনভাবে মিলেমিশে যায় যেটাকে আলাদা করা সত্যিই খুব মুশকিল হয়ে যায়। এবং নানাবিধ তর্ক বিতর্কের মধ্যে নানাবিধ তর্ক বিতর্ক তখন চলতে থাকে। এমন ঘটনা আমাদের বাড়িতে পুজোর সময়, বিয়ের সময়, অন্যান্য নানান ধর্মীয় কাজে অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে ঘটেছে, এ কথা একেবারে ঠিক। আর এই যে পথে একা একা চলতে চলতে, মানে অন্ধকার পথে একা একা চলতে চলতে কখনো কখনো ভূতের ভয়ও হয়, আবার কখনো কখনো বদ মানুষের ভয়। তবে ভূতের ভয়ের থেকে বদ মানুষের ভয়টা অনেক বেশি চেপে ধরে বা অনেক বেশি সব্বনেশে কাণ্ড। আর একটা জিনিস এই ভূতের কথা বলতে মনে পড়ে গেল, যদি কখনো নিজেকে একা লাগে, যদি কখনো মনে হয় আমার কেউ নেই, কোথাও কিচ্ছু নেই, আমি কী করবো, তাহলে আমি কী করবো, এরকম যদি মনে হয়, তাহলে চটপট একটা ভূতের সিনেমা দেখে ফেলুন। মানে ভয়ঙ্কর ভূতের সিনেমা একটা দেখে ফেলুন। দেখবেন ভূতের সিনেমাটা দেখতে দেখতেই আপনার মনে হবে, এই যে একটু আগে ভাবতেছিলাম আমার কেউ নেই, কোথাও কিচ্ছু নেই, আমি কী করবো। ভূতের সিনেমাটা দেখতে দেখতেই আপনার মনে হবে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, অথবা খাটের তলায় কেউ লুকিয়ে আছে, অথবা পাশের ঘরের থেকে কেউ পর্দা সরিয়ে উঁকি মারছে। তখনই দেখবেন আপনার মনে হবে চারপাশে কত কেউ রয়েছে। ঠিক এরকম ভাবনা চিন্তা নিয়েই আমরা এগোই। গোপা আজকে সঙ্গে আছি, আপনার বারবারই বলছি, আপনি কিন্তু আমাদের সঙ্গে চলে আসুন চটপট করে। কুসংস্কার আপনি না মানলেও এমন কিছু জিনিস রয়েছে যেগুলো অবশ্যই আপনি মেনে চলতে ভালোবাসেন বা মেনে চলেন কোনো কোনো কারণে। গানটা শুনবো আমরা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনে খবর টবর শুনে তারপর ফিরে আসবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি

শিপ্রা বসুর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা আবার আপনার মেসেজে যাব, কারণ আজকে মনের মেলোডিতে আমরা নানান শিল্পীর কণ্ঠে নানান গান শুনছি, আর তার সঙ্গে সঙ্গে আমরা শুনছি আপনার কথা। কুসংস্কার মানি না, কিন্তু তবু কিছু কিছু ক্ষেত্রে একটুখানি দাঁড়িয়ে পড়ি। গোপা সঙ্গে আছি আপনার আজ মনের মেলোডিতে, আর কথা মতো খবরাখবরের পরেই কিন্তু ফিরে এসেছি, সুতরাং চলে যাব আপনার মেসেজে, তারপর বাকি কথা হচ্ছে। কুসংস্কারের বেড়াজাল কাটাতে হবে আজই, অন্ধকারের এই পথ ছেড়ে আলোর সাজে সাজি। মনের জানালা খোলা রাখো, আলো আসবে মনে, উদ্ধার করো উদার করো হৃদয় পাড়া, ক্ষুদ্র ভাবনা রেখো না মনের কোণে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। এরপর কে পাঠিয়েছেন, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। সব সংস্কার যে কুসংস্কার তা নয়, কারণ আমরা এক মনে কোথাও যাচ্ছি, হঠাৎ করে কেউ পিছন থেকে ডাকলো, অটোমেটিক্যালি মনটা ধক করে উঠবে, তাই একটু মানতেই হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কার কাছে যাব, বেড়াল নিয়ে কুসংস্কার অনেক ড্রাইভারদের আছে সারা দেশ জুড়েই, কিন্তু বেড়ালকে এদিকে মা ষষ্ঠীর বাহন বলা হয়। আর আমি কুসংস্কার মানি না, কোনো ঘটনা ঘটলে তাকে কাকতালীয় বা ইনসিডেন্টাল বলে মনে করি। আশিস দত্ত সল্টলেক। পরের মেসেজে পৌঁছই, লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। আমাদের পাড়ায় একটি গাড়ি আসতে দেখি, গাড়িতে লেবু লঙ্কা ঝোলানো থাকে। লেবু লঙ্কা শুধু গাড়িতে নয়, অনেকের বাড়িতেও ঝোলানো থাকে, দোকানে ঝোলানো থাকে। আমাদের হোস্টেলে একজন সুপারিনটেন্ডেন্ট বলতেন, জুতো এদিক ওদিক করে ছড়িয়ে রাখলে নাকি দেনা বেড়ে যায়। চেপে ধরতে একদিন উনি বললেন যে জুতো যত্নে না রাখলে তাড়াতাড়ি জুতো নষ্ট হয়ে যাবে এবং নতুন জুতো কিনতে হবে, ফলে পয়সা খরচ হবে, তাই জন্য তিনি এমন কথা বলেন। ঐশী সরকার, চিনারপাড়। তবে জুতো নিয়ে আর একটা কথা, জুতো এদিক ওদিক ছড়িয়ে রাখলে কিন্তু যেটা হয়, অন্যান্য মানুষের হোঁচট খেয়ে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যেরকম আমি, ভাই হোঁচট খেতে আমি ওস্তাদ, বুঝলেন, হোঁচটে আমি বিশেষজ্ঞ। সুতরাং এই যে জুতো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এইটা কিন্তু খুব একটা বিচ্ছিরি ব্যাপার, যে কারণে কিন্তু জুতো যদি সুন্দর করে সাজিয়ে রাখা হয় সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেরকম অনেক ক্ষেত্রে আমাদের বাড়িতে তো ঘটেই, নানান জায়গায় জুতো ছড়ানো থাকে। স্টেজে যারা কাজ করেন তারা খুব ভালোভাবে জানেন, উইংয়ের পাশে কিছু কিছু মানুষ আছেন এমনভাবে জুতো রাখে, মানে স্টেজের ভেতর ঢুকতে গিয়ে সেই জুতোটা হোঁচট খেয়ে পড়বার মতন একটা অবস্থা তৈরি হয়। খুব সুন্দর, রামকৃষ্ণ মিশনে গিয়ে একবার আমি দেখেছিলাম, সেখানে এত সুন্দর করে জুতোগুলোকে সাজিয়ে রাখা হয়েছে পরপর পরপর, এবং একাধিক স্টুডেন্টদের জুতো, ওটা শেখার মতন একটা জিনিস। জুতো যে সুন্দর করে রাখা যায় সেটা সত্যি শেখার মতন একটা জিনিস, এবং এর পেছনে

কুসংস্কার আছে না আছে আমি জানি না, অন্য মানুষ যাতে আপনার জুতোয় হোঁচট খেয়ে পড়ে দাঁত মুখ না ভাঙে সে দায়িত্ব কিন্তু আপনার আছে। ফলে আপনার জুতো আপনার দায়িত্ব সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, এইটুকু আমি জানি। এর মধ্যে কুসংস্কার না সংস্কার আমি খুঁজতে যাচ্ছি না। এরপরে হচ্ছে ১৩ নম্বর সংখ্যা। ১৩ নম্বর সংখ্যাকে কেউ লাকি বলেন, কেউ বলেন আনলাকি। সুতপা বোস দমদম পার্ক থেকে ১৩ নম্বর সংখ্যার কথা মনে করিয়েছেন। এইরকম নানাবিধ কুসংস্কার, আসলে সংস্কার কুসংস্কার, ধর্মীয় কিছু রীতিনীতি বা তার সঙ্গে জুড়ে দেওয়া নিজেদের মন গড়া কিছু জায়গা, এইগুলো কোথাও কোথাও একরকমভাবে চলতে চলতে আলাদা করাটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা কুসংস্কারের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে, না বৈজ্ঞানিক জায়গা একেবারেই নয়, কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোর জন্য কিন্তু পুরনো দিনে এমনগুলো এমনটা মনে করা হতো। যেমন রাত্রিবেলা চুলদাড়ি কাটবে না, নখ কাটবে না, এইটা কিন্তু ছিল, কাটলে অমঙ্গল হবে, কেউ কেউ বলতো অশরীরী চেপে ধরবে। কিন্তু আসল বিষয়টা যেটা মনে করা হয় সেটা হচ্ছে, যেহেতু পুরনো দিনে রাত্রিবেলা তো আলো ছিল না, দিনের বেলায় যা কিছু কাজকর্ম করার মানে প্রয়োজনীয় মূল কাজকর্মগুলো যেগুলো হতো দিনের বেলায় হতো, তো তখন যদি ওই লণ্ঠনের আলোয় বা অল্প হারিকেনের আলোয় কেউ যদি চুলদাড়ি কাটতে যায় বা নখ কাটতে যায় তাহলে কেটে যেতে পারে, কেটে গিয়ে আহত হতে পারে। তো অত কথা কে বুঝবে, আমার মতন মানুষ হলে বুঝবে তাই কি অত সহজে? তো সেই জন্য একটা নিয়ম রীতি তৈরি করা হয়েছিল যে রাত্রিবেলা চুলদাড়ি কাটা যাবে না বা নখ কাটা যাবে না, সেক্ষেত্রে অশরীরই এসে চেপে ধরবে বা কোনো অমঙ্গল হবে। এরকম একটা কথা শুনলে হয়তো অনেকে ভাবতো যে না বাবা থাক। আবার ওই হোঁচট খেলে বা পেছন থেকে কেউ ডাকলে একটু দাঁড়িয়ে যাওয়া যে রীতিটা, সেটা হচ্ছে ওই যে আমার মতন ওই গুনতি করতে করতে বেরোই তো, হঠাৎ মনটা কেউ ডাকলে একটু সেই জায়গা থেকে সরে যায়, তখন সেই মনটাকে একটু ঠান্ডা করে, মানে যে প্রত্যেক মানুষই যখন আমরা বেরোই বা আমরা রাস্তায় থাকি তখন আমাদের একটা চিন্তা, মানে আমরা একটা আমাদের একটা থট নিয়ে আমরা বেরোই বা সেইটার মধ্যে আমরা থাকি কিন্তু, তো সেই জায়গায় পেছন থেকে কেউ ডাকলে বা যদি পথ চলতে গিয়ে একটু ধাক্কা খেলাম তখন মনে হয়, তখন এটা বিষয়টা হচ্ছে যে একটু দাঁড়িয়ে গেলে মাথাটা একটু স্টেডি করে আবার সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে আবার এগিয়ে চলা। কিন্তু এই যে আমাদের মোবাইলের ফোন রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের যে ডেকে ওঠে, তার কি হবে? সেটার বেলায় তো কুসংস্কার আমরা কেউ মানছি না। এনিওয়ে এরকমই হয়, মানে যেটা চলতে থাকে চলতেই থাকে, না চলতে থাকে না চলতে থাকে, কিন্তু কুসংস্কার আমরা না মানলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু আটকে পড়ি। আর সেই আটকে পড়া নিয়েই আজকে আমাদের কথা হচ্ছে। আর এই যে বেড়াল রাস্তা কেটে যাওয়া নিয়ে ড্রাইভারদের কথা হলো, অনেক রাস্তাঘাটে যাতায়াত করতে গিয়ে দেখা যায় অনেক ড্রাইভার দাদারা আছেন যারা কিন্তু ফোনে কথা বলতে থাকেন। হ্যাঁ, অ্যাপ ক্যাব রয়েছে যাদের ফোন দেখতে হয়, কথা বলে নিয়ে যাদের অনেক জায়গায় পৌঁছতে হয়, সেটা ঠিক আছে, কিন্তু সেটা একটা জায়গায় দাঁড়িয়েও করা যায়, চলতে চলতে যে করতে হবে এমন নয়। আবার অনেক ড্রাইভার দাদারা কিন্তু মানে কারুর সঙ্গে ঝগড়া করা থেকে শুরু করে প্রিমিয়াম দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু গাড়িটা চালাতে চালাতে করেন, সেইটা কিন্তু ওই বেড়াল রাস্তা কেটে গেলে যেরকম একটু দাঁড়িয়ে যান, ওটা ওরকম দাঁড়িয়ে গিয়ে ফোনটা সেরে নিয়ে চললে কিন্তু ভালো হয়, মানে ফোনটাকে তখন বেড়াল ভাবলে ভালো হয় যে ফোনটা এসছে, দু মিনিট দাঁড়িয়ে কথা বলে নিয়ে তারপরে এগোই। ফলে কোনটা আমি মানবো কোনটা আমি মানবো না সেটা কিন্তু ডিপেন্ড করছে, আর ওই যেগুলো হয়ে আসছে চলে আসছে সেইগুলোকে নিয়েই বহন করতে করতে আমরা এগিয়ে চলেছি। ভার হয়ে যায় কখনো কখনো, বুঝলেন, মাঝে মাঝে একটু পিঠ থেকে কাঁধ থেকে ঝাড়তে হয়, কিন্তু সেটা কে কিভাবে কখন ঝাড়বেন সেটা তো একেবারেই তার ব্যাপার, আমাকে আপাতত এগোতে হবে কারণ সময় তো এগিয়ে চলে যাচ্ছে, ৯:২৩ হয়ে না দাঁড়ান সেকেন্ড সে 9:24 হয়েছে, আপনি ঘড়িটা মিলিয়ে নিতে পারেন ঠিক এই মুহূর্তে। আপাতত মান্নাদের একটা গান শুনি, শুনে তারপর ফিরে আসছি আবার বাকি কথায়।

মান্নাদের কণ্ঠে গান আমরা শুনছিলাম। মান্নাদের কণ্ঠে গান শুনতে শুনতে এবার আমরা একটু চলে যাব সেই সব মানুষদের জায়গায় যারা কিনা আমাদের চারপাশে নাম করা মানুষজন, আমাদের খেলার মাঠে বিশেষ করে ক্রিকেটের দিকে সচিন তেন্ডুলকার রয়েছেন, দ্রাবিড় রয়েছেন, কুম্বলে রয়েছেন, এই সমস্ত মানুষজনেরা রয়েছেন যারা কিন্তু নির্দিষ্ট নাম্বারের টি শার্ট কেউ পরতে ভালোবাসেন, নির্দিষ্ট প্যাড পরে কেউ খেলেন, নির্দিষ্ট সময় মানে নির্দিষ্ট নাম্বারে কেউ খেলতে নামতে ভালোবাসেন, এরকম নির্দিষ্ট ব্যাট নিয়ে কেউ খেলবেন এরকম একটা ব্যাপার রয়েছে। ফলে আর তাদের ড্রেসিং রুমে এরকম অনেক সময় হয় যে হয়তো মনে হলো যে এ কোনো একজন দাঁড়িয়েছে বলে কেউ ছক্কা মেরেছে বা দাঁড়িয়েছে বলে কেউ আউট হয়েছে, তাহলে কিন্তু তাকে দাঁড় করিয়ে রাখা হয় ড্রেসিং রুমে। এটা শুধুমাত্র আমরা খেলা দেখতে বসে যে করি তা কিন্তু নয়, ওনারা যখন খেলছেন মাঠে তখনই কিন্তু ড্রেসিং রুমে এসব চলতে থাকে। এছাড়া শাহরুখ খান আমরা জানি 555, তিনি এই সংখ্যার প্রেমে একেবারে মশগুল, তার গাড়ির নাম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই নাম্বার রয়েছে। আবার ফিরোজা পাথরের ব্রেসলেট, সেটা খুবই পছন্দ করেন বাবার কাছ থেকে পাওয়া সেই ব্রেসলেট সালমান খান। রণবীর কাপুরের শোনা যায় লাকি নাম্বার নাকি হচ্ছে 8। দীপিকা পাদুকোন ছবির মুক্তির আগে মন্দিরে গিয়ে দর্শন করবেনই। আর বিভিন্ন রত্নখচিত আংটি এবং জ্যোতিষ আর সংখ্যাতত্ত্ব নিয়ে আগ্রহের কথা বারবার শোনা যায় বা এমনটা কানাঘুষো শোনা যায় অমিতাভ বচ্চনজির ক্ষেত্রেও কিন্তু। আর একটা অদ্ভুত ব্যাপার হয়, সেটা কাকতালীয়ভাবে হয় নাকি এটা এমনি হয়, সেটা হচ্ছে যে নিজের ছবি মুক্তির সময় দেশের বাইরে থাকতে পছন্দ করেন অক্ষয় কুমার, এবং এটা নাকি তার লাকি রিচুয়াল বলে তিনি মনে করেন। আর শুটিংয়ের সময় যদি নায়িকা হোঁচট খায় বা পড়ে যায় তাহলে নাকি সেই ছবি সাফল্যের জন্য শুভ লক্ষণ করণ জোহর, এমনটা মনে করেন। আর

শুটিং ফ্লোরের আরেকটা খুব অদ্ভুত জায়গা রয়েছে, সেটা কুসংস্কার তো বটেই, এবং কী কারণে কোথা থেকে সেটা এসেছিলো সেটা জানা যায় না, কিন্তু ওই প্রজন্মের পর প্রজন্ম ধরে এমনটা হয়। ধরুন শুটিং ফ্লোরে এমন হচ্ছে, শুটিং হচ্ছে যেখানে হয়তো কোনো আর্টিস্ট বারবার তার ডায়লগস ভুলে যাচ্ছেন, বা কোথায় গিয়ে দাঁড়াতে হবে, কোথায় কীভাবে কী করছে সেটা হয়তো ভুলে যাচ্ছেন, বা হয়তো ক্যামেরার জন্য বারবার টেক করতে হচ্ছে, অথবা হয়তো বা লাইটটা কিছু প্রবলেম করছে, মানে ওই শটটা কিছুতেই হচ্ছে না, বহুবার বহুবার হয়তো 10 বার 12 বার 19 বার 20 বার হয়ে যাচ্ছে একটা শট, কিন্তু কিছুতেই সেটা ঠিকঠাক হচ্ছে না। তখন কি হয়, শুটিং ফ্লোরে যারা দাঁড়িয়ে থাকে তারা সকলে মিলে বলে ওঠে, জুতো উল্টে দাও। এবং শুটিং ফ্লোরে এই জুতো উল্টে দেওয়ার এই ব্যাপারটা খুব চালু আছে, বিশেষ করে ডিরেক্টর আগে গিয়ে তাড়াতাড়ি জুতোটা উল্টে দেয় যাতে করে শটটা অন্তত ঠিকঠাক হয়। এইরকম নানান কুসংস্কার কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আছে এমনটা নয়, আমাদের কিন্তু যারা, যে সমস্ত মানুষেরা খুব নামকরা মানুষজন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা মেনে চলেন। কিন্তু কুসংস্কারের সঙ্গে কোনো ধর্মীয় রীতি বা আমাদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি সেগুলো কিন্তু কিছুই নেই। কুসংস্কারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা ভয়, একটা ভীতি, এবং এটা হলে এটা হবে এইরকম একটা ধারণা, এইসব মিলিয়ে মিশিয়ে কুসংস্কার। কিছু কিছু কুসংস্কার রয়েছে যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে সাংঘাতিক রকম একটা জায়গা, এবং আমাদের সংস্কৃতির সেই সমস্ত জায়গাগুলো ছিল যা বারবার বহুবার বহু রকমভাবে মানে বদলেছে। বিশেষ করে বিধবাদের ক্ষেত্রে কিছু নিয়ম ছিল, তারপরে মেয়েদের ক্ষেত্রে কিছু নিয়মকানুন ছিল, যেগুলো নিয়মকানুন মানে যেগুলো কুসংস্কার নয়, নিয়মকানুনের পর্যায়েতেই যেগুলো ছিল সেইগুলো বদলে বদলে বদলে বদলে আজকে তো একটা ভালো জায়গায় এসে আমরা, মানে ঠিকঠাক মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছি। তবু যে সবাই তার সুবিধাটা পায় এমনটা নয়, কিন্তু তবুও কুসংস্কারের মধ্যে এমন কিছু বাঁধন, এমন কিছু মানে এই যে এই জুতো ঠিকঠাক করে রাখার ক্ষেত্রে এইটা যে বলা হয় যে ধার হবে, ধারের কথা শুনলে অন্তত লোকজন জুতোটা ঠিক করে রাখবে, এইটা কিন্তু একটা মূল জায়গা। এগুলো সবটাই যে কোনো কুসংস্কারই যদি আমরা ভাবি দেখব পেছনে কিন্তু এরকম ধরনের কিছু কারণ রয়েছে, একটা বোঝাতে গিয়ে যেটা আর একটা বলা হতো, মানে মূল কারণটা হয়তো অন্য কিছু কিন্তু সেইটা করতে গিয়ে মানুষজনকে খুব সাধারণভাবে মানুষের মনের মণিকুঠায় ঢুকে যাওয়ার জন্য যে একটা নিয়মকানুন ছিল সেটাকেই মূলত কুসংস্কার বলা যেতে পারে। আর না, এরপর একটা গান শুনবো, গান শুনে কিন্তু আপনার মেসেজ নিয়ে আমি ফিরব, কথা দিচ্ছি। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের সঙ্গে, আর আপাতত মান্নাদের গান তো আমরা শুনেই ফেলেছি, মান্নাদের গান শোনার পর পরের গানটা আমরা শুনে এক্ষুনি ফিরে আসছি, পরের গান আশা ভোসলে।

আশা ভোসলে গান শুনছিলাম আমরা। গান শুনতে শুনতে এবার চলে যাই আবার আমাদের মেসেজে, কারণ সময় তেমনটাই বলছে। কথাও দিয়েছিলাম আপনার মেসেজ নিয়েই ফিরব। আমি বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছি, তবে কোনো শুভ কাজে যাবার আগে কেউ যদি হ্যাচ্ছ করে কাশে, তবে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। এরপর হচ্ছে, আমি কিছু কিছু কুসংস্কার অজান্তেই মেনে চলি, হয়তো জানি এগুলো কিছুই না, তবু যেন কেমন খটকা লাগে। যেমন কোনো কাজে বেরোবার সময় কেউ যদি পেছন থেকে হঠাৎ করে ডাকে, কিছুটা হলেও দাঁড়িয়ে যাই, অথবা যখন কাজে বেরোবার সময় হঠাৎ করে পেছন থেকে কেউ হাঁচি বা কাশি দেয়, তখন একটু হলেও থেমে যাই। খরসরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত। নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া। তিনি বলছেন, দোকানে আসার সময় কেউ যদি পিছু ডাকতে থাকে তাহলে আমার খুব রাগ হয়। বিড়াল কাঁদলে আর কাক যদি অনবরত ডাকতে থাকে তাহলে মনে হয় কোনো দুঃসংবাদ আসছে। এইটুকু আমি মেনে চলি। এরপর হচ্ছে, হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ। তিনি বলছেন, বাইরে বার হবার সময় কেউ যদি হাঁচি দেয় তাহলে একটু বসে তারপর বেরোই, এটুকুই কুসংস্কার মানি। এরপর মানসী বৈদ্য কন্যাগড় থেকে, কুসংস্কার না মানলেও কিছু কিছু বিষয় কিন্তু রয়েই যায়। আমি এমনই একটি মানুষ, ছোট থেকেই কোনো কিছু মানি না, যেটা বারণ করা হতো সেটা বেশি বেশি করে করতাম। দেখি না কি হয়, এই মানসিকতা নিয়ে জীবনের পরন্ত বেড়াতে এসে দাঁড়িয়েছে এবং সেই মানসিকতা এখনও রয়ে গেছে। তবে কিছু মানুষকে দেখে কোনো কাজে বেরোলে সেই কাজ পণ্ড হয়, সেটা আমি লক্ষ্য করেছি। তাই বেরোনোর সময় সেই মানুষকে দেখলে আমি আবার ঘরে আসি, তারপর একটু পরে বেরোই, এটা এখনও আমার মধ্যে রয়ে গেছে। এরপর আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, তিনি বলছেন, পরীক্ষা দিতে যাবার আগে মা ঠাকুমা টক দই দইয়ের ফোঁটা দেয়, সেটাকে আপনি কুসংস্কার বলবেন না ভালোবাসা বলবেন? কুসংস্কারও বলবো না, ভালোবাসাও বলবো না, বলবো আদর। মা এবং মা, কাকিমা, ঠাকুমা, দিদা, এদের আদরের একটা নিদর্শন হচ্ছে এই দইয়ের ফোঁটা। এবং এই দইয়ের ফোঁটা দিয়ে পরীক্ষা দিতে গেলে, বিশেষ করে অন্য কোনো দিন আমি অন্য কোনো কুসংস্কার মানতাম না, অঙ্ক পরীক্ষার দিন অবশ্যই আমি চেয়ে চেয়ে এই দইয়ের ফোঁটাটা নিতাম, কারণ সেদিন ওই মায়ের আশীর্বাদের বা মায়ের ওই আদরের আমার বড় দরকার ছিল, অন্তত নিজের মনের মধ্যে একটা সাহস জোগাবার জন্য। কারণ পৃথিবীতে যদি আমি কোনো কিছুকে ভয় পেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে অঙ্ক, আর সেই অঙ্ক পরীক্ষার দিন একটা দইয়ের ফোঁটা আমাকে নিতেই হতো। আর এরপর কোথায় চলে যাব, এরপর না, এরপর আর আপাতত যাচ্ছি না, আপাতত একটু গান শুনে আসি, তারপর বাকি কথায়, মানে বাকি কথা তারপর হবে, বাকি অনেক কথা রয়েছে। আপনি একটু সঙ্গে থাকুন আমাদের 100.1 FM গোল্ডের। আর এই মুহূর্তে কার গান শুনি বলুন দেখি, গানটা শুনে আসি তারপর বলছি।

মোহিনের ঘোড়াগুলির গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে চলে আসি উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে। তিনি লিখছেন, সব কুসংস্কার মানি না, তবে সকালে উঠে জোড়া শালিক দেখলে নমস্কার করি, বিড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যাই, ছেলের পরীক্ষার দিন ছেলেকে ডিম আর কলা খেতে দিই না। কী মুশকিল, মানে এই ডিম আর কলার ওপর যত গণ্ডগোল, অঙ্ক পরীক্ষার দিন ছাড়া কোনো দিন মানতাম না। আর আমার আবার কী মুশকিল হয় জানেন তো, জোড়া শালিক দেখলে না সেদিনটা খুব একটা যে ভালো যাচ্ছে এমনটা আমি বলতে পারি না, এটার কারণ আমি জানি না কেন, কিন্তু এমনটা হয়। এরপর হচ্ছে, আমি ছোট থেকে কুসংস্কার বেরোলে একটা বড় কুসংস্কারের বেড়া জালে আটকে বড় হয়েছি, ভীষণ বিরক্ত হতাম। আজ বড় হয়েছি, সব বেড়া জাল ছিঁড়ে দিয়েছি, তবে জোড়া শালিক দেখতে পছন্দ করি। রিন্টু নিউ আলিপুর থেকে। এরপর হচ্ছে, এখনো অনেক বাড়িতেই যে সমস্ত মহিলাদের যারা পিরিয়ডের মধ্যে থাকেন তাদের অনেক ক্ষেত্রে রান্নাঘরে যেতে দেওয়া হয় না। শিশির ঘোষ মালদা। আচ্ছা, এরপরে হচ্ছে কার কাছে যাব, শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার। তিনি বলছেন যে এই যে সমস্ত এই কুসংস্কারগুলো রয়েছে সেইগুলোর মধ্যে একটা কারণ থাকে, যেরকম ওই চৌকাঠের ওপর বসা বা বালিশের ওপর

বসলে ফোঁড়া হওয়া, জল দিয়ে রেখা, রাস্তা বেড়াল রাস্তা ডিঙিয়ে যাওয়া, এইগুলো মানে কোনো একটা অন্য কোনো কারণ থাকে কিন্তু বলা হয় ওইভাবে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে বালিশের ওপর বসলে বা চৌকাঠের ওপর বসলে সেটা অমঙ্গল। তার কারণটা হচ্ছে বালিশের ওপর বসলে বালিশটা ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং চৌকাঠের ওপর বসলে অন্য কেউ যখন ওখান থেকে যাতায়াত করবে তখন সে আবার হোঁচট খাবে। তো এই রকম প্রত্যেকটা কুসংস্কারের পেছনেই কিন্তু না সেই অর্থে কোনো আমাদের ধর্মীয় বা সংস্কৃতির সঙ্গে জড়িত না থাকলেও, সে তার মধ্যে সাইন্স প্রত্যক্ষে না থাকলেও, কোথাও না কোথাও একটা অন্য কোনো কারণ থাকে যেটাকে খুব সহজভাবে মানুষের মধ্যে যাতে বোঝানো যায়, সেই রকমভাবেই এই কুসংস্কারগুলো আমাদের কাছে আসতো, এ কথাটাও কিন্তু ঠিক, এবং এখনও আমাদের কাছে ওইভাবেই আসে, এ কথাটাও কিন্তু ঠিক। আর এরপর আমি আর একটা মেসেজের দিকে কি পৌঁছতে পারি, টুক করে যদি একটুখানি পড়ে দিই। কিশোর বালি হাওড়া থেকে, কুসংস্কার মানছি না মানবো না, আমার বাড়িতে সাতখানা বিড়াল আছে এবং তারা ঘর জুড়ে থাকে, এ কথা যাদের বাড়িতে এই ছানারা থাকে তারা সবাই জানে, এবং তাদের সরে যেতে বললে তারা আলো লম্বা হয়ে শুয়ে পড়ে। আর বিড়াল কেটে গেলে গাড়ি দাঁড়িয়ে যায়, কত মানুষ শুভ কাজে যায় আবার ঘরে ফিরে এসে অন্য রাস্তা দিয়ে যায়, মানুষের নাকি অ্যাক্সিডেন্ট হয়, আর কত বিড়াল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে থাকে। জানি না ওই বিড়ালের রাস্তা কে কেটেছিল যাতে তার এত বড় ক্ষতি হলো। মোদ্দা কথা হচ্ছে আমাদের অনেকের বাড়িতে, যাদের বাড়িতে বিড়াল থাকে তারা কিন্তু এটা জানে যে ওই তাদের পেরিয়ে পেরিয়ে একটা যেতেই হয়, কারণ তারা এমনই পায়ে পায়ে ঘোরাটাই কিন্তু তাদের স্বভাব, এবং ওটাতেই আমাদের আনন্দ, বা যারা যাদের বাড়িতে এই ছানারা আছেন কেবলমাত্র তারা ছাড়া এটা কেউ বুঝতে পারবেন না। আর এটাও ঠিক, রাস্তায় যখন তারা পড়ে থাকে ওইভাবে তখন এই কথা মনে হয়। এবং আর একটা কথা আমার মনে হয়, একবার আমি দেখেছিলাম ওই আমাদের যে বিপত্তারিণী যে পুজো হয় তার যে দড়িটা বাঁধা থাকে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, একটি ছেলে রাস্তাতেই পড়েছিল, তার শরীরটা রাস্তায় পড়েছিল, শুধু হাতটা আমি দেখেছিলাম ওই বিপত্তারিণীর দড়িটা বাঁধা। ফলে কার যে কখন কি হবে সত্যি এটা কেউ জানি না আমরা, শুধু যখন ঘটে যায় তখন আমরা মানে ভালোটা যখন ঘটে তখন সেটাকে আমরা খুব ভালো ভালো বলি, কিন্তু খারাপটা যখন ঘটে যায় তখন সেটার সঙ্গে আমরা অনেক কিছু, তার সঙ্গে অনেক কিছু মিলিয়ে ফেলি, এটাই হচ্ছে আমাদের যা পার্থক্য। আর একটা গান শুনে আসি, গান শুনে এসে বাকি মেসেজগুলো নিশ্চয়ই পড়বো।

গান শুনছিলাম আমরা দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। আর গান শুনতে শুনতে আমরা কিন্তু এবার একটুখানি দেখে নেব আমাদের কাছে যে মেসেজগুলো রয়েছে, কারণ সময় একদম শেষের দিকে এসে পৌঁছেছে। সেই জন্য বাকি মেসেজগুলো আমাদের একটুখানি পড়ে নিতে হবে টুকটুক করতে করতে। যেরকম কুসংস্কার মানি না মুখে বলি কিন্তু মেনে চলি, যেমন বাড়ির চালে কাক ডাকছে তাকে তাড়াতে হবে কারণ সে বোধহয় কোনো খারাপ খবর বয়ে এনেছে, আবার ডান চোখ নাচছে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, ছেলের বিয়েতে মাকে যেতে নেই, এরকম অনেক কিছু কুসংস্কার রয়েছে যা আজও সঙ্গে সঙ্গে থেকে যায়। রমা রায়, দাসনগর, হাওড়া 5। এরপর হচ্ছে, আমি ভূতকে বিশ্বাস করিনি, দাদুর কাছে ভূতের গল্প শুনে ভয় হতো ছোটবেলায়, পরে বড় বয়সে কখনো আমি ভূতকে বিশ্বাস করিনি, এখন লজিক দিয়ে ভেবে আর অন্ধবিশ্বাস করি না, সবাইকে জানাই ভূত বলে কিছু হয় না। কে পাঠিয়েছেন? উৎপল মুখার্জি, পুনে থেকে। আপনার কথা শুনলাম আমি, ভূত বলে কিছু হয় না, তারপর যখন ভূতের সিনেমা দেখলাম তখন ওই যে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে এইটা মনে হওয়া তো এই দিয়ে আটকানো যাবে না। এরপর আমি চলে যাব কার কাছে কার কাছে কার কাছে, অমিতাভ হোর, গল গার্ডেন, কলকাতা 33। তিনি বলছেন, দুই শালিক দেখা, যাত্রাকালে হোঁচট খাওয়া, বাইরে বেরোবার সময় যদি কেউ হাঁচি দেয়, কিছু ভাবছেন এমন সময় টিকটিকি ডাকা, বুধবারে যাত্রা করা, ভালো কাজে যেতে যদি উল্টো দিক ডান দিক থেকে যদি কোনো হাতি আসে, বৃহস্পতিবারে হাত থেকে থালা বাসন পড়ে যাওয়া, পথ চলতে চলতে রাস্তা দিয়ে বেড়াল কাটা, এরকম বহু রয়েছে। আবার উনি বলছেন যে এয়ারপোর্টে যাওয়ার সময় একটা কালো বিড়াল আবার রাস্তা কেটেছিল এবং সেই যাত্রায় ওনার খুব দুর্ভোগ হয়েছিল। কোনটা যে আগে, মানে দুর্ভোগটা হয়তো আমার আপনার হওয়ারই ছিল, কালো বিড়ালটা মধ্যিখান থেকে রাস্তা কেটে দোষীর ভাগি হয়ে গেল এটাও মানে বলা যায় না। আবার আমারই এক খুব মানে কাছের একজন আত্মীয়ের বাড়িতে একটি অসম্ভব সুন্দর দেখতে কালো বিড়াল ছিল এবং সেই বিড়ালটি সকলের প্রাণ ছিল, আর সবাই মোটামুটি মানে কালো বিড়ালের সঙ্গে একটা জায়গা রয়েছে যে তাকে দেখলে অমঙ্গল হবেই, বিড়ালের সঙ্গেই এমন একটা ব্যাপার রয়েছে। কিন্তু কালো বিড়াল একটা কিন্তু প্রতীক, যে প্রতীকে তাকে কিন্তু পূজো করা হয় বেশ কিছু জায়গায়, বেশ কিছু দেশে। ফলে এইটা ওই যে কার যে কখন কপালে কি আছে কেউ জানে না, সে কালো বিড়াল থাকলেও হবে না থাকলেও হবে এরকমই একটা ব্যাপার। এরপরে হচ্ছে, কার কাছে যাব, গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাটা, তেঁতুলতলা। প্রত্যেকের গতিপথের সামনে বা পেছনে হঠাৎ যদি কোনো বাধা সৃষ্টি হয় তবে প্রত্যেকেই আমরা থমকে যাই, কারণ নিজেদের আত্মরক্ষার জন্য, সেটা অবশ্যই রয়েছে। এবং হ্যাঁ, পিঁপড়েরাও যখন লাইন দিয়ে যায় তখন তাদের সামনে আঙুল দিয়ে একটা দাগ কাটলে তারা ওইটানে থেমে যায় এবং পরে সামান্য পথ পরিবর্তন করে যায়, এটা একদমই ঠিক। এই জায়গাটাই হচ্ছে তাই যে হঠাৎ করে কেউ ডাকলে বা কোনো অবস্ট্রাকশন তৈরি হলে একটু দাঁড়িয়ে আবার মাথাটাকে একটু ঠিকঠাক করে নিয়ে তারপর এগোনো। আর এরপর হচ্ছে, তপন কুমার রায়চৌধুরী, বাগুইয়াটি, জোড়া মন্দির থেকে। এখানে উনি বলছেন যে, মোচা থোর শনি এবং মঙ্গলবারে খাই না, কেন জানি না লেবু জাতীয় ফ্রুট সন্ধ্যার পর খাওয়া যায় না, এটা তো অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি হয় সেই জন্য অনেকেই বলেন,

তবে সাধারণভাবে শ্মশান এবং হাসপাতাল থেকে আসলে বাড়িতে আগে জামা কাপড় খুলে কাচতে দিতে হবে, তারপর স্নান করতে হয় ঘরে ঢুকতে। এটা তো একেবারেই এটার জন্য একটা সায়েন্টিফিক নিশ্চয়ই একটা হাইজিনেরও ব্যাপার রয়েছে। এইটা এইগুলো তো কুসংস্কারের সঙ্গে সঙ্গে মানে এগুলো একদম মেনে চলাটা খুব দরকার, সুরক্ষার জন্য এইটা মেনে চলাটা খুব দরকার। এরপর হচ্ছে কার কাছে পৌঁছবো, এতগুলো মেসেজ এসছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এরপর হচ্ছে বিলারা হাওড়াখানা হাওয়াখানা মাফ করবেন, বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, ঠাকুমার আমল থেকে রাস্তায় বিড়াল দেখলে থমকে যাওয়া আর পেছনে কেউ ডাকলে একটু দাঁড়িয়ে যাওয়া। বেচারা বিড়ালদের নিয়ে বড় সমস্যা, বিড়ালরা এবার না আন্দোলন শুরু করে দেয়। এরপর হচ্ছে প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে, কুসংস্কারের বিরুদ্ধে প্রচারে নামবেন বলে গত এপ্রিল মাসের কথা উনি মনে মানে বলছেন, ওনারা ঠিক করেছিলেন। কুসংস্কার আমাদের সমাজের এমন একটি কলঙ্ক যা আমাদের অগ্রগতির পথে বাধা দেয়। এপ্রিল মাসের 13 তারিখ থেকে প্রচার শুরু হবে এমনটা ঠিক হলো, সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল যে মানে সেখানে মানুষ চেঁচিয়ে উঠেছিল যে তোরা দিন পেলি না আনলাকি 13-কেই ঠিক করলি, আমাদের পরিশ্রমটাই বিফলে যাবে। ওপাস থেকে শুভ্র বলে উঠল, ব্যাস হয়ে গেল, এই বিশ্বাস নিয়ে তোরা কুসংস্কার প্রচারে নামবি, তাহলে ভাই আমি এর মধ্যে নেই। এরপর চলে যাব কার কাছে, এটা একটা বেশ মানে মজার একটা ব্যাপার, প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে। এরপর নন্দা রায় পোড়েল, তিনি বলছেন যে বরযাত্রী হয়ে যেতে গিয়ে বিড়ালের পথ কাটা উপেক্ষা করে গিয়ে আমরা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আবার 24 সালের দোলের আগের দিন বৃহস্পতিবার বারবেলায় বেরিয়ে বাড়িতেই পা মচকালাম আর ফেরার সময় আমাদের গাড়ি প্রচণ্ড শব্দে মারাত্মক দুর্ঘটনায় পড়েছিল। নন্দা রায়পোলের হাওলা বেলগাছা এল রোড, ওই যে কার কখন কি হবে কেউ কিন্তু আমরা জানি না। আমি তো ঘরে সোফায় চা খেতে খেতে জাস্ট উল্টো দিকে মোবাইল ফোনটা চার্জে ছিল, সেটাকে আনতে গিয়ে হাত পিছলে আমার হাত ভেঙেছিলাম, ফলে এটাকে আমি কি বলবো, এটা শুকনো গেরো বলে না কিছু কিছু ক্ষেত্রে, তো সেরকমই এটাও একটা শুকনো গেরো। এরপর মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে, তিনি বলছেন যে প্রত্যেক দিন রাশিফলের নানান ভবিষ্যৎবাণী লিঙ্ক খুলে খুলে দেখতে হয় আর তাতে যদি খারাপ কিছু থাকে তখন আমাদের মন খারাপ হয়ে যায়, সেটাও একদম ঠিক। এরপর হচ্ছে মনিকা মাইতি নামখানা থেকে, সবসময় নিজে ভালো থাকলে এবং সবাইকে ভালো রাখলে সেটাই উচিত বলে উনি মনে করেন, কোনো কুসংস্কারের মধ্যে উনি যান না। চিন্ময় মাহাতো কদমা জামশেদপুর থেকে তিনি পাঠিয়েছেন যে মানে বৃহস্পতিবার উনি শনিবার আর বৃহস্পতিবার চুলদাড়ি কাটা সেটা খারাপ মানে সেটাকে করা যেত না বলে ওনার খারাপ লাগতো, খোঁজ নিতে শুরু করলাম, অনেকে বললো কিছু না কেটে নাও, এখন আর কিছুই মানি না, বেশ ভালোই চলছে। সুতরাং এরকম বেশ কিছু কথা, বেশ কিছু মেসেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। আসলে কুসংস্কার ব্যাপারটা হচ্ছে এমনই যেটা নিজেদের মনের ভয়ভীতির ওপর কেন্দ্র করেই মূলত গড়ে উঠেছে, তার পিছনে কিছু সহজ কথা সহজভাবে কিছু কথা বলে দেওয়া যেটা মানুষের মনে গেঁথে যায় এবং মানুষ যাতে সেটাকে মেনে চলে, সেই জন্যই তৈরি হয়েছিল কুসংস্কার, বা তৈরি হয়েছে কুসংস্কার, এখনও কিছু কিছু কুসংস্কার তৈরি হয় আমাদের মনের মধ্যে। আসলে কুসংস্কার হচ্ছে সেই জিনিস যা দিয়ে আমরা চেষ্টা করি প্রত্যেকেই যাতে সুরক্ষিত থাকতে পারি এবং সুরক্ষিত রাখতে পারি অন্য মানুষদের বা অন্য কাউকে। এরকমভাবেই এই কুসংস্কারের মধ্যে দিয়ে কোথাও কোথাও একটা সুরক্ষার কবচ থাকে, কিন্তু সেটা যদি অতি বাড়াবাড়ি হয়ে যায় তখন আবার সেটা মানুষের কাছে দমবন্ধ অবস্থায় পৌঁছয়। সুতরাং একটা কেউ কোনো কথা বলল মানেই সেটাকে মেনে নেওয়া এমনটা না করে, সেটার পেছনে কি যুক্তি রয়েছে, কি কারণ রয়েছে, সেটাকে যদি একটুখানি আমরা মানি বা বুঝে নিই, তাহলে সেই জিনিসটাকে মানতে এবং বুঝতে আমাদের অনেক সুবিধা হয়। কুসংস্কার মানি বা না মানি, নিজের ওপর বিশ্বাস থাকুক, নিজেকে নিজের ওপর ভরসা থাকুক এবং সকলের চারপাশের মানুষ যাতে সুরক্ষিত থাকে, আশেপাশে যারা রয়েছে তারা যাতে সুরক্ষিত থাকে, সেদিকেও নজর দেওয়া নিশ্চয়ই আমাদের উচিত। গোপা ছিলাম আজ মনের মেলোডিতে আপনার সঙ্গে, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন FM গোল্ড, রয়েছে আরও নানান অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিশ্কেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে, নিখোঁজ প্রায় 4000। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রশাসনিক সভামঞ্চ থেকে আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। US ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিরগিজস্তান সফরের প্রথম দিনে আজ বিশ্কেকে ফ্রেন্ডস অফ ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অনুষ্ঠানে যোগব্যায়াম ও মানুষ একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্ত 4টি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এরপর প্রধানমন্ত্রী বিশ্কেকের মহাত্মা গান্ধী মেমোরিয়াল পার্কে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী আজ সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সদস্য রাষ্ট্র রাশিয়া, ইরান, কিরগিজস্তান ও আর্মেনিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কিরগিজস্তান সফরের দ্বিতীয় তথা শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রীর এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল দুদিনের উজবেকিস্তান সফর সফলভাবে শেষ করেছেন। সফরকালে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে

0: এক বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করতে সমর্থন হয়েছে। তার এই সফরে দুই দেশের মধ্যে 11টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ ও ইউরেনিয়াম থেকে শুরু করে বাণিজ্য, প্রতিরক্ষা, ডিজিটাল পেমেন্ট ও শিক্ষা, সেই সঙ্গে খেলাধুলা ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে পারস্পরিক আদান প্রদানে সম্মত হয়েছে দুই দেশ। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মির্জিয়েভিজি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অফ ওয়েলি দরিয়ালি দোস্তলিক প্রদান করেন। ভারত ও উজবেকিস্তান সম্পর্ক এবং সহযোগিতা আরও মজবুত করতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে। নেপালে গত বুধবারের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে, নিখোঁজ প্রায় 4000। ত্রিশূল, থ্রিএ সাইট সহ জলবিদ্যুৎ প্রকল্পগুলি সুড়ঙ্গে আটকে পড়া কয়েক হাজার মানুষকে দ্রুত উদ্ধারের কাজ চালানো হচ্ছে। ভারত ও চীনের থেকে বিশেষজ্ঞ উদ্ধারকারীরা সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা সফল হয়নি। নেপাল জলবিদ্যুৎ প্রকল্পগুলির প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। তিব্বত থেকে পাওয়া খবরে জানা গেছে, এ পর্যন্ত সেখানে 16 জনের মৃত্যু হয়েছে, 546 জন নিখোঁজ। নেপালে ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে চলছে দেহ উদ্ধারের কাজ। ত্রিশূলী নদীতে গতকাল নতুন করে হওয়া বন্যায় একটি ঝুলন্ত ব্রিজ ভেসে গেছে। এটি গণ্ডকি রুরাল মিউনিসিপ্যালিটি 8 এলাকার ঘায়াল চকের সঙ্গে চারাউদি যোগাযোগ রক্ষা করত। গতকাল বেলা 11:30 নাগাদ হঠাৎই ওই নদীতে 3 ঘণ্টাব্যাপী চলা বন্যায় সেতুসহ আশপাশ এলাকা ভেসে যায়। অন্যদিকে হতেকোশি নদীর নতুন করে বন্যায় সতর্কতা জারি করেছে নেপাল। রসুয়া, নোয়াকোট ও ধাতিম জেলাতে নদী তীরবর্তী মানুষজনকে জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও নদী অববাহিকা অঞ্চলে প্রবল বর্ষণের জেরে বিহারে গণ্ডক ও কোশী নদীর জলস্তর বেড়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নদীগুলিতে বন্যার সম্ভাবনা রুখতে বাল্মীকিনগর ব্যারেজের 36টি এবং কোশী ব্যারেজের 20টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে গত 24 ঘণ্টায় জলস্তর কিছুটা নেমেছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার পর সৌকল জেলা প্রশাসন জানিয়েছে, কোশী নদীর জলস্তর স্বাভাবিক সীমা পর্যন্ত বেড়েছে এবং কোশী ব্যারেজও সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজও ওড়িশায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। রাজ্যের বিচ্ছিন্ন কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এর মধ্যে বারগড় জেলার জন্য লাল সতর্কতা এবং পশ্চিম ওড়িশায় বেশ কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT যৌথ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, গত 4 দশকে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা দেশ ও বিদেশের অসাধারণ কাজ করছেন।
1: শ্রেষ্ঠ একাডেমিক প্রদর্শন কে লিয়ে পুরস্কৃত হোনে ওয়ালে বিদ্যার্থীয় কো মে বিশেষ বধাই দেতি হুঁ। NIFT কে সভি সংকায় সদস্য কো ভি মে হার্দিক বধাই দেতি হুঁ, জিনকে মার্গদর্শন মে বিদ্যার্থীয় নে ইয়ে উপলব্ধিয়া প্রাপ্ত কি হে। মুঝে বতায়া গিয়া হে কি পিছলে 4 দশকো মে NIFT ने राष्ट्रीय और अंतर्राष्ट्रीय स्तर पर अनेक उपलब्धियां, उल्लेखनीय कार्य किए हैं। संस्था के पूर्व विद्यार्थियों ने फैशन के वैश्विक मंच पर तथा अंतर्राष्ट्रीय फैशन संस्थानों में अपने पहचान बनाए हैं और देश का सम्मान बढ़ाए हैं।
0: সারা দেশের 18টি NIFT ক্যাম্পাসের স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি শংসাপত্র তুলে দিয়েছেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংও উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, করোনা মহামারী পরবর্তী বছরগুলোর মতো 2026-27 অর্থবর্ষেও দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার 7% বেশি থাকবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে শিকাগোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে সরবরাহ ব্যবস্থা বাধাপ্রাপ্ত হয়েছে, সেই বাধা অতিক্রম করে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি অত্যন্ত দক্ষ প্রশাসক ও পণ্ডিত ব্যক্তি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি সুদৃঢ় অঙ্গীকার বজায় রেখেছিলেন তিনি। ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে নিস্তার শ্রেণীর দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল INS নিপুণকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে। কমিশনিং অনুষ্ঠানে নৌসেনা অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেন, কৌশলগত পরিবর্তনের সময় সমুদ্রের গভীরে অভিযানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে নিপুণ নৌবাহিনীর একটি শক্তিশালী সংযোজন হতে চলেছে। বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত INS নিপুণ মূলত বিস্তৃত পরিসরে জলের তলায় অভিযান চালানোর জন্য গঠিত একটি বিশেষ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং

0: রিক স্যান্ডেল, এআই নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়াতে প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি বলেন, রিয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে শয্যা সংখ্যা 30 থেকে বাড়িয়ে 60 করা হয়েছে। নন্দীগ্রামে সূচনা হয়েছে নতুন পুলিশ মর্গের 32টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এখানকার 67,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে।
1: 32টা নতুন রাস্তা নির্মাণ এবং সংস্কার, বেশ কিছু রাস্তার উদ্বোধন এবং সংস্কার বা নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। আমি বিশেষ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের ইও সহ তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তৈরি হওয়া গ্রামীণ এলাকা নন্দীগ্রামে পরিকাঠামোগত উন্নয়নে একটি নতুন দিগন্ত আজকে উন্মোচিত হল।
0: ভারত বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে রাজ্যে নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র গতরাতে হরমুজ প্রণালীর লাদাখ দ্বীপে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সেনারা হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনবাহী রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল। এরপরই তারা লাদাখ দ্বীপের 2টি ইরানি লঞ্চারকে লক্ষ্যবস্তু করে। এই হামলায় বেশ কয়েকজন ইরানি কর্মী ও সামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ইরান এই মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউএস ওপেন টেনিসে সার্বিয়ার নোভাক জোকোভিচ প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন। 25তম খেতাব জয়ের লক্ষ্যে নেমে নোভাক নিউ ইয়র্কের আর্থার অ্যাস স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার মারিয়ানো নভনের কাছে 7-6, 5-7, 4-6, 6-2, 6-1 হেরে যান। গ্র্যান্ডস্লামের ইতিহাসে অন্যতম নাটকীয় এই ম্যাচে 39 বছর বয়সী তীব্র গরম, অসুস্থতা এবং ক্লান্তির সঙ্গে যুদ্ধ করে আর্জেন্টিনা খেলোয়াড়দের কাছে 5ম সেটের পরাজিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তান সফরের প্রথম দিনে বিসকেকে ফ্রেন্ডস অব ইন্ডিয়া সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। আগামীকাল তিনি সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর 26তম শিখর সম্মেলনে ভাষণ দেবেন। নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে, নিখোঁজ প্রায় 4,000। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রশাসনিক সভা মঞ্চ থেকে আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরের সংবাদ শুনুন 1:30 মিনিটে।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। प्रधानमंत्री नरेंद्र मोदी किर्गिस्तान में आज शंघाई सहयोग संगठन के सदस्य देशों के नेताओं के साथ द्विपक्षीय बैठकें करेंगे। इनमें रूस, ईरान, किर्गिस्तान और आर्मेनिया के राष्ट्राध्यक्षों के साथ बैठकें शामिल हैं। इससे पहले प्रधानमंत्री मोदी ने किर्गिस्तान की अपनी 2 दिन की यात्रा के पहले दिन आज राजधानी बिश्केक में फ्रेंड्स ऑफ इंडिया के साथ संवाद किया। इस अवसर पर योग, मानस अकादमी सहित विभिन्न क्षेत्रों में भारत के साथ मिलकर कार्य करने वाले 4 प्रतिनिधिमंडल मौजूद थे। प्रधानमंत्री ने बिश्केक स्थित महात्मा गांधी मेमोरियल पार्क में राष्ट्रपिता महात्मा गांधी की प्रतिमा पर श्रद्धांजलि भी अर्पित की। प्रधानमंत्री कल शंघाई सहयोग संगठन के 26वें शिखर सम्मेलन को संबोधित करेंगे। इससे पहले उज्बेकिस्तान की 2 दिन की राजकीय यात्रा के दौरान प्रधानमंत्री मोदी ने कल ताशकंद में द्विपक्षीय संबंधों को और मजबूत करने के लिए राष्ट्रपति शफकत मिर्जियोयेव के साथ बातचीत की। दोनों नेता भारत उज्बेकिस्तान संबंधों को व्यापक रणनीतिक साझेदारी के स्तर तक ले जाने पर सहमत हुए। वित्त मंत्री निर्मला सीतारामन ने अमेरिका की बहुराष्ट्रीय कंपनी 3M से भारत में अनुसंधान और विकास, उन्नत विनिर्माण और स्थानीय आपूर्ति श्रृंखला में निवेश बढ़ाने का आह्वान किया है। वित्त मंत्रालय ने सोशल मीडिया पोस्ट में बताया कि वित्त मंत्री ने अमेरिका के नॉर्थ कैरोलिना में आयोजित G20 वित्त मंत्रियों और केंद्रीय बैंक गवर्नर की

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার।

0: ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নাম্বারে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনোরকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
2: AIR FM Gold-এ প্রত্যেক দিনের মতন আজও আমরা হাজির হয়ে গেছি ঘড়িতে সময় যখন একটা বেজেছে, আপনাদের সঙ্গে 100.1 AIR FM Gold-এর ঘরে এই মুহূর্তে রয়েছি আমি দোলন,
3: আমি এমিলিয়া, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের অনুরোধ দিয়ে সাজানো তোমায় গান শোনাবো। হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করছি তোমায় গান শোনাবো। শুনতে চেয়েছেন হাওড়ার পারগুস্তিয়া শিবতলা থেকে কিশলয় কোলে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পীর নিজের সুরে বিখ্যাত সেই গান।

0: আমরা যদিও ভোর পেরিয়ে এখন দ্বিপ্রহরে পৌঁছেছি, আর কিন্তু তবু দেখাটা তো ওই যে ভোরবেলা যদি এমন একটা সুন্দর আবেশময় দেখার অভিজ্ঞতা হয় তাহলে সারাটা দিন কিন্তু তার রেশ নিয়ে কেটে যায়।
1: কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কথা ভেবে এই গানটা কিন্তু খুব প্রাসঙ্গিক।
0: হ্যাঁ ঠিকই তাই। আমরা চলে যাব এর পরের গানে। শ্রীরূপ দে কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি,
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় রবীন্দ্র জৈনের সুরে।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM Gold, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা।

0: আর 700001 ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
1: 100.1 FM Gold এ। তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
1: 100.1 FM।

0: শুনলাম আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আন্টনি ফিরিঙ্গি ছবির গান, 1967-6 সালের যে ছবিতে এই গানের কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার ছিলেন অনিল বাগচি।
1: পরে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ রয়েছে, মালদা থেকে রামপাল শুনতে চেয়েছেন এই রবীন্দ্রসঙ্গীতটি আমাদের পছন্দের শিল্পীর কণ্ঠে, রূপঙ্কর মনোময় এবং মনোজ মুরলী নায়ারের কণ্ঠে, মানে সমবেত কণ্ঠে শুনি গানটি।

0: আমাদের প্রাণ চক্ষু মন সবই চাইছে এখন আপনাদের সঙ্গে গান নিয়ে আরও বেশ কিছুক্ষণ থাকবো। ঘড়ি বলছে 1:35। আমরা শুনলাম তিন গায়কের সমবেত কণ্ঠে ভারী অসাধারণ একটি রবীন্দ্রনাথের গান। চলে যাব পরের গানে, মিলিয়ে পরে আমরা কার অনুরোধে যাব?
1: পরে আমরা অনুরোধে যাব চাঁদু দাস গড়চুমুক 58 গেট হাওড়া থেকে শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে লড়াই ছবির এই গান, স্বপন চক্রবর্তীর কথায় রাহুল দেব বর্মনের সুরে।

0: আবহাওয়ার একটি জরুরি সতর্কবার্তা। হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি এবং তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা, সেই সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় 30-40 কিলোমিটার হতে পারে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার কিছু কিছু অংশে আগামী 2-3 ঘণ্টায়। এই সময়টা সকলে সাবধানে থাকবেন। চলে যাব অনুরোধের গানে। মান্নাদের কণ্ঠে গানের অনুরোধ করেছেন রাখালচন্দ্র মুখোপাধ্যায়, কাজল মুখোপাধ্যায়, গ্রিন পার্ক সিঙ্গুর, হুগলি থেকে।
1: মান্নাদের গাওয়া এই গানটি আমরা শুনব বন্ধুদের অনুরোধে। 62 সালের গান এটি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর নিজের সুরে।

0: এতই কি সহজ, হৃদয়ে স্মৃতি রেখো না, বললেই কি মুছে ফেলা যায়? আমাদের এই যে প্রত্যেক দিনের বন্ধুদের সঙ্গে আলাপন, তাদের অনুরোধে গান শোনানো, এই স্মৃতি তো চিরন্তন।
1: চিত্রা সিংয়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় জগজিৎ সিংয়ের সুরে চিত্রা সিং।

0: অনুরোধের গানের বোধহয় এটাই একটা অন্যরকম বিশেষত্ব, সেটা হচ্ছে যে আমরা একটি শ্যামাসঙ্গীতের অনুরোধ রাখবো এবার। শুনতে চেয়েছেন মনোরঞ্জন দে, সুস্মিতা দে মাইতি, সোমাশ্রী মাইতি, অনিমা দে। শুনতে চেয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নন্দরামপুর থেকে কুমার শানুর কণ্ঠে।
1: আর একটু তার আগে বলে দিই, আমরা যে গান শুনলাম 81 সালের গান, এই গানের সুরকার জগজিৎ সিং নিজে,
0: রামপ্রসাদী গানে কুমার শানু।

0: চিন্তা জানাই মোরা।
1: তোমায় গান শোনাবো, শেষ গানে যেতে হবে। গীতা দত্তের কণ্ঠে গান শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর, হাওড়া থেকে।
2: 1959 সালের গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর,
1: সোনার হরিণ ছবি থেকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700।

0: 001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আবহাওয়ার খবর সম্পর্কে একটু জানিয়ে দিই আপনাদের। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার বেশ কিছু অংশের উপর দিয়ে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা নিতে অনুরোধ করা হচ্ছে।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

0: একটা অবিস্মরণীয় গান শুনছিলাম আমরা, বলা বাহুল্য বন্ধুরা যারা জানেন, যারা এই গানের সঙ্গে পরিচিত সবাই জানবেন এটা রেনকোট ছবির গান, শুভা মুদগল গিয়েছেন। গানটা শুনতে শুনতে, শুধু গান তো শুনছিলাম না, তার সঙ্গে গুলজারের কবিতা সেটাও শুনছিলাম, এবং শুনতে শুনতে যেটা আমার মনে হচ্ছিল, ঋতুপর্ণ কোথাও কোথাও মানে দুঃসাহসিক হয়ে উঠেছেন, যে গুলজার যেখানে রয়েছেন, গুলজার স্বয়ং রয়েছেন, সেই কবিতার লিরিক লিখছেন ঋতুপর্ণ নিজে। মানে গুলজারের মতন কবিকে দিয়ে তিনি কবিতা বলাচ্ছেন, কিন্তু লিরিক লিখছেন নিজে। এতখানি কনফিডেন্স, এতখানি তার কি বলবো, তার বহুমুখীনতা, সেই সবটা মিলিয়ে তৈরি হচ্ছে অনেক ছবি, যে ছবিগুলো বাংলা চলচ্চিত্রের একেবারে এক একটা আইকন হয়ে থেকে যাবে,
1: বাংলা এবং হিন্দি,
0: হিন্দি অবশ্যই, হ্যাঁ। এবং আজকের যে ছবি, তার জন্মদিনে আমরা এই রেনকোট নিয়ে বলা বাহুল্য কথা বলতে বসেছি, আমি দোলন,
1: আমি এমিলিয়া,
0: সিলভার স্ক্রিনে। এমিলিয়া, রেনকোটের গল্পের গতি বলতে তো কিছুই নেই
1: না, কারণ তিনি নিজেই বিশ্বাস করতেন যে মানুষ সিনেমা দেখবে, সেটার অভিজ্ঞতাটা নেবে, কিন্তু ফিরে গিয়ে, বাড়ি ফিরে গিয়ে গল্পটা গল্পের মতো করে বলতে পারবে না। এটা তার এক্সপেকটেশন ছিল, তার নিজের কথায় পড়েছি একটা জায়গায়, এবং সেটাই ঘটত।
0: মানে এখানে সিজকর্ণের গল্প যে খুব গতিময় এমনটা নয়, একটি ছেলে ভাগলপুর থেকে কলকাতায় আসছে টাকার প্রয়োজনে, পুরনো বন্ধুদের কাছ থেকে যদি কিছু ধার পাওয়া যায় সেই কারণে সে আসছে কলকাতায়। কলকাতায় এসে তার পুরনো প্রেমিকার সঙ্গে সে একটা দিন দেখা করতে আসছে, এবং এই যে দেখা হওয়াটা, এই একটা ভয়ঙ্কর বৃষ্টির দুপুরে, এইটা নিয়েই হচ্ছে তাদের এই যে দেখা হওয়া, কথোপকথন, এবং তারপর কিছু সামান্য ঘটনা ঘটে, এটাকে নিয়েই ছবিটা। ছবির গতি সেই অর্থে খুব একটা নেই, কিন্তু তা না থেকেও ছবিটার মধ্যে এমন কিছু আছে যেটা, ওই যে যেটা এমিলিয়া বললে তুমি, যে আচ্ছন্ন করে রাখে, ঠিক একটা বৃষ্টির দুপুর যেমন তোমার একটা একটা ঘোরের মধ্যে ফেলে দেয় না, কোনো ঘন বৃষ্টির দুপুরে যদি আমরা বাড়ি থাকি কখনো, অদ্ভুত একটা আচ্ছন্নতা আমাদের ঘিরে ধরে। এখানেও ঠিক তাই, এই আচ্ছন্ন ভাবটা থেকে যায় ছবিটা দেখার বহুক্ষণ পর পর্যন্ত।
1: আর আমরা বলি সত্য সুন্দর, কিন্তু বানানো গল্পকথা, রূপকথা না হলেও সেটা যে শুনতে কত ভালো লাগে, কত কষ্ট হয় এবং ভালো লাগে, একসাথে দুটো মিলেমিশে যায়, স্মৃতি, নস্টালজিয়া, কষ্ট এবং ভালো লাগা, এই সব কিছু দুটো মানুষের কথোপকথনে, হারিয়ে যাওয়া দুই প্রেমিক প্রেমিকার কথোপকথনে উঠে আসে। গল্প বলতে সেটাই,
0: মানে দুজনেই বহু বছর পর আমার দেখা, তো মেয়েটির বিয়ের

0: দিন শেষ দেখা হয়েছিল, তারপর আবার এত বছর পর, 8 বছর বা তারও বেশি তাদের আবার দেখা। দুজনে দুজনের কাছে প্রতিপন্ন করতে চায় যে তারা দুজনেই খুব ভালো আছে। তাদের এই দুজনের ভালো থাকা নিয়ে বিস্তর তারা বানিয়ে বানিয়ে কল্পকাহিনী একে অন্যের কাছে বলতে থাকে এবং খুব বিশ্বাসযোগ্যভাবে। এইখানে অ্যামেলিয়া, তুমি যে প্রসঙ্গটা আনলে যে মিথ্যা রূপকথা সুন্দর, এই যে অনুষঙ্গগুলো, আসলে চলচ্চিত্র মানেই কোথাও একটা সেই ম্যাজিক্যাল রিয়েলিটিটা ভীষণ তার সঙ্গে চলে আসে শব্দটা। আবার এই প্রসঙ্গে যদি ঋতুপর্ণ নিজের ভাবনাতেই যাই, আমার খেলা ছবিটার কথা মনে পড়ছে জানো তো,
1: একদম
0: ওকে যখন ন্যাড়া করানো হলো বাচ্চাটাকে খেলা ছবিতে নালক এর চরিত্র করবে বলে, যখন সত্যি ন্যাড়া করে দিল ছেলেটি, প্রচণ্ড সে মানে খেপে গেল, কেন আমার মাথার চুল তোমরা কাটলে, কেন ন্যাড়া করালে, মানে একটা বাচ্চাকে শুটিং ইউনিট প্রায় চুরি করে নিয়ে এসেছে, লুকিয়ে নিয়ে এসে, চুরি ঠিক নয় যে ওই চরিত্রটা করিয়েই তাকে আবার বাবা মার কাছে পাঠিয়ে দেবে, বাচ্চাটির নিজের খুব শখ ছিল তো সেখানে,
1: না শখ ছিল না, সে তার একটা একটা প্রতিহিংসা জেগেছিল, কারণ সেই মনে আছে অ্যাকোয়ারিয়ামের ওই জলটা বের করেছিল বা কিছু একটা করেছিল, তার জন্য প্রবল বকা খেয়েছিল এবং বকা খাওয়ার প্রতিশোধ নেবে বলে বাবা মাকে লুকিয়ে পালিয়ে এই ডিরেক্টরকে ফোন করে এবং চলে আসে। মানে ডিরেক্টরও সেই পাওয়ার যে লোভটা সামলাতে পারেনি,
0: এবং কোথাও মনে হয়েছিল বাচ্চাটা খুব ভালো স্যুট করবে চরিত্রের জন্য।
1: হ্যাঁ, মানে প্রথম থেকে দেখে তাকে পছন্দ, বাবা মা রাজি হননি, বাচ্চাটি বাবা মার অনুগত ভাবেই মেনে নিয়েছিল কথাটা। আর ওই ঘটনাটা না ঘটলে, ওই যে পালিয়ে না গেলে ডিরেক্টরের পক্ষেও সেটা সম্ভব হতো না,
0: এবং বাচ্চাটি যখন মানে ওই দ্বিতীয়বার যখন মানে ওদের সঙ্গে আসার জন্য তো ওর একটা ইচ্ছে ছিলই ভেতর থেকে, যার জন্য নিজে থেকেই ফোন করলো আমায় চুরি করবে, তো সেই শখে আর কি সে চলে এলো। যাই হোক, এবার এই যে ন্যাড়া যখন করানো হলো, ও তখন প্রচণ্ড রেগে গেল, গিয়ে বললো আমি এর আগে যে যেখানে যেখানে অভিনয় করেছে, কখনো স্কুলের এতে বা কখনো কোনো নাটকে, ও দেখেছে মাথায় একটা কিছু পরিয়ে দেয়া হয়। হ্যাঁ, তখন ও রেগে গিয়ে বলছে ওখানে তো সব এরকম করা হয়। তখন ঋতুপর্ণ ওই মানে পরিচালক যে, সে বলছে যে ওগুলো মিছিমিছি। বাচ্চা তখন ছট করে রেগে গিয়ে বলছে তোমার সিনেমাটাও তো মিছিমিছি। এই যে শব্দটা, এই যে বাক্যটা কোথাও যেন পরিচালককে এক মুহূর্তে ঝাঁকিয়ে দিল, সিনেমাটাও মিছিমিছি, সত্যিই তো তাই। তাহলে কোন বাস্তবতায়, কার কাছে কোন বাস্তবতাটা কখন যে কি বলবো একদম সত্যি হয়ে ওঠে, আবার কখনো শুধুমাত্র পর্দায় বা মঞ্চের কিছু মুহূর্ত হয়ে থেকে যে, এই প্রশ্ন কিন্তু তিনি নিজেই তুলে দিয়েছেন। তো সেই মিছিমিছি আর সত্যি সত্যি, সত্যি সত্যি আর মিছিমিছির খেলায় নীরু আর
1: মান্নু
0: এই দুজন মুখোমুখি হয়,
1: মুখোমুখি, এবং ওই যে বানিয়ে তোলা মিথ্যের প্রাসাদ, সেই প্রাসাদে কয়েক মুহূর্ত তারা যাপন করে, তারপর প্রাসাদটা ভেঙে যায়, কিন্তু সেই মুহূর্তগুলো এবং ফ্ল্যাশব্যাকে তাদের সেই ছোটবেলার রঙিন সহজ সরল, যেখানে কষ্ট ব্যাপারটা কি, অভাব ব্যাপারটা কি বোঝার খুব একটা প্রয়োজনই ছিল না, ফ্ল্যাশব্যাকে সেইগুলো ক্লিপ হিসেবে ফিরে আসে।
0: প্রথম যে মুহূর্তগুলো সেগুলো দেখানো হয়, এবং একটা জিনিস প্রথমত হচ্ছে এই যে আশাটা, আশাটা নিয়ে প্রথম যখন মান্নু আসতে মানে বেরোতে যায়, মা বলে যে ওখানে কিন্তু যাবে না। তারপরে ওর বন্ধু, যে বন্ধুর বাড়িতে এসে উঠেছিল অলোক, সে প্রচণ্ড রেগে যায় যেই শোনে যে ওখানে যাওয়ার একটা ওর ভাবনা রয়েছে, বলে তুই যদি যাস, তুই গেলে ওর থেকে টাকা নিয়ে আসবি, ও তো প্রচুর বড় লোককে বিয়ে করেছিল, এবং আমরা দেখেওছি তাই মেয়েটি গাড়ি ইত্যাদি সব কিছু মিলিয়ে সে সময় তার বক্তব্য ছিল সেগুলো, যে এইগুলো তো জরুরি জীবনে,
1: শাড়ির সঙ্গে
0: রং মিলিয়ে চুড়ি এবং গাড়ি। তো সেখান থেকে সে চলে যায়, হয়তো ভালোবাসাটা ছিল, সেটা আসছে আমরা সে কথায় পরে। তো এই যে যাওয়াটা নিয়ে হচ্ছে ওর বিস্তর বাধা ছিল, মা চায়নি, বন্ধু চায়নি, এবং প্রবল বৃষ্টি সেদিন, মানে একেবারেই কলকাতা শহর অচল ধরতে গেলে সেদিন, তার মধ্যে ও কিন্তু একদম কাক ভিজে হয়ে যাকে বলে এসে ওই বাড়ির মানে চৌঘাটে দাঁড়ালো, এবং দেখো যে দরজাটা সহজে কেন খোলেই না, মানে নীরু বেল বাজিয়ে লোকে মরে গেলেও দরজা খোলে না, কারণ তার অন্য। সেইখানে কিভাবে যেন একটু ভাঙা কাঁচের ভেতর দিয়েও একটু দেখে বা

0: নামটা শুনে মানে ও তখনও চিনতে পারছে না, ও যখন বলছে মন্নু ভাগলপুরসে, তারপরে বলছে তুমি আওয়াজ ভি নেহি পেহচান পাই, মানে এটাও ভাবতে পারছে না যে ওর কণ্ঠস্বরটাও ভুলে গেছে। আসলে তো ভুলে যায়নি, মানে কিভাবে কিভাবে কোথায় কোথায় এই যে চেনা অচেনা সব কিছু লুকিয়ে থাকে, জমাট বেঁধে থাকে, সেইটা না একটু একটু করে বের করার গল্পই হচ্ছে এই রেনকোট।
1: এবং দরজা খুলতে দেরি হওয়ার আরও কারণ পরিচালক আমাদের কল্পনার জায়গায় রেখে দেন যে কেন দেরি হয়েছিল দরজাটা খুলতে, সে কথায় পরে আসবো। তবে তার আগে একটা গানে যাই,
0: অনেকক্ষণ আমরা কথা বললাম।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: যদি এমন হতো কোনো মনোহারী দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায়, শুধুমাত্র 107 FM Rainbow।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold-এ। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার।

0: स्क्रीन, आज सिल्वर स्क्रीन।
1: আমরা যেটা বলছিলাম যে সেই যে দুপুরটা, যে দুপুরে নীরু এবং মান্নু মুখোমুখি, এবং মান্নু তো এসেছে তার কোথাও, তার মানে যাকে বলে একটা দগ্ধ হয়ে যাওয়া বুকের ভেতরে, এখনো পর্যন্ত যে পাখির নীরকে সে সযত্নে লালন করছে সেই নীরের কাছে একটু আশ্রয়ের জন্য। আমরা তার আগে যতগুলো ফ্ল্যাশব্যাক দেখি তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়, প্রেমটা নিয়ে মান্নুর আবেগটা ছিল অনেক বেশি, তুলনায় নীরু ছিল অনেক বেশি প্র্যাগম্যাটিক। এবং দিওয়ালির দিন যেদিন মান্নু জ্বরে প্রায় বেহুঁশ, সেই দিন দিওয়ালির সমস্ত তেহার যাকে বলে নিয়ে এসে নীরু ওই জ্বরে বেহুঁশ ছেলেটিকে, যে জ্বরের ওই আশ্লেষের মধ্যে ওর হাতটাকে চেপে ধরতে চাইছে, সে তাকে জানায় যে পরশুদিন কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। মানে অসম্ভব একটা, না কি বলবো, মানে হৃদয়হীনতার ছোঁয়া কিন্তু থাকে সবটার মধ্যেই। ওই রকম একটা জ্বরের ঘোরে অসুস্থ হয়ে থাকা মানুষকে কি করে সে বলতে পারলো এই মুহূর্তে? এবং ও এতটাই পাগল যে সেই মুহূর্তে উঠে বলছে যে মানে ওর কাছে তো আকাশ ভেঙে পড়েছে। মেয়েটি তখন অত্যন্ত প্র্যাগম্যাটিক্যালি আবার বলতে থাকে যে না, আসলে ছেলে খুব ভালো, অনেক রোজগার, দেখনে মে ভি বহুত আচ্ছা হ্যায়, 6 ফুট উসকা হাইট হ্যায়। ওই জ্বরের ঘোরের মধ্যে পাগলের মতন তখন কাঁদতে কাঁদতে বলছে আমিও 6 ফুট, দেখো দেখো আমিও 6 ফুট, গাড়ি গাড়ি তো লোনেও নেওয়া যেতে পারে, পাগলের মতন সে বলছে। এবং এই যে মুহূর্তগুলো ঋতুপর্ণ তৈরি করেছেন না, মানে এগুলো একবার যে দেখবে তার বুকে সারা জীবন যাকে বলে।
2: এবং এই জ্বরের প্রসঙ্গে, এই জ্বরের প্রসঙ্গে তুমি তারই আরেকটা ছবির কথা ভাবো, উৎসবের কথা ভাবো। সেখানে যখন যেটা প্রসেনজিৎ ঋতুপর্ণা যে চরিত্রটা প্লে করেছিলেন, অত্যন্ত জ্বর নিয়ে ফিরে আসছে মেয়েটি, মানে ঋতুপর্ণা ভাবছেন যে আবার ড্রিঙ্ক করে সে এসেছে, এবং সে কিন্তু মানে দেখো তুমি উল্টো পিঠে ওই জায়গাটা থেকে জ্বরের অনুষঙ্গটা থেকে যদি ভাবো যে আবার তো সেই ড্রিঙ্ক করে এসেছে বলে সে যেতে চাইছে না, বাড়ির বড়রা তাকে এগিয়ে দিয়ে সে যখন ছুঁয়ে দেখে সে কেঁপে ওঠে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গা মানে ভালোবাসার দিকটা, মানে কোনো জেন্ডার ওয়াইজ হয় না, ভালোবাসার তীব্রতাটা কখন কোন দিক থেকে আসবে আমরা কেউ জানি না।
1: তো এই যে মানে আসলে রেনকোট ছবিটা তো ওই একটা দীর্ঘ কথোপকথন আর কিছু মুহূর্ত, এরই সমষ্টি। তো সেই কথোপকথনের মাঝখানে কখনো আমরা খুঁজে পাই যে একটি ছেলে যে প্রবল একটা আবেগ নিয়ে, দুরন্ত আবেগ নিয়ে সে তার প্রেমিকার জন্য সবটা করে ফেলতে চেয়েছিল। তোমার মনে পড়ছে নিশ্চয়ই ওই দৃশ্যটা বিয়ের আগের দিন, যখন মেহেন্দি পড়ছে হাতে, ও এসে বললো সব হয়ে গেছে, মানে ও তখন লোনে গাড়ির ব্যবস্থা সব কিছু করে ফেলেছে
2: একদম।
1: তখন ও আবার শর্ত দিল যে এই রঙের গাড়ি হতে হবে,
2: ওই যে শাড়ির সঙ্গে,
1: শাড়ির সঙ্গে
2: চুড়ির
1: সঙ্গে, চুড়ির সঙ্গে, মানে আমার না অসম্ভব, আমি জানি না, এই একটা জায়গাতে ভীষণ মনে হয় যে মান্নু এই মেয়ের জন্য কেন পড়ে রইল বাকি জীবনটা জুড়েও।
2: সেই উত্তরটা বোধ হয় ছবি দেখতে দেখতে পরে গিয়ে আমরা সেই উত্তরটা, মানে যিনি দেখছেন তার অভিজ্ঞতা, তার অনুভূতি দিয়ে তিনি তার মতন করে খুঁজে নেবেন। তবে তিনটের সময় কিন্তু আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে।
1: একদমই তাই, তার মধ্যে যেটুকু আমাদের সময় আছে আমরা একটুখানি বরং ছবিটা নিয়ে আর একটু কথা বলি, তাই না?
2: বেশ,
1: কোন দিক দিয়ে যাব, মানে এত কিছু বলার আছে। ছবির শুরু থেকেই অসম্ভব, তোমার না একটা মানে সমস্যা হবে, অসম্ভব মনে হবে, যেন একটুখানি নয়েজটা কমলে ভালো হয়, প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড নয়েজ। মানে ও বন্ধুর বাড়িতে এসে সকালবেলা ঘুম থেকে উঠে শেভ করছে, বন্ধু বন্ধুশ্রী টুকটাক কথা হচ্ছে, বন্ধুশ্রী বলছে বন্ধুকে, মানে অলোকের স্ত্রী বলছে তোমার প্রোডাকশানে ওকে একটু কাজ কিছু দিয়ে দাও না, দেখো না বেশ তো ওকে তো বেশ কুল অ্যান্ড কম্পোজড দেখতে, তা এত টাকার দরকার, এরম টুকরো টুকরো কথা হচ্ছে। তারপরে ও বেরোচ্ছে, বন্ধুশ্রী ওকে জোর করে রেনকোটটা দিচ্ছে যে এত বৃষ্টিতে ছাতা আনেনি যেহেতু। তো এরম হতে হতে সেই নয়েজটা কিন্তু কন্টিনিউ করছে, মানে ভীষণ মনে হচ্ছে যেন এরকম কয়েকবার আমার যখন আমি এটা ইয়েতে দেখেছি, বাড়িতে দেখছি, মনে হচ্ছে যে কিছু কি প্রবলেম হচ্ছে, ডিভাইসে কিছু প্রবলেম হচ্ছে। বেশ অনেকক্ষণ পর গিয়ে বোঝা যাচ্ছে যে না, ওই নয়েজি ব্যাকগ্রাউন্ডের ওপরেই ডায়লগগুলোকে পারপাসলি ফেলেছেন পরিচালক। যখন নীরুর বাড়িতে এসে পৌঁছচ্ছে মান্নু, ওই ভয়ঙ্কর বৃষ্টি সেই আওয়াজ রয়েছে, মানে যা হয়, মানে বৃষ্টির দিনে কলকাতার রাস্তায় যেরকম আওয়াজ হয়, জলের আওয়াজ, বৃষ্টি কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে সেই আওয়াজ, গাড়িগুলো যাচ্ছে সেই আওয়াজ, গুনগুন গুনগুন কথাবার্তা হচ্ছে, একটা কলরব তার আওয়াজ, কোথাও একটা যেন হট্টগোল চলছে সেই আওয়াজ, মানে শাটার নামানো হচ্ছে, তোলা হচ্ছে, এই সমস্তটা মিশিয়ে একটা আওয়াজ তিনি তৈরি করেছেন। ঋতুপর্ণ কেন ঋতুপর্ণ প্রতিটা মুহূর্তে আমরা বুঝতে পারি, এবং সেই আওয়াজটা তোমাকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করবে, এই যে ডিস্টারবেন্সটা তিনি ক্রিয়েট করছেন তোমার আমার ভেতরে চারিয়ে দিতে, কারণ একটা ছেলে যে এতটা রাস্তা ছুটে এসছে, তার কপর্দক শূন্য অবস্থা, বন্ধুদের থেকে টাকা চাইতে গিয়েও চিঠিটা লিখা সে বলছে ছেড়ে দে পাঠাতে হবে না, পারছে না, মানে তার ভেতরে যে ইনার টার্ময়েলটা চলছে, এবং সেই অবস্থায় মানে ওর ভালোবাসাটা কতটা জেনুইন দেখো, কোথাও একটা অবচেতনে ও একটা আশ্রয় যখন অলোক বলছে তুই টাকা নিয়ে আসবি, কিসের প্রবলেম তোকে, যদি এতই ভালোবাসতো তোর এই ক্রাইসিসে একটু টাকা দিতে পারবে না, ও কিন্তু বলছে টাকা চাওয়ার হলে ওর কাছে গেলে আর আমার বন্ধুদের কাছে টাকা হাত পাততে হতো না, কিন্তু আমি ওকে বলতে পারবো না, টাকার কথা বলতে পারবে না, কিন্তু আশ্রয়টুকু তো পাবে, মানসিক আশ্রয় তার সন্ধানে মান্য ছুটে আসে। বাকি কথা বলবো আমরা সংবাদ বিরতির পর, শুনতে থাকুন, সঙ্গে থাকুন FM গোল্ডের।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं प्रियंका अरोड़ा। प्रधानमंत्री नरेंद्र मोदी किर्गिस्तान में आज शंघाई सहयोग संगठन के सदस्य देशों के नेताओं के साथ द्विपक्षीय बैठकें करेंगे। इनमें रूस, ईरान और किर्गिस्तान के राष्ट्राध्यक्षों के साथ बैठकें शामिल है। हमारे संवाददाता ने बताया है कि प्रधानमंत्री मोदी ने किर्गिस्तान की दो दिन की यात्रा के पहले दिन आज राजधानी बिश्केक में फ्रेंड्स ऑफ इंडिया के साथ संवाद किया।
4: प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज बिश्केक में भारतीय समुदाय के सदस्यों के साथ आत्मीय संवाद किया। प्रधानमंत्री ने भारत और किर्गिज गणराज्य के बीच मैत्री संबंधों को मजबूत करने में भारतीय समुदाय की ऊर्जा, उत्साह और महत्वपूर्ण योगदान की सराहना की। अपनी किर्गिस्तान यात्रा के दौरान श्री मोदी ने आज बिश्केक स्थित महात्मा गांधी स्मारक पर पुष्पांजलि अर्पित की। यह श्रद्धांजलि महात्मा गांधी के विचारों की प्रासंगिकता और उनकी सार्वभौमिक स्वीकारिता को दर्शाती है। प्रधानमंत्री आज रूस, ईरान, किर्गिस्तान और आर्मेनिया के राष्ट्रपति के साथ द्विपक्षीय बैठकें करेंगे। वे कल शंघाई सहयोग संगठन के 26वें शिखर सम्मेलन को संबोधित करेंगे। विकल्प शुक्ला, आकाशवाणी समाचार, बिश्केक।
3: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने कहा है कि वस्त्र और परिधान क्षेत्र न केवल भारत की सांस्कृतिक विरासत का महत्वपूर्ण हिस्सा है, बल्कि ये लाखों लोगों को रोजगार और आजीविका भी प्रदान करता है। राष्ट्रीय फैशन प्रौद्योगिकी संस्थान निफ्ट के दीक्षांत समारोह में राष्ट्रपति ने विद्यार्थियों से देश के समृद्ध सांस्कृतिक विरासत और मूल्यों से जुड़े रहते हुए वैश्विक दृष्टिकोण अपनाने का आह्वान किया। राष्ट्रपति मुर्मू ने कहा कि फैशन और वस्त्र प्रौद्योगिकी के क्षेत्र में भारत की वैश्विक उपस्थिति बढ़ाने की अपार संभावनाएं हैं।
5: आप ऐसे समय में फैशन टेक्नोलॉजी के विभिन्न विधाओं के स्नातक बन रहे हैं, जो भारत आत्मनिर्भरता के अनेक आयामों पर तेजी से आगे बढ़ रहे हैं। आज हमारे देश पहले की तुलना में कहीं अधिक आत्मविश्वास के साथ विश्व पटल पर अपनी भूमिका को विस्तार दे रहे हैं। मुझे बताया गया है कि 20 साल पहले महिलाओं की संख्या केवल 20% था। अभी 4000 करीब जो बच्चे यहाँ उपस्थित है, उनमें से 85% महिलाएं हैं।
3: सरकार ने देश में चिप विनिर्माण तंत्र को बढ़ावा देने के लिए 1,27,000 करोड़ रुपए के व्यय के साथ सेमिकॉन कार्यक्रम के दूसरे चरण को अधिसूचित किया। नई दिल्ली में संवाददाता सम्मेलन में इलेक्ट्रॉनिकी और सूचना प्रौद्योगिकी मंत्री अश्विनी वैष्णव ने कहा कि इससे आगामी वर्षों में वैश्विक सेमीकंडक्टर बाजार में भारत की हिस्सेदारी करीब 10% हो सकती है। भारतीय नौसेना ने आज मुंबई के नौसेना गोदी में निस्तार श्रेणी के दूसरे डाइविंग सपोर्ट पोत INS निपुण को अपने

0: সংবাদ বিরতির পর সুরেলা সফর নিয়ে আবার ফিরে এলাম আমি এমিলিয়া।
1: আর আমি দোলন আছি আজ আপনাদের সঙ্গে। রেনকোট ছবিটা নিয়ে আমরা আজকে কথা বলতে বসেছি ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে, যেখানে পরিচালক ঋতুপর্ণ বারবারই চলে আসবেন বলা বাহুল্য। ছবির শুরুতে এই যে অলোকের স্ত্রীকে আমরা দেখছি, মৌলিক গাঙ্গুলি এই চরিত্রে অভিনয় করেছিলেন, যার একটা অদ্ভুত একটা সফট কর্নার রয়েছে।

0: নূর প্রতি। সে তার স্বামীকে বলছে, শুধু তাই নয়, একদম খুঁটিনাটি দেখাশোনা যাকে বলে, যে খাওয়াটা ঠিক হলো কি না, ছাতাটা নিয়ে বেরোবে, বাথরুমে কেন দেরি হচ্ছে, কিছু অসুবিধে হচ্ছে কি না, বাথরুমের আলোটা দেখিয়ে দিয়ে আসা হয়নি, ঘুমে শুয়ে পড়ার পর বারবার এসে জিজ্ঞেস করা কিছু লাগবে কি না, এই যে যত্ন, এই যে মমত্বটা সে পাচ্ছে তার মানে বন্ধু স্ত্রীর কাছ থেকে, এখানেও একটা কোথাও একটা মানে অন্য, ঠিক সমীকরণ বলবো না, কিন্তু কোথাও একটা আভাস। যার জন্য দেখবে ছবির শেষে গিয়ে যখন এই মেয়েটি বলছে, মানে ওর বন্ধু স্ত্রী, প্রথমেও একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, ও যখন নীরুর কাছে যাবে বলছে, ওর বন্ধু যখন প্রচণ্ড তাতে রেগে যাচ্ছে, গিয়ে বলছে তুই টাকা নিয়ে আসবি ইত্যাদি ইত্যাদি, ওর স্ত্রী কিন্তু ভীষণ প্রতিবাদ করছে, বলছে ছি ছি তুমি এটা কি বলছো, ওর কাছে যাবে ও টাকা চাইতে, আর ও যদি গিয়েই থাকে তাতে তোমারই বা এত মানে রাগের কি আছে, কেন এটা মানে এটা তোর পার্সোনাল ব্যাপার, এটাতে কেন আমরা এত কথা বলবো। তো এবং যাওয়ার আগে বলছে যে এতদিন বাদে যাচ্ছ, খালি হাতে যাবে? তো বলছে আমার কাছে তো পয়সা নেই সেরকম, বলছে আমার কাছে অনেক শাড়ি আছে, আমি যেগুলো প্যাকেট খুলিনি, গিফট আমি পেয়েছিলাম, তুমি সেরকম একটা শাড়ি নিয়ে যাও। এই যে দেখো, মূল সম্পর্কটা তো বন্ধুর সঙ্গে, কিন্তু সেইটাকে ছাপিয়ে নিবিড় বন্ধুত্ব যেটা, সেটা কিন্তু বন্ধুত্বপূর্ণ যে আচরণ, সেটা আসছে তার স্ত্রীর কাছ থেকেই। বন্ধু অবশ্যই তাকে সাপোর্ট করছে, তার হয়ে সবাইকে রেকমেন্ড করছে, চিঠি লিখে দিচ্ছে, কিন্তু একটা পুরুষের একটা মানে সে যখন চরম বিপর্যয়ের মধ্যে, তার সেই সময় না তার একটা আশ্রয়, বারবার যেটাকে আমি বলতে চাইছি, একটা নারীর যে মমত্বের প্রয়োজন হয়, সেটা যে সে বোন হতে পারে, সে মা হতে পারে, সে বৌদি হতে পারে, সে প্রেমিকা হতে পারে, সে স্ত্রী হতে পারে, সেটা কিন্তু বোধহয় কোথাও ঋতুপর্ণ দেখিয়েছেন। যার জন্যে ও যে কাঁদছে যখন বাথরুমে, ভয়ঙ্করভাবে কাঁদছে নিজের ভাগ্যের দোষ দিয়েই, তখন একমাত্র এই বন্ধুশ্রী বলছে যে কিছু জিনিস মেয়েদের থেকেও শিখে রাখতে হয়, বাথরুমে কাঁদতে হলে শাওয়ারটা খুলে দিতে হয়। মানে মানুষের মনে দেখো, এই পরিস্থিতি তো প্রতিটা মানুষই, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই এই নিভৃত চোখের জল ফেলার একটা মুহূর্ত তার জীবনে আসে, এবং সেটাকে কোথাও অন্যদের থেকে লুকিয়ে রাখতে হয়, ঋতুপর্ণ কিন্তু এই বার্তা দিয়ে যাচ্ছেন তার ছবির মাধ্যম দিয়ে।
1: কিন্তু আমার কাছে শিলার চরিত্র, মানে শিল্পী তো তার শিল্পটাকে রাখেন যার কাছে যেভাবে মেসেজটা আসে, আমার কাছে শিলার চরিত্রটা সব কিছু ছাপিয়ে বন্ধুত্বের, মানে সে বন্ধু স্ত্রী হতে পারে কিন্তু বন্ধুত্বের, মানে এই যে শিলা এবং মন্নু দুজনের বন্ধুত্বটা খুব একটা না বলা বোঝা পড়ায়। এবং ও যখন ওই গল্পের শেষের দিকে আমরা দেখবো, ছবির শেষের দিকে এসে আমরা দেখবো, একেবারে শেষের দিকে
0: যে
1: জিজ্ঞেস করছে তুমি কি আমাকে বন্ধু ভাবো, ও অবাক হয়ে যায়,
0: তুমি কি আমাকে শুধু বন্ধু স্ত্রী মনে করো নাকি আমাকেও বন্ধু বলে মনে করো,
1: এবং খুব অবাক করে দেওয়া প্রশ্ন। এবং তারপরেই সেই ছবির ক্লাইম্যাক্স আমাদের উপরে একেবারে, মানে ক্লাইম্যাক্সটা এমন ভাবে একটা ছিল, একটা ঝংকার দিয়ে ওঠে সেই ঘটনাটা ঘটে ছবিটা, মানে যখন বারবার মানে আমাদেরকে না বারবার আমাদের ভেঙেছে আর গড়েছে, ভেঙেছে আর গড়েছে আমাদের কল্পনাকে, বাস্তবকে, দুটোকে একসঙ্গে জুড়ে দিয়ে ভেঙে চড়ে আমাদের ভিতরে কল্পনার বাস্তবকে একটা প্রতিমূর্তি করে তুলেছে।
0: হ্যাঁ, মানে কোনটা বাস্তব আর কোনটা এই যে ম্যাজিক্যাল রিয়েলিটির কথাটা, ওই জন্যই আমার প্রথমে মনে এসেছিল যে আসলে সত্যি কোনটা। এই যে ও যখন নীরুর কাছে যায় এবং নীরুর কথা থেকে জানতে পারে যে বিপুল ধনী তার স্বামী, যে কিনা আজ লন্ডন, কাল জাপান, পরশুদিন সিঙ্গাপুর, এই করে বেড়ায়, এবং নীরু বাড়িতে একা। ও যখন গিয়ে ওর খুব অবাক লাগে, বলে কি ঘরের ভেতরে মানে এত পুরনো ফার্নিচার কেন? ও বলে আর বলো না, এই বড় ঘরের বউ হওয়ার তো এইসবই জ্বালা, এসবই নাকি এদের মানে খুব ঐতিহ্যপূর্ণ জিনিস, সে কারণে বাড়িতে রাখতেই হবে। কিন্তু পরে যখন জানতে পারে, মানে ও নীরু যখন ওর জন্য খাওয়ার আনতে বেরোয়, ওর খুব অদ্ভুত লাগে যে বাড়িটা এরকম কেন, জানলাগুলো সব বন্ধ। ও বলে যে না, মানে স্বামী সব ভালো কিন্তু অন্য কোনো পুরুষের সঙ্গে আমি কথা বলছি, দেখলে স্বামী ভীষণ রেগে যান, সে কারণে জানলা বন্ধ করে রাখি যাতে কেউ না দেখতে পায়। এরকম মানে নীরুর যে এক্সপ্লানেশনগুলো, তার মধ্যে কিছু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছিলো।

এই সময় যে এই অন্য কাপুরের আবির্ভাবটা, মানে এটা আমার অসম্ভব ইন্টারেস্টিং লেগেছে। এবং যেভাবে উনি মানে ঋতুপর্ণ যেভাবে ব্যাপারটাকে প্লেস করেছে, জানলা খুলে দেখে একজন ভদ্রলোক এসে বলছে যে আমার ভীষণ প্রয়োজন, আমি আশপাশে কোথাও কোনো মানে পাবলিক টয়লেট খুঁজে পাচ্ছি না, আমাকে একটু টয়লেটটা ইউজ করতে দেবেন। তো তখন ও বাধ্য হয় দরজাটা খুলতে, এবং বাড়ির বাড়িওয়ালা ওই একটি উপায় অবলম্বন করে সে ভেতরে আসতে পারে। কারণ ওই যে বলছিলাম, কোনোদিনই বেল বাজিয়ে দরজা খোলা সে পায় না, নীরু দরজা খোলেই না। তো সে এসে তখন একটা এক এক করে বলতে থাকে যে ভয়ঙ্কর অবস্থা, 8 মাস 10 মাস বাড়ির ভাড়া পায়নি এবং এরা এটাকে সাবলেট করছে। এই যে দেখছেন না এত ফার্নিচার, এরা পুরনো ফার্নিচারের দোকানকে এই এটা সাবলেট করেছে আমার ঘর। এখন জানি না কোথা থেকে কত পয়সা কী পাচ্ছে না পাচ্ছে, কিন্তু আমার ভাড়া এত দিন ধরে দেয় না। তো এই কথা হতে হতে তখন আজ দেবগান আস্তে আস্তে সবটা জানতে পারে যে আসলে নীরুর বিয়েটা খুব একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, মানে অর্থ প্রায় নেই বললেই চলে। এবং তার সঙ্গে যেটা আছে, প্রচণ্ড রকম ফ্রড কেসে জড়িয়ে পড়েছে সেই তাদের পরিবার। তা এই কথাগুলো জানার পর ও যেটা করে, ও মানে হাতে পায়ে ধরে বাড়িওয়ালাকে বলে যে আমি দিচ্ছি বলে বন্ধুরা এতদিন পর মানে সকাল থেকে ঘুরে বন্ধুরা ওকে 12,000 টাকা বিভিন্ন জনে মিলে ওকে জোগাড় করে দিয়েছিল। ও বলেছিল একটা ব্যবসা খুলতে চাই, তার জন্য আমার 35,000 টাকা দরকার। তো বন্ধুরা ওকে 12,000 টাকা দেয়, সেই টাকাটাও বাড়িওয়ালাকে পুরো দিয়ে যায়, বলে আমি 3 মাসের ভাড়া দিয়ে গেলাম, আপনার হাতে পায়ে ধরছে, আপনি ওদের কোনো খারাপ অবস্থার মধ্যে বের করে দেবেন না বা পুলিশে দেবেন না।

0: মান্নু যদি প্রোটাগনিস্ট হয়, তার দুদিকে রয়েছে দুটি নারী চরিত্র, একটি শিলা এবং আরেকটি তার সেই ছোটবেলার হারানো প্রেমিকা নীরু। এবার এই দুজনই কিন্তু মান্নুকে সাহায্য করতে চায়, তারা তাদের মতো করে ভালোবাসে। আমার যে জায়গাটা মনে হয়েছে যে শিলা এমন একটা শ্রেণীতে বিলং করে যেখানে তার স্বামী ভীষণ সফল টিভি প্রডিউসার, তাদের যে আর্থিক জায়গাটা এবং তার যে পড়াশোনা, স্মার্টনেস, একটা শহুরে শিক্ষিত একটি মেয়ে, আর অন্যদিকে নীরু যে কিনা সেই গ্রামের ভাগলপুর থেকে আসা একটি মেয়ে এবং তার যে স্বামী প্রথম থেকেই ফ্রড ছিল, বুঝতে পারেনি, তার সঙ্গে বিয়ে হয়েছে। এই যে দুটো নারী চরিত্রকে আমরা যদি পাশাপাশি ভাবি, নারী চরিত্রের যে ভালোবাসা, যে নরম দিকটা, সেই জায়গা থেকে কোনো শ্রেণী বৈষম্য কিন্তু আসে না। এর কথা বলার স্টাইল এবং শিলার মানে নীরুর কথা বলার, মানে নীরজা বা নীরুর কথা বলার যে স্টাইল, সেটার সঙ্গে শিলার কথা বলার স্টাইল একেবারেই মেলে না। কিন্তু দুজনের যে মনের জায়গাটা, অর্থাৎ মান্নুকে যে বোঝার জায়গাটা, সেখানে কিন্তু তারা দুজনেই সফল দুই নারী।
1: একেবারেই তাই। এবং এই যে ছোট্ট ছোট্ট হয় না, ধরো একটা বড় ক্যানভাসে তুমি একটা ছবি আঁকছো বা সূচি শিল্পের কোনো কাজ করছো, তার মধ্যে অনেক সূক্ষাতি সূক্ষ্ম বাঁক থাকে যেগুলো শিল্পকর্মটাকে সুন্দর করে। এখানেও ঠিক তাই। একটা জায়গায় যখন ও বলছে যে আমি যে প্রোডাকশন হাউস খুলেছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বলছে কী নাম, প্রথমে সিরিয়ালগুলোর নাম জিজ্ঞেস করছে, ও সেগুলো তো বলতে পারছে না। তারপরে বলছে তোমার কোম্পানির নাম কী, তখন ও একটা রজনী বলছে, রজনী প্রোডাকশনস, তো বলছে এটা চেঞ্জ করে দেবো এরকম এরকম। তখন এক ফাঁকে ছোট্ট করে নীরু বলছে আমার নাম রাখো না নীরজা, তাহলে তো তোমার এটা ছটা লেটারের একটা,
0: ছটা অ্যালফাবেট ম্যাচ করে যাবে। এবং দেখো নীরজা এবং ও যে নামটা রজনী রেখেছে, এই যে রজনী ব্যাপারটা, নীরজাকে যদি ওলট পালট করে দিই সেখানেও কিন্তু মানে প্রচ্ছন্নে ভালোবাসাটা, সেটাও যেন ইঙ্গিত নিয়ে আসছে নামটা।
1: তো এই যে কোথাও মানে নীরুর যতই, নীরু বাইরে কি দেখাচ্ছে, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ভীষণ হ্যাপি, আমার হাজব্যান্ড আমাকে প্রচুর বিদেশে নিয়ে যেতে চায়, বলে চলো উইকেন্ড কাটিয়ে আসি ইত্যাদি ইত্যাদি, আমার কোনো প্রবলেম নেই, এইটা কিন্তু ও শো করতে চাইছে। কিন্তু ওর ভেতরে কোথাও একটা ওই মান্নুর কাছে আশ্রয় পাওয়ার একটা বাসনা থেকেই গেছে, যে বাসনা থেকে সম্ভবত বলছে যে আমার নামটা রাখো। মানে কি হয়, বিজনেসের নাম সাধারণত ওই খুব মানুষ স্ত্রীর নামে রাখে বা ছেলের নামে রাখে, সেই ব্যাপারটা থেকে কিন্তু বলছে যে আমার নামটা দাও। এবং আরেকটা পর্বে গিয়ে দেখবে যখন কথা হচ্ছে, ও বানিয়ে বানিয়ে বলছে যে তুমি বাড়ি গেলে আর চিনতে পারবে না, এখন ওটা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়ে গেছে, দুটো ফ্লোর আমি নিয়েছি, মা একটাতে থাকবে আর আমি, আমার বিয়ে নিয়ে তো খুব কথা এগিয়ে গেছে, আমি একটাতে থাকবো এরকম। তারপরেও এক ফাঁকে বলছে যে নীরু তুমি তো এসে কখনো ভাগলপুরে আমাদের সাথে থাকতে পারো। এইগুলো যে এত ছোট্ট ছোট্ট নানান রকম যে মানে কি বলবো নুয়ান্সেস তৈরি করছেন পরিচালক, ছবিটা এটাতেই সুন্দর।
0: এবং সব কিছুর মধ্যিখানে প্রোটাগনিস্ট হিসেবে থেকে যাচ্ছে আরেকটি নিঃশব্দ প্রাণহীন বস্তু, সেটা হচ্ছে রেইনকোট। এবং এই রেইনকোট একাধারে তুমি, আমরা যদি একটু ভাবি যে সে একটা, তার কোনো প্রাণ নেই কিন্তু সে প্রত্যেকটা মানুষের সঙ্গে কিরকম কানেক্টেড, দেখো এই যে শিলা যখন ওকে দেয়, এইটা কিন্তু ওদের ভৃত্যের ব্যবহার করা সেই রেইনকোটটা,
1: আসলে এটা ছিল অলোকের, যাকে যেটা ব্যবহার করে গোবিন্দ ওদের বাড়ির পরিচালক, শিলা তার নিজের পারফিউমটা লাগিয়ে এটাকে দিচ্ছে
0: যখন সেই পারফিউমটা আবার নীরজার ভালো লাগছে, জানতে চাইছে যে এটা কোন পারফিউম, পরের বারে যেন সে নামটা জেনে আসে।
1: একদম একদম,
0: একটা রেইনকোট, কিন্তু তার মেটাফোরটা তুমি ভাবো, রূপকটা তুমি ভাবো,
1: ভীষণ সুন্দর বলে যে মানুষকে কানেক্ট করছে,
0: কানেক্ট করছে এবং তার সঙ্গে প্রকৃতি, মানে আমাদের জীবন, মানে আমরা যেটা চাইছি সেটা আমাদের সিচুয়েশন অ্যালাউ করছে না, আমাদের চারপাশের প্রকৃতি একেবারে বিরূপ বিমুখ, সেইটার প্রোটেকশন

0: একটা প্রোটেকশনের জায়গা, যেটা তুমি বলছিলে আশ্রয়, এই রেনকোটটাও যেন সেটা একটা আশ্রয়, বৃষ্টির যে বাধা, জীবনের যে বাধা, যেটা পাওয়া আমাদের প্রাপ্য, সেটা হয়তো পাচ্ছি না, পৌঁছতে পাচ্ছি না লক্ষ্যে, সেই যে বাধাটার মধ্যে একটুখানি উষ্ণতা নিয়ে আসে এই রেনকোটটা।
1: ঠিক, একদম।
0: এবারে আমরা সেই মথুরা নগরপতি গানটা শোনা হয়নি, সেই গানটা এবার শুনবো, সেই বিখ্যাত গান।

0: আজ সিলভার স্ক্রিনে আমরা আছি রেইনকোট ছবি নিয়ে। আজ তার জন্মদিন, জন্মদিনে আর যে কথাটা এখনো আমরা যে জায়গাটাকে ছুঁইনি সেটা হচ্ছে যে স্টার কাস্ট।
1: হ্যাঁ, এটাতে আসবো, একটু এই গানটা নিয়ে তার আগে বলি। মান্নুর গোটা যাত্রা পথটা জুড়ে যখন এই গানটা ধ্বনিত হচ্ছে বারবার একটা প্রশ্ন, মথুরা নাগরপতি কাহে তুমি গোকুলে যাও, তখন কোথাও যেন ভেতরে সেই জীবনানন্দের অমুক লাইনটা ভাসতে থাকে যে কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। এই একই প্রশ্ন যেন বারবার মান্নুকে করা হচ্ছে যে কেন, কিসের জন্য। তার মানে প্রথম থেকেই এটা কোথাও নির্দিষ্ট ছিল যে মান্নু তো শুধুমাত্র যে অর্থের কারণে কলকাতায় আসছে এমনটা নয়, সে আসছে কিসের জন্য, ওই আশ্রয়টুকুর জন্য। যে একটা যখন ভয়ঙ্কর বিপন্ন অবস্থা তার, সে সেই সময় কোথাও একটা তার ফেলে যাওয়া মানে হারিয়ে ফেলা একটা সুতো, সেটাকে সে খুঁজে পেতে চাইছে। আরেকটা জিনিস দেখো, ঋতুপর্ণর যে গভীর প্রেম তার নিজের ভাষা, নিজের জন্মস্থান, তার শিকড় সবটার প্রতি বাংলাকে ঘিরে। তিনি ভাগলপুর থেকে চরিত্রকে তো অন্য কোথাও নিয়ে যেতে পারতেন, বম্বেতে পাঠাতে পারতেন, বম্বের বর্ষা ভয়ঙ্কর বর্ষা সেখানে পাঠাতে পারতেন, তিনি কিন্তু বাংলায় নিয়ে এলেন তাকে। এবং ঐশ্বর্য রায়কিনী তার এই মানে দুটি ছবি তিনি করেছেন, দুটোতে সম্পূর্ণ দুরকমভাবে তিনি দেখিয়েছেন তাকে, এবং এত ডিগ্ল্যাম করে এইখানে দেখানো, এটা মানে অকল, এবং সেখানেও কি অমোঘ আকর্ষণ, মানে নিরুর ওই যে একটু উস্কো খুস্কো চুল, একটু শাড়িটা খুব একটা ইয়ে নয়, মানে একটু কোথাও এলোমেলো দামি শাড়ি কিন্তু এলোমেলো, এটাই যেন সবটা বলে দিচ্ছে যে এত দামি শাড়ি এরমভাবে পড়ে আছো ঘরে, জিজ্ঞেসও করছে মান্নু একটা সময় গিয়ে তাকে।
0: এবং জীবনানন্দের প্রসঙ্গ তুমি যেহেতু আনলে, আবার উৎসবের কথা মনে পড়ছে, সেখানেও কিন্তু ওই ছোট জামাই যে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেখানেও কিন্তু সে যে বইটা পড়ে, মোটা বই একটা, জীবনানন্দ দাশের বই সে পড়ছে।
1: আসলে বাংলাকে, বাংলার সব কিছু নিয়ে ঋতুপর্ণর এত গভীর ভালোবাসা না, তার সমস্ত রকম মানে তার ধর্মীয় অনুষঙ্গ থেকে শুরু করে পুজো থেকে শুরু করে আলপনা দেওয়াতে, মানে সমস্তটাকে মিলে একটা ভীষণ নিখাদ ভালোবাসা নিজের সংস্কৃতির ওপর, নিজের ভাষার ওপর, বারবার আমরা কিন্তু সেটাই দেখতে পাই।
0: এবং নিরু সেই যে দরজা খুলতে দেরি হওয়ার যে জায়গাটা আমি বলছিলাম, আমাদের কল্পনা কিন্তু এটা খুব বাস্তবের মতন একটা ইঙ্গিত দিয়ে যায়, ওই যে দামি শাড়িটা খুঁজে নিয়ে।

0: এসেছে পড়া, যেহেতু মান্নু এসেছে একটা গয়না পরে নেওয়া, আদারওয়াইজ সে কিন্তু মানে তার খাবারটুকুও জোটে না, সেটা আমরা বুঝতে পারছি ছবিটা যত এগোচ্ছে। কিন্তু যেহেতু সেই প্রাণের মানুষটি এসেছে, প্রাণের মানুষটাকে কোথাও একটা ওয়েলকাম করা, সুস্বাগতম বলার জন্য তার সবথেকে দামি শাড়িটা এবং একটা গয়না পরে নেওয়া, এটা কিন্তু ভালোবাসার জায়গা থেকে, যেহেতু ও হেনরির সেই গল্পটা আমরা ছবি স্ক্রিনেও ও হেনরির প্রতি কৃতজ্ঞতা স্বীকার আমরা দেখতে পাই, সেই যে গল্পটা দুটো মানুষ যারা স্বামী স্ত্রী তাদের যে আত্মত্যাগের গল্প গিফট অফ দ্য ম্যাজাই, সেটাকে কোথায় ছাপিয়ে যায় জানো? এখানে তারা স্বামী স্ত্রী নয়, ওখানে তারা স্বামী স্ত্রী ছিল এবং তাদের একটাই বাধা ছিল, আর্থিক বাধা। কিন্তু এটা আমাদের দেশের কালের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে, সমাজের অনুশাসনের প্রেক্ষিতে সেখানে অনেকগুলো বাধা, শুধু আর্থিক বাধা নয়, সেখানে কোথাও সমাজ, সংস্কার, লজ্জা, ভয় এবং প্রথা, সব কিছুর বাধা একত্রিত হয়েও ভালোবাসার জায়গাটা কখনো বিচ্ছিন্ন হতে পারে না, এবং ভালোবাসা কোনো নিয়মে, কোনো কাগজে কলমে, কোনো আইনে বাধা পড়ে থাকতে পারে না।
1: একদমই তাই, ঠিকই তাই। আরেকটা জিনিস দেখো, এই যে যখন একইভাবে ও যখন বাড়িওয়ালার থেকে জানতে চায় পারছে নীরুর যে কী মানে দুরবস্থা, আবার শেষ দৃশ্যে গিয়ে যখন রেনকোটের পকেট থেকে ওর ওই গয়নাটুকু বেরোচ্ছে, শিলা এসে যেটা দিচ্ছে যে সেই গয়নাটা, যে তোমার এত টাকার দরকার তুমি তো আমাকে বলতে পারতে, দুজনেই ভাবছে যে দুজনে দুজনের চোখে নিজেদের যে ভীষণ অ্যাফ্লুয়েন্ট একটা ছবি এঁকেছে হয়তো সেটার বাইরে আর কিছু সে জানছে না। এবং এইখানে না দুজনে দুজনের কাছে সম্পূর্ণ যাকে বলে আবরণহীন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভালোবাসাটা শেষ পর্যন্ত যতই তারা প্রয়াস করুক যে আমরা একে অন্যের চোখে একটা ছবি এঁকে রাখবো, সেটা থাকছে না। এটাই বোধ হয় ডেস্টিনি, যে ভালোবাসাটা শেষ পর্যন্ত নিখাত ছিল বলে আবরণহীন হয়ে একে অন্যের কাছে ধরা দিচ্ছে। এবং তার আগের যে ফেজটা সেখানটায় দেখবে বারবারে মানে এরা দুজনেই জানে হয়তো আর কখনো কোথাও আমাদের দেখা হবে না, নীরু বলছে যে না আর ফ্ল্যাটের নাম্বারটা দিতে চাইছে না, ও ওর ফোন নাম্বারটা দিতে চাইছে না, বলছে আমি তোমাকে খুঁজে নেব না, ওই ফ্ল্যাটে তো এরমভাবে বেলবাজি আসা যায় না। কত মানে আড়াল করার জন্য তোমা যে আমিকে তুমি চিনতে, আজকের আমিটা সে আমি নই, এটাকে আড়াল করার জন্য কত না গল্পের বুনন গোটা ছবি জুড়ে হয়ে গেছে। আজকে আমরা ঘড়ি বলছে 3:40, ঋতুপর্ণ ঘোষকে নিয়ে তো কথা সত্যি শেষ হওয়ার নয়, শেষ যেটুকু সময় পাবো আমরা রেনকোটের কথাও বলে একটা অনুষ্ঠানে শেষ করার নয়, আজকে আমরা ছবিটা নিয়ে কথা বললাম, বাকি সময়টুকু আমরা পরিচালককে নিয়ে একটু থাকবো, শুধুমাত্র তার অন্যান্য ছবি জুড়েও তার যে অসম্ভব শৈল্পিক অবদান সেগুলোর কথা একটু আমরা ছুঁয়ে যাব। তার আগে আমরা আরেকটা গান শুনে নিই, তাই তো?
0: আমরা পিয়া তোরা ক্যাসে অভিমান শুভা মুদগলের কণ্ঠে শুনেছি, এ হরিহরণের ভার্সনটা শুনবো না আমারই হামারি গলিওকে আনা, মীনা মিশ্রর যে গানটা আমরা স্যাড ভার্সনটা শুনেছি সেই ভার্সনের
1: আমরা বরং হরিহরণটাই শুনি।
0: বেশ,

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: জানিয়ে দিই একটু আবহাওয়ার খবর সম্পর্কে। পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে তীব্র বৃষ্টি এবং সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এলাকার বাসিন্দাদের সতর্ক, সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের

শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: আমরা ঋতুপর্ণ ঘোষের ছবি নিয়ে কথা বলছিলাম, তার সামগ্রিক যে তার চলচ্চিত্রে যে সামগ্রিক অবদান সেটা নিয়ে এই 8 মিনিট আর কি বা বলবো। তবুও যে ঋতুপর্ণ বারবার তার ছবির ভেতর থেকে আমাদের কাছে উঠে আসেন, সেই ঋতুপর্ণ কিন্তু অসম্ভব একজন সংবেদী একটি মন আছে তার, এবং সেই সম্পর্কগুলোর প্রতি তার একটা খুব মমত্বমাখা নজর পড়ে, যে সম্পর্কগুলো সাধারণভাবে সমাজে পরিবারে আমাদের ভদ্র শিক্ষিত উচ্চ মধ্য বা নিম্নবিত্তীয় কোনো পরিসরেই সাধারণভাবে স্বীকৃতি পায় না। মনে পড়ছে আমাদের এই যে তুমি একটু আগেই বলছিলে যে ছবির কথা উৎসব, সেখানে একটা অদ্ভুত দীপঙ্কর দেব এবং মমতা শঙ্করের মধ্যে সেই ছোটবেলায় একটা অন্যরকম সম্পর্ক যেটাকে সর্বতোভাবে চাপা দিয়ে ফেলতে চেয়েছে গোটা পরিবার। আবার দেখো আবহ মানে যদি দেখি সেখানে,
1: এবং সেই সম্পর্কটা প্রজন্ম পেরিয়ে যখন
0: বাহিত হয়ে আসছে
1: অর্পিতাপাল যে চরিত্রটা ছিল এবং রাতুল শঙ্কর যে চরিত্রটা ছিল, এই দুটো মানুষকে

0: ভালোবাসে, কিন্তু আমাদের সমাজ পরিবার বুঝতে পারে না,
1: ঠিক ওটাকে বলা যায় না,
0: এই ভালোবাসাটা
1: ওই ওইভাবে প্রেম নয়
0: সম্পর্কে, মানে এইটা ভালোবাসা,
1: মানে এটাকে কোনো নাম না দিয়ে শুধুমাত্র ক্যামেরা বোধহয় এখানে বাংময় হয়ে ওঠে যে শুধু দেখায়, কিছু শব্দ করে না, কিছু বলে না, কিছু লেখে না, কোনো টার্ম ডিকটেট করে না, এই হচ্ছে
0: এই ভালোবাসাটা কি বলতো, যেটা কোনো বাধা ধরা নিয়ম বা গণ্ডি বা এটা না, মানে এটার মধ্যে শ্রদ্ধা আছে, এটার মধ্যে সম্পর্কের একটা সূক্ষ্মতা আছে, কিন্তু প্রথাগতভাবে এটাকে ভালোবাসা বলা
1: যায় না, একদমই তাই, মানে একটু মানে আমাদের চেনা শব্দ।
0: ঋতুপর্ণ ঘোষ মানেই বোধহয় প্রথা ভাঙার যে, মানে আমাদের ভিতরের যে চাপা দেওয়া মনটা সেটাকে কোথাও একটা একটা স্ফুলিঙ্গ দিয়ে দেন,
1: ঠিক তাই,
0: জ্বলে ওঠার জন্য।
1: দ্বিতীয় কথা হচ্ছে যে ঋতুপর্ণ মানেই হচ্ছে ভীষণ নিখাদ একটা বাংলা, নিখাদ একটা, যদিও তার ছবি কে একটু ওই কোথাও লাইফস্টাইল প্রমোশন বলে হয়তো একটা সময় বলা হয়েছে, কিন্তু না, তার বাইরে বেরিয়েও ঋতুপর্ণ অন্য একটা ঘরকন্নার আমেজ আমাদের কাছে তুলে ধরেন। ঋতুপর্ণর ছবির পুরুষেরা বহু সময় খুব অসহায় হয়, যে ছবিটা তিনি অনেক পরে গিয়ে করেছিলেন, ওই সব চরিত্র কাল্পনিক, সেখানেও দেখো বিপাশার স্বামীকে দেখো অসম্ভব অসহায় একটি ছেলে, বা এই যে উৎসবে তুমি প্রসেনজিতের অভিনীত চরিত্রটির কথা বললে, বা এই ছবির অজয় দেবগনকে আমরা মানু, তার খেলাতেও তাই, কী অসহায় ওরকম দর্দণ্ড প্রতাপ একজন পরিচালক, কিন্তু সত্যি তার স্ত্রী বাস থেকে সরে গেলে সে সত্যি কতটা অসহায় সেখানে দেখিয়েছেন। পুরুষ বলতেই যে আমরা ভীষণ যে একটা মানে কঠিন কঠোর একটা ব্যাপার বুঝি ঋতুপর্ণ, কিন্তু তার একটা অন্য পিঠ, অন্য দিক আমাদের সামনে তুলে ধরেছেন। এই ঋতুপর্ণকে তো আমরা আরও চিনতে চেয়েছিলাম, আরও দেখতে চেয়েছিলাম, আরও পেতে চেয়েছিলাম। কলমটি তার অসাধারণ ছিল, ছবির টাইটেল কার্ড কে মানে ক্রেডিট টাইটেলকে নিয়ে তিনি কত রকম এক্সপেরিমেন্ট করেছেন, এই যে শব্দগুলোর বাংলা করা, হ্যাঁ, ড্রেস ডিজাইনার থেকে এক্সিকিউটিভ প্রোডিউসার থেকে স্পট বয় থেকে প্রতিটা শব্দকে অপূর্ব সুন্দর বাংলা করে তিনি তার ছবিতে ব্যবহার করেছিলেন। সব মিলিয়ে ঋতুপর্ণ যতই বলুন, মানে ঋতুপর্ণের তো কিছুটা ধরতে গেলে ওই তিনি আর বাঁচতে চাননি, এবং সে কারণ হিসেবে তিনি নিজেই বলে গেছেন যে দেখ, আমি যখন দেখলাম যে আমি যদি এরপরেও খুব ভালো ভালো অসাধারণ সব ছবি তৈরি করি, তাহলেও আমার নামটা কোনো দিনই পৃথিবীর প্রথম 50 জন পরিচালকের তালিকায় আসবে না, কারণ আসা উচিত নয়, সেই মানের ছবি আমি বানাতে পারিনি, এবং এটা যখন পারিনি বা পারবো না, তখন আর বেঁচে থেকে কী লাভ। এই যে সত্য তোটাকে স্বীকার করে যাওয়ার মতন বুকের পাটা, আমরা জানি শেষটায় খুব অসুস্থ থাকতেন, অনেক রকম সার্জারি অপারেশন তার শরীরের ওপর দিয়ে তিনি নিজেকে নিয়ে তো এক্সপেরিমেন্ট করেছেন, শুধু ছবি নিয়েই করেননি, কিন্তু সেই সবটা মিলিয়ে এই সত্যিটা উচ্চারণের সাহস তার ছিল। তার জন্মদিনে আবারও বলবো, ফিরে আসলে আমরা ভীষণ খুশি হব, ভীষণ আরও জড়িয়ে ভালোবাসবো তাকে।
0: যেতে যেতে তার ছবির একটা গান শুনবো, যে ছবির কথা আমরা বলছিলাম, আমাদের খুব প্রিয় ছবি খেলা, সেই ছবি থেকে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গান সুরেলা সফরে যেতে যেতে রেখে গেলাম। সকলে ভালো থাকুন,
1: সঙ্গে ছিলাম দোলন,
0: এমিলিয়া।

0: ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে বলেন, অনুষ্ঠানে উপস্থিত প্রায় 4,000 পড়ুয়ার মধ্যে 85% মহিলা। ফ্যাশন এবং বস্ত্র শিল্পে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বিপুল সম্ভাবনা ভারতের রয়েছে বলে তিনি জানান। 2047-এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে যুবদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান শ্রীমতী মুর্মু। তিনি বলেন, ছাত্রছাত্রীদের শুধুমাত্র চাকরি সন্ধানই নয়, চাকরিদাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশকেকে সেদেশের রাষ্ট্রপতি সাদর জাপারোভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয়ই সহমত হয়েছেন। এছাড়াও দুই নেতার মধ্যে মানুষে মানুষে সংযোগ এবং সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে কথা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা ও কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে আজ মুখ্যমন্ত্রী বলেন, সমবায়ের গুরুত্ব না বুঝে এই ক্ষেত্রকেও সম্পূর্ণ অবহেলা করা হয়েছে। বর্তমানে রাজ্যে 6,000-এর বেশি সমবায় সমিতির মধ্যে 2,000-ই অকেজো। রাজ্য সমবায় ব্যাংকে 12 বছর ধরে নির্বাচন হয়নি বলেও জানান তিনি।
1: দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরের সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। কি করবেন, সবাই তো ল্যাম্প পোস্ট ছিল, একটাই তো পোস্ট, বুঝালেও বুঝত না, কেউ কিছু বলতে গেলেই বলতো আমি তো সব জানি। তাই আগে বিগত দিনে সমবায় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, 6,000-এর বেশি সমিতি রয়েছে, প্রায় 2,000 সমিতি নন ফাংশনিং। ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ তৈরি হয়েছিল যাতে সবাইকে তো চাকরি দিতে পারবেন না, যাতে তারা ঠিকাদারি করে কাজ করে পায় তাদের জন্য 25%, সমস্ত টেন্ডারে কোটা ছিল যে ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভরাই 25% পাবে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়াতে প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, এই এলাকার মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে 2,50,000 মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন 87,000 মানুষ। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন মাতৃ বিল্ডিংয়ের সূচনা হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নন্দীগ্রামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে ছিল বলে অভিযোগ করেন শ্রী অধিকারী। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী বছরের 31 মে পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সঞ্জীব সচদেবার বেঞ্চ আজ স্পষ্ট জানিয়েছেন, ওই সময় পর্যন্ত যোগ্য শিক্ষকরা চাকরিতে বহাল থাকবেন, তবে এটিই সময়সীমা বৃদ্ধির শেষ নির্দেশ, এরপর আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। নতুন করে নিয়োগের জন্য চলতি বছরের 31 আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু এই সময় মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না বলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে SSC-র 2016-এর সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কায় চিহ্নিত যোগ্য শিক্ষকদের অন্তর্বর্তী সময়ের জন্য স্কুলে চাকরির অনুমতি দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিস ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল আধিকারিকরা আজ সেখানে যান। সঙ্গে ছিল শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। ভবনের প্রতিটি তলা এবং বাইরের অংশ ঘুরে দেখেন তারা। বাইরের একটি শেড দমকলের অনুমোদন না নিয়েই তৈরি হয়েছে বলে পরিদর্শনের পর জানিয়েছেন আধিকারিকরা। এদিকে ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের প্রেক্ষিতে পুলিশের তলবে শেক্সপিয়ার সরণী থানায় আজ হাজিরা দেননি দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। আইনজীবী মারফত সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে রাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। টেবিল টেনিস খেলোয়াড় অঙ্কুর ভট্টাচার্য WTT পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন করে শিক্ষক নিয়োগের সময়সীমা আগামী বছর 31 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সঞ্জীব সাজদেবার বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় রাজ্যের সময়সীমা বৃদ্ধির এই আবেদন মঞ্জুর করেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপরে আর কোনো সময় দেওয়া হবে না। এর আগে নতুন করে নিয়োগের জন্য 31 আগস্ট অর্থাৎ আজ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনে SSC-র 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা তৈরির আশঙ্কায় চিহ্নিত যোগ্য শিক্ষকদের অন্তর্বর্তী সময়ের জন্য স্কুলে চাকরির অনুমতি দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA শিক্ষক নিয়োগের জন্য সময়সীমা বৃদ্ধির সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেছেন, এই মেয়াদ বৃদ্ধির রায়ে কর্মরত শিক্ষকরা সাময়িক স্বস্তি পেলেন।
1: এটা একটা স্বস্তির কারণ, আমরা এই সিদ্ধান্ত এবং এই রায়কে স্বাগত জানাচ্ছি। শিক্ষাকর্মীদের বেতন আজ প্রায় 17 মাসেরও বেশি সময় বন্ধ। সরকার ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেবেন। দ্রুত সেই প্রতিশ্রুতি রক্ষা করে 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেন সেই দাবি আমরা জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে 2016 প্যানেলের সমস্ত শিক্ষাকর্মীদের এখনই বেতন চালু করার দাবি জানাচ্ছি।
0: অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী সমস্ত জটিলতা দূর করে SSC-র মাধ্যমে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তাদের সরকার যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বৃদ্ধির পক্ষে, কিন্তু পূর্বতন সরকারের গাফিলতির কারণেই এ বিষয়টি এখনও ঘেঁটে রয়েছে।
2: রাজ্য সরকার চাইছেন যে এর একটা সুস্থ সমাধান হোক, কিন্তু সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেসের সময় ব্যাপারটাকে এমনভাবে ঘেঁটে দেওয়ার কাজ করেছে। স্কুল শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা হচ্ছিল, ওনার কাছে রিপ্রেজেন্টেশন গেছে বিভিন্ন সেকশনের তরফ থেকে, এখনো পর্যন্ত 22 ধরনের বঞ্চিত পাওয়া গেছে যারা ক্লেম করছেন যে আমরা বঞ্চিত হয়েছি SSC-র দ্বারা। তার মানে পুরো ব্যাপারটা কেমন, যাকে বাংলায় বলে ঘেঁটে ঘ, সেটা ঘ নয় উমা চ অব্দি করে দিয়েছে।
0: রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে 23 জন IAS আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক কর কমিশনার খালিদ আজিজ আনোয়ারকে অর্থ দপ্তরের সচিব এবং কৃষি দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মিনাকে বাণিজ্যিক কর কমিশনার করা হয়েছে। অর্থ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি উমাশঙ্কর SK বদলি করা হয়েছে আবাসন দপ্তরে। তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর অংশুল গুপ্তা হচ্ছেন খাদ্য সরবরাহ দপ্তর ডিরেক্টর। জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার দিব্যা মুরুগেশন হচ্ছেন কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার। দক্ষিণ চব্বিশ পরগনার ADM অভিনীত পুনিয়াকে তথ্য সংস্কৃতি দপ্তরের স্পেশাল সেক্রেটারি ও ডিরেক্টর করা হয়েছে। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, নদিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক ADM ও আধিকারিকের দায়িত্ব বদল হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে বিভিন্ন দপ্তরে শূন্য পদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সেগুলি চিহ্নিত করে রাজ্য সরকার পৃথকভাবে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কোন দপ্তরে কত পদ ফাঁকা, তার মধ্যে গুরুত্বের বিচারে কতগুলি পদ দ্রুত পূরণ করতে হবে সেই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। পুজোর আগে নিয়োগের দাবিতে এবার পথে নামলেন পুলিশের কনস্টেবল পদে চাকরি প্রার্থীরা। আজ তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। আন্দোলনকারীদের দাবি, 2024 বিজ্ঞপ্তিতে গত বছর পরীক্ষা হয়েছিল, ইন্টারভিউও সম্পন্ন হয়েছে, তারপর কয়েক মাস কেটে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, পুজোর আগেই নিয়োগের দাবি জানিয়েছেন তারা। সমবায় ক্ষেত্রকে গুরুত্ব না দিয়ে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার গত 15 বছরে বিকল্প অর্থনীতির পথ ধ্বংস করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে মহিলা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সমবায়ের গুরুত্ব না বুঝে এই ক্ষেত্রকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে 6000-এর বেশি সমবায় সমিতির মধ্যে 2000-ই অকেজো। রাজ্য সমবায় ব্যাংকে 12 বছর কোনো নির্বাচন হয়নি।
3: দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত 15 বছরের সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। কি করবেন, সবাই তো ল্যাম্প পোস্ট ছিল, একটাই তো পোস্ট। বিগত দিনের সমবায় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে, 6000-এর বেশি সমিতি রয়েছে, প্রায় 2000 সমিতি নন ফাংশনিং, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ইলেকশন হয়নি 12 বছর, ওয়েবস কার্ডে নির্বাচন হয়নি 10 বছর, নমিনেটেড বোর্ড প্রাইমারি সমিতিতেও নির্বাচন হয়নি।
0: এর আগে মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়া এক প্রশাসনিক সভা থেকে আবাস যোজনা, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে প্রাপকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বলেন, ওই এলাকার মানুষের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে 32টি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলেছে। সেখানকার 67,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকাও ঢুকেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নন্দীগ্রামে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ থমকে ছিল বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
3: 21-এ হেরে গেছিলেন বলে নন্দীগ্রামের রেল আটকে রেখেছিলেন, মাত্র 6 একর জায়গা। আমরা অলরেডি 3.5 একর জায়গা রেলকে দিয়ে দিয়েছি, বাকিটাও দিয়ে দেব। আগামী মার্চ মাসের মধ্যে আমাদের নন্দীগ্রাম বটতলা রেল স্টেশনে উঠব এবং বাজকুল দেশপ্রাণে এসে নামব। প্রাক্তন মুখ্যমন্ত্রী হেরেছিলেন বলে ডেথ সার্টিফিকেট আটকে রেখেছিলেন, হাইকোর্ট করে আমি আদায় করেছি।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সভাঘরে সকাল 11টা নাগাদ এই অনুষ্ঠান হওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছরের গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে এরাজ্যের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। তার আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত রিপোর্টও জমা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের প্রশাসনিক স্তরে বিস্তারিত আলোচনা প্রয়োজন বলে রাজ্য সরকার মনে করছে। মালদার ইংরেজবাজার ব্লকে মিল্কি গ্রাম পঞ্চায়েতের খাসকল গ্রামে ঢোকার একমাত্র রাস্তা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত। রাস্তার বেশ কিছু অংশ ইতিমধ্যে নদীতে তলিয়ে গেছে। সেচ ও জলপথ মন্ত্রী জোয়েল মুর্মু বলেছেন, ভাঙনজনিত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। এদিকে হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বেলারি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুরে গঙ্গা তীরবর্তী প্রায় 50 মিটার অংশ আজ নদী গর্ভে তলিয়ে যায়। সেচ দপ্তরের পক্ষ থেকে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আজ ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। 13 বছর আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও 6 বছর পর তার সমাবর্তন হওয়া নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল।
4: A number of universities were created, and certainly reasons were not the well-being of the students. Because when you create university, institution of higher learning, there is not a responsibility. You are shaping the destiny of the students, their future. If you do not have adequate infrastructure, physical infrastructure, you do not have adequate teaching, learning resources, you will get the degree. But in absence of quality education, the degree holders will face a very, very tough

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 8:10 হয়ে 27 সেকেন্ড। আজ সোমবার রাত 8:10 মানেই হ্যালো ফার্মার, থাকব ঠিক রাত 8:45 পর্যন্ত। এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

0: Farm Facts with Farmers. Farm Facts with Farmers. Farm Facts with Farmers.
1: আমাদের কৃষি সংক্রান্ত বিষয়ে পরামর্শ পেতে হলে কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে এই অনুষ্ঠানের যোগাযোগের তো বিভিন্ন মাধ্যম আছে, মাধ্যমগুলো একবার জানিয়ে দিই। টেলিফোন করুন 2248-8085 এই নাম্বারে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করতে পারেন 9903 05 9992 এই নাম্বারে, কিংবা আকাশবাণী।

0: কলকাতার যে ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলে এই অনুষ্ঠানের একটি লাইভ স্ট্রিমিং যাচ্ছে, সেখানেও কিন্তু আপনি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্ন নিয়ে। এছাড়াও 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে আজকের এই অনুষ্ঠানের একটা পোস্টার করা হয়েছে, সেই পোস্টারের নিচের কমেন্ট সেকশনেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, মানে আপনার প্রশ্ন নিয়ে আসতে পারেন। আজকে কী নিয়ে প্রশ্ন হবে সেসব সব কিছুই আপনাকে জানিয়ে দেওয়া হবে।
1: এবার আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আমাদের আজকের হ্যালো ফার্মারের অতিথির সঙ্গে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী পঙ্কজ কুমার ওঝা, সহ কৃষি অধিকর্তা, প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুর। আজ আমরা আলোচনা করব কৃষিতে কীটনাশক প্রয়োগের সাবধানতা নিয়ে।
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার। হ্যালো ফার্মার,
0: নমস্কার পঙ্কজবাবু।
3: নমস্কার।
0: আমাদের হ্যালো ফার্মার অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। আসলে ফসল ভালো রাখতে অন্যতম ভরসা কীটনাশক, এবং সেই কীটনাশক যদি মাত্রাতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে মাটি, জল, পরিবেশ এবং আরও অনেক কিছু। তো প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে কৃষিতে কীটনাশকের ব্যবহার করা কেন প্রয়োজন?
3: একেবারেই ঠিক বলেছেন। সত্যি সত্যিই আমরা এখন বর্তমানে যা খাচ্ছি, বিষ খাচ্ছি, একমাত্র কারণ হচ্ছে যে কৃষিতে এই কীটনাশকটা ঠিকভাবে ব্যবহার হয় না। আমাদের প্রাথমিকভাবে জানতে হবে যে ফসল যখন চাষ হয় স্বাভাবিকভাবেই তার রোগ হতে পারে, পোকা আসতে পারে, আগাছা হতে পারে বা অন্যান্য সারের বৃত্তীয় কাজের অভাবে হতে পারে, হ্যাম্পার হতে পারে। সেইগুলো যখন ফসলের ক্ষতি করে, অর্থনৈতিক ক্ষতি করে, আমরা বলি ইকোনমিক থ্রেশোল্ড লেভেল, সেই লেভেলটা যখন পের হয়ে যায় তখনই আমরা কিন্তু এই অন্যান্য পোকাকে অন্যান্য উপায়ে নিয়ন্ত্রণের কথা ভাবি এবং একেবারে শেষ উপায়ে ভাবতে হয় বিষ প্রয়োগ করার কথা। বিষ প্রয়োগ কিন্তু প্রাথমিকভাবে নয়, কৃষকরা যেভাবে ভেবে থাকেন যে চাষ করছি মানেই প্রথমে বিষ দিতে হবে, না, কিন্তু বিষটা দিলে ভাবতে হবে আমার যিনি বিষ দিচ্ছেন তার কাছেই ঘুরে ফিরে আসবে। সুতরাং বিষ প্রয়োগ করব তখনই ভেবে চিনতে যে ইকোনমিক থ্রেশোল্ড লেভেল বা অর্থনৈতিক ক্ষতিসীমা যখনই অতিক্রম করছে তখনই তিনি বিষ প্রয়োগের কথা ভাববেন এবং কম বিষাক্ত কীটনাশক প্রয়োগের কথা ভাববেন। সুতরাং রোগ, পোকা বা আগাছা হলে তাকে নিয়ন্ত্রণ করার জন্য বিষ তখনই প্রয়োগ করার দরকার হয়।
1: আচ্ছা মঙ্গজবাবু, একজন কৃষক কী করে বুঝবেন যে এই সময় আমার জমিতে কীটনাশক প্রয়োগ করার সময় হয়েছে?
3: ঠিক একেবারে, যে কৃষকের প্রথমত পর্যবেক্ষণ খুব দরকার। বেশিরভাগ আমরা যেটা করি যে কিছু না দেখেই, লোককে দেখেই আমরা স্প্রে করতে শুরু করি বিষ, সেটা করা যাবে না। প্রথমে হচ্ছে পর্যবেক্ষণ খুব দরকার, মাঠ পর্যবেক্ষণ। আমাকে জানতে হবে যে আমার মাঠের কোনাকুনি ঘুরে দেখতে হবে, যে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে মাঠে যেমন কীটশত্রু পোকা আছে তেমনি কীটশত্রুকে মারার জন্যে অনেক পোকা আছে যাকে বলি আমরা বন্ধু পোকা, সেগুলোকে দেখতে হবে। বন্ধু পোকার সংখ্যা সবসময়ই খুব বেশি হয় শত্রু পোকার তুলনায়। তো সুতরাং সেইটা যদি প্রয়োগ করে দেখি, আমাকে মাঠ পর্যবেক্ষণ করার পর মাঠে আগে কোনাকুনি ঘুরে নিতে হবে, ঘোরার পর সুইপিং নেট পাওয়া যায়, সেই নেটে দেখতে হবে যে বন্ধু পোকার সংখ্যা কতটা, শত্রু পোকার সংখ্যা কতটা। যদি একটি শত্রু পোকার বা দুটি শত্রু পোকার এগেনস্টে একটিও বন্ধু পোকা থাকে, ওটা 2:1 অনুপাতে থাকে, তার চেয়ে হয়, তখনই আমাকে ভাবতে হবে একে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, নতুবা তার আগে কোনো নিয়ন্ত্রণ করার প্রয়োজনই নেই। সুতরাং এই অর্থনৈতিক ক্ষতিসীমাটা, এটা কৃষককে নির্ধারণ করতে হবে মাঠ পর্যবেক্ষণ করে। আর সবচেয়ে বড় কথা, কোনো এক্সপার্টের সহায়তা নিতে হবে তিনি যদি না বুঝতে পারেন। এই জায়গাটা আমরা খুব ভুল করে ফেলি যে কোনো এক্সপার্টের, কৃষি বিশেষজ্ঞের সহায়তা না নিয়েই নিজেরাই একটা বীজ সিলেক্ট করে ফেলি যেটা আমারও ক্ষতি করে, ফসলেরও ক্ষতি করে, পরিবেশেরও ক্ষতি করে, সবার ক্ষতি করে।
1: 100.1 FM গোল্ডে আপনারা শুনছেন হ্যালো ফার্মার।
2: চ্যাট উইথ এক্সপার্টস, চ্যাট উইথ এক্সপার্টস, চ্যাট উইথ এক্সপার্টস। প্রধানমন্ত্রী কিষাণ মান

0: वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: अरे अरे अरे, क्या कर रहा है? इधर इधर इधर, हम बोल रहे हैं तेरे बीजू का।
7: पुतला बोल रहे हैं?
6: पक्षियों से तो हम खेत को बचा लेते हैं, पर इन घातक रसायनों से कैसे बचाएं?
7: मतलब?
6: देख बेटा, तू जो ये अंधाधुंध रसायन मिलाता है ना, मिट्टी की सेहत बिगड़ने लगी है, और जब माटी ही कमजोर पड़ जाएगी तो उपज कैसे सेहतमंद होगी? अरे पहले ऐसा नहीं था, पूछना अपने बड़े बुजुर्गों से कैसे फसल लहलहाती थी, शुद्धता झलकती थी। माटी भी तंदुरुस्त और लोग भी। पहली वाली बात कहाँ,
7: पर हम तो सब यही डाले हैं।
6: सब नहीं, आज भी लाखों जागरूक किसान परंपरागत विधि से फसल उगा रहे हैं, खर्चा कम और उपज की कीमत भी बेहतर पा रहे हैं।
7: सच है?
6: रे बेटे, एक्सपीरियंस से बता रहे हैं, धूप में बाल सफेद नहीं किए हैं।
7: ठीक है भाई, मैं भी आज तक जैविक खेती शुरू करूँगा।
8: माटी से प्रेम की परंपरा है परंपरागत खेती।
9: 100.1 FM Gold, ফিরে এলাম আপনাদের সঙ্গে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান হ্যালো ফার্মার নিয়ে। আর হ্যালো ফার্মারে আজ রয়েছে আমাদের সঙ্গে শ্রী পঙ্কজ কুমার ওঝা, সহ কৃষি অধিকর্তা, প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুর। কৃষি সংক্রান্ত প্রশ্ন তো আপনাদের মনের মধ্যে বিভিন্ন সময় জমা হচ্ছে, এবং সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের যে মাধ্যমগুলো বললাম সেই মাধ্যমে অবশ্যই আসবেন। রয়েছে টেলিফোন সরাসরি কথা বলবার জন্য 2248 8085, এছাড়াও আমাদের টেক্সট মেসেজ কিংবা আমাদের সঙ্গে আসতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজে 9903 05 9992 এই নাম্বারে। এছাড়া ইউটিউবে যেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানেরও কমেন্ট সেকশনে এসে আপনি কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ, এফএম গোল্ডের ফেসবুক পেজে আজকেই অনুষ্ঠানের পোস্টার যেখানে রাখা হয়েছে ঠিক তার নিচে কমেন্ট সেকশনেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আজকেই অনুষ্ঠানে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আমরা ফিরে যাচ্ছি শ্রী পঙ্কজ কুমার ওঝার কাছে। প্রশ্ন আবারও, আজকে কীটনাশক নিয়ে তো নানান রকম প্রশ্ন হচ্ছে। আচ্ছা, যদি প্রয়োজন নেই হয়তো কীটনাশক প্রয়োগের, তবুও যদি আমরা কীটনাশক প্রয়োগ করি বা কৃষিতে কীটনাশকের ব্যবহার করা হয়, তাহলে কী কী সমস্যা দেখা দিতে পারে?
10: সমস্যা সব ক্ষেত্রেই মনে রাখতে হবে যে কীটনাশক কিন্তু এক প্রকার বিষ, সে যত ভালোই কীটনাশক হোক না কেন সেটি একটি কিন্তু বিষ। সুতরাং সেটি প্রয়োগ করলে যার এগেনস্টে প্রয়োগ করছি অর্থাৎ পোকামাকড় ইত্যাদি নিয়ন্ত্রণ করার জন্য, তার কতটা নিয়ন্ত্রণ করা হবে সেটা নিশ্চিত করে বলা যায় না। কিন্তু নিশ্চিত করে বলা যায় যে আমরা যারা স্প্রে করছি, অর্থাৎ মানুষের ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ডভাবে ক্ষতিকারক, পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকারক, মৌমাছির ক্ষেত্রে খুব ক্ষতিকারক। মৌমাছি কিন্তু কৃষিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মৌমাছির মৃত্যু হলে আমরাও কেউ বাঁচব না। সুতরাং মৌমাছি, কেঁচো, ব্যাং, কাঁকড়া, জলজ যে কোনো প্রাণী, মাছ, প্রত্যেক ক্ষেত্রেই, বাতাস সব ক্ষেত্রে, মাটি, জল সমস্ত ক্ষেত্রেই বিষ রেখে যায়। এবং আমাদের যে ফসল যেটা খাই, সে ধান হোক, চাল হোক, গম হোক বা সবজি হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই এত অবশিষ্টাংশ থাকে বিষ, বিষের পরিমাণ, সেটা আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে ক্ষতি করে, শারীরিক বৃত্তিভাবে, মানসিকভাবে, স্নায়বিকভাবে, সমস্ত দিক দিয়ে।
9: 9903 05 9992 এই নাম্বারে একজন জানতে চেয়েছেন, কার্তিক মণ্ডল, দাউদপুর, সন্দেশখালী, উত্তর চব্বিশ পরগনা থেকে। বেগুন গাছে খুব পোকা লাগছে, কিছুতেই জব্দ করতে পারছি না, পোকা লাগা কীভাবে বন্ধ করব?
10: বেগুন গাছে পোকা লাগাটা বিশেষ করে কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বিষটাই শেষ অস্ত্র নয়, আমাকে তার আগে অনেক কিছু ইয়ে করতে হবে। আমি যখন স্প্রে করতে যাব, প্রথম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি দেখতে পাচ্ছি একটি পোকা বেগুন আমার জমিতে আছে, দেখতে পাচ্ছি যে ডোগাটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, তার মানে ওর ভেতরে পোকা আছে। সুতরাং যে কোনো স্প্রে করার আগে প্রথম কাজ হচ্ছে আমার ওই আক্রান্ত ফল বা আক্রান্ত ডোগা, ওগুলো কেটে ওখান থেকে নিয়ে সরিয়ে পুড়িয়ে ফেলা, তারপর স্প্রে করা। এবং স্প্রে করার সময় আমরা, আপনারা অনেকেই জানেন বিভিন্ন কীটনাশকের কথা, কিন্তু অনেক সময় দেখা যায় কীটনাশক কাজ করছে না, তখন বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে নিম তেল সংগ্রহ করে রাখা। নিম তেল 5 ml প্রতি লিটার জলে, তার সঙ্গে যদি মানে লিকুইড সোপ 2.5 ml প্রতি লিটার জলে একসঙ্গে গুলিয়ে স্প্রে করেন, সেক্ষেত্রে কিন্তু পোকাটা সহজেই মরবে আর আপনার কোনো বিষ প্রয়োগ করতে হচ্ছে না। তারপর অন্য বিষ প্রয়োগের ক্ষেত্রেও একটা কথা মনে রাখতে হবে যে আমি যখন কীটনাশক একটা ক্রয় করছি সেখানে লেখা থাকে আইরেক কোড, অর্থাৎ ইনসেকটিসাইড রেজিস্ট্যান্স অ্যাকশন কমিটি একটা কোড ঠিক করে দেয়। একই কীটনাশক ধরুন 4A একটা কীটনাশকের কোড, পরবর্তী ক্ষেত্রে এক সপ্তাহ পরে যখন আবার একটা কীটনাশক ব্যবহার করব তখন যদি ওই 4A কীটনাশক ব্যবহার করি, আইরেক কোড ব্যবহার করি, তাহলে রেজিস্ট্যান্স গ্রো করে যাবে, পোকাটা আরও মারাত্মকভাবে রিসার্জেন্ট যাকে বলি আরও মারাত্মকভাবে আক্রমণ করতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখে পরিচ্ছন্নতা, নিম তেল প্রয়োগ, মাঝে মাঝে জৈব কীটনাশকের প্রয়োগ, পরিচ্ছন্নতা, আরেকটা হচ্ছে বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক সময় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে বা খাওয়ারের অভাবেও কিন্তু গাছ দুর্বল হয়ে যায়, তার ফলে রোগ বা পোকা সহজেই আক্রান্ত হয়। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ফসলে এই NPK বা জিঙ্ক বোরন ইত্যাদির ঘাটতি নেই, তো প্রথমে সেইটা আগে দেখার দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার দরকার, পোকা বেগুন কানা বেগুন ইত্যাদি সরিয়ে ফেলার দরকার, তারপর আপনি নর্মালি স্প্রে করুন, ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করুন, তাতে খুব কাজ হবে। স্প্রে করার সময় বিকেলের দিকে স্প্রে করুন, তাতে ঠিক কাজ হবে।
0: সুমিত্রা রায় আমাদের ফেসবুক পেজে লিখছেন, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে।
9: আচ্ছা, ববিতা মান্না বেলঘরিয়া থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছেন যে সমস্ত পোকামাকড়ি কি ফসলের জন্য ক্ষতিকর?
10: না, সমস্ত পোকামাকড়ি ফসলের জন্য ক্ষতিকারক নয়। সেই জন্যে কৃষকদের পর্যবেক্ষণ করতে হবে মাঠটা পর্যবেক্ষণ করার সময় দেখে নিতে হবে কোনটি আমার ক্ষতি করছে, কোনটি আমার লাভ করছে। শত্রুরও শত্রু আছে, যেমন মাজরা পোকা ধানের একটা ক্ষতিকারক পোকা, সেই মাজরা পোকাকে মারার জন্য অনেক পোকা আমার জমিতেই আছে, লম্বা সুট ঘাস ফড়িং, একটা লম্বা ধরনের একটা ফড়িং, তারপর অনেক মাকড়সা আছে, লেডি বার্ড বিটিল, এগুলো সমস্ত বোতল পোকা, এগুলো সমস্ত নগীন নগীন পোকা, এবং এগুলো থাকে কিন্তু ওপরের দিকেই, এগুলোকে বলে বন্ধু পোকা। আর যা যে সমস্ত পোকাগুলো ক্ষতি করে সেগুলো একটু ভেতরের দিকে বা গোড়ার দিকে নিচের দিকে থাকে সহজে। যখন আমি পেস্টিসাইড স্প্রে করি তখন প্রথমে মারা যায় কিন্তু বন্ধুটা, যেটা ওই শত্রুটাকে কন্ট্রোল করবে। সেই জন্যে সব পোকাই ক্ষতিকারক নয়, আমাকে এই জন্য চিনে নিতে হয় কোনটা বন্ধু পোকা কোনটা শত্রু পোকা, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।
0: নিবারণ কর্মকার লিখছেন ধুলাগড় থেকে, অতিরিক্ত কীটনাশক ব্যবহারে কি মাটির কোনোরকম ক্ষতি হয়?
10: একেবারেই। আমরা সবাই ভাবি যে মাটি হচ্ছে একেবারে জড় পদার্থ, না, কিন্তু মাটি একেবারে জৈব পদার্থ। বলা হয় এক চামচ মাটিতে পৃথিবীর জনসংখ্যা যদি 800 কোটি হয়, এই 800 কোটিরও বেশি জীবাণু থাকে এক চামচ মাটিতে, জমির মাটিতে। সুতরাং মাটি একেবারে জৈব পদার্থ। খুব স্বাভাবিকভাবেই আমি যখন কীটনাশকটা আমার ফসলে প্রয়োগ করছি, সেই ফসলের কীটনাশকের অবশিষ্টাংশ মাটিতে গিয়ে পড়ছে, ধুয়ে মাটিতে গিয়ে পড়ার পর এই সমস্ত উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক, উপকারী অ্যাক্টিনোমাইসাইটস, অ্যালগি অর্থাৎ শৈবাল, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বিরাটভাবে হ্যাম্পার হয়, এবং সবচেয়ে বড় কথা মাটির বাস্তুতন্ত্রটাকেই প্রায় নষ্ট করে দেয়। গাছে খাওয়ারের প্রবলেম হয়, গাছও বিষাক্ত হয়। তো সুতরাং মাটিকে ক্ষতি করেই করে।
9: আচ্ছা, এরপর আরও একটা প্রশ্ন এসছে, নিমাই সেনগুপ্ত হাবড়া থেকে ফোন করেছেন, লিখেছেন, এই ফোন বলছি, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, লিখেছেন যে কীটনাশক কি ভূগর্ভস্থ জল বা আশেপাশের জলাশয়কে কোনোভাবে ক্ষতি করতে পারে?
10: অবশ্যই ক্ষতি করে, অবশ্যই ক্ষতি করে। কেন, আমি কীটনাশক প্রয়োগ করলাম, বলা হয় যে যখন 100 লিটার কীটনাশক প্রয়োগ করা হয়, 1 লিটার হয়তো যে আমি যাকে মারার জন্য প্রয়োগ করছি কীটশত্রু তার কাজে লাগে, 99 লিটার ঘুরে ফিরে আমার কাছে আসে, কীভাবে ধুয়ে কাছাকাছি জলাশয় জলের মাধ্যমে চলে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, বা ওই যে ফসলের যে

0: জলের মাধ্যমে চুয়ে চুয়ে চুয়ে আমার ভূগর্ভস্থ জলে জমা হয়। সবচেয়ে বড় কথা, মাটির ওপরে বা গাছের ওপরে বা জলাশয়ে যেটা পড়ে সেটা হয়তো মাছ ইত্যাদি খেয়ে নেয়, সেটা আলটিমেটলি আমার কাছেই বিষটা ঘুরে ফিরে আসে, কিন্তু বা তাপে অনেকটা নষ্ট হয়ে যেতে পারে সূর্যের তাপে। কিন্তু যেটা ভূগর্ভস্থ চুয়ে চুয়ে আমার পানীয় জলে মিশছে সেখানে কিন্তু কোনো তাপ নেই, সুরক্ষিত অবস্থায় কীটনাশকটি থাকে এবং নিঃশব্দে আমার নিজস্ব শরীরে, মানুষের শরীরে সেই বিষটা কিন্তু প্রবেশ করে এবং মানুষের ইনডাইরেক্টলি ডাইরেক্টলি দুভাবেই উভয়ই ক্ষতি করে।
1: আচ্ছা, রমিত দাস উলুবেড়িয়া থেকে লিখছেন যে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ রোধ করার জন্য অনেক রকম ট্র্যাপ ব্যবহার করা হয়, সেটা কতটা কাজ করে?
0: ফ্রুট ফ্লাই ট্র্যাপ খুবই কার্যকরী, কারণ হচ্ছে ওই যে ছোট্ট মাছিটা, মাছিটা হচ্ছে মিষ্টি গন্ধে চলে আসে, সেই মিষ্টি গন্ধে চলে আসা বা ফেরোমনের গন্ধে চলে আসে, সেই জন্যে কৃষকদের বলা হয় যে আপনি একটু পচা গুড় বা কুমড়ো পচা বা পেয়ারা পচা, মানে যেগুলো একটু মিষ্টি মিষ্টি গন্ধ, তাতে একটু ঝোলা গুড় মিশিয়ে দিয়ে তার সঙ্গে যদি কোনো যে কট কীটনাশক খুব বিষাক্ত গন্ধ নয়, তীব্র গন্ধ নয়, তার সঙ্গে মিশিয়ে দিয়ে কাপে কাপে করে যদি গাছে টাঙিয়ে রাখা হয় ও কিন্তু উড়ে এসে তার মধ্যে বসবে এবং খেয়ে মারা পড়বে, এটাকেই বলে ট্র্যাপ। বা অনেক সময় ফেরোমন ট্যাবলেট পাওয়া যায়, নির্দিষ্ট পোকার জন্য নির্দিষ্ট করে ফেরোমন ট্যাবলেট, সেই ফেরোমন ট্যাবলেটের গন্ধে স্ত্রী পোকা মাছিগুলো বা পুরুষ মাছিগুলো উড়ে এসে ওখানে পড়ে মারা যায়, তার ফলে কিন্তু দেখুন কোনোরকম কীটনাশক বিষ প্রয়োগ ছাড়াই কিন্তু সেই পোকাগুলোকে অতি সহজে নিয়ন্ত্রণ করা যায়। সুতরাং এই ফ্রুট ফ্লাই ট্র্যাপ খুবই কার্যকরী, ফেরোমন ট্র্যাপ ফ্রুট ফ্লাই ট্র্যাপ খুবই কার্যকরী, পেয়ারা বা যে কোনো সবজির ক্ষেত্রেও খুবই কার্যকরী।
1: বাউড়িয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ জানতে চেয়েছেন যে কুমড়ো গাছ বসালে গাছে কুমড়ো সমেত ফুল ধরে অনেক, কিন্তু কুমড়ো ধরে না, কি উপায়?
0: খুবই স্বাভাবিক, কুমড়ো ধরে না মানে স্ত্রী ফুল পুরুষ ফুলের ব্যাপার থাকে, খুব স্বাভাবিক, স্ত্রী ফুল হলে তাতে কুমড়ো ধরবে আর যদি পরাগ মিলন হয়। সুতরাং পরাগ মিলনও একটা বিরাট ভূমিকা প্রয়োগ করে, এক্ষেত্রে চিনে নিতে হয় যে কোনটা পুরুষ ফুল এবং কোনটা স্ত্রী ফুল, আর যদি দেখা যায় যে স্ত্রী ফুল পুরুষ ফুল উভয়ই আছে তা সত্ত্বেও যে ভালো আসছে না, তখন ভাবতে হবে যে আমার মাটিতে খাওয়ারের কিছু অভাব আছে। বেস্ট হচ্ছে বোরন জিঙ্ক ভালো করে স্প্রে করে দেওয়া, স্প্রে করলে দেখা যায় অনেকটা যে এই যে পুংকেশরগুলোর ম্যাচুরিটি এগুলো অনেকটা ভালো করে হয়, তখন কুমড়ো ফুল আসতে পারে।
2: আচ্ছা, একটা প্রাসঙ্গিক প্রশ্ন মানে খুব আসে এই সময়, যেটা হচ্ছে যে কীটনাশকের ব্যবহার তো বিভিন্ন সময় আমরা কৃষিতে বা বিভিন্ন রকম চাষবাসের ক্ষেত্রে ব্যবহার করছি, তো এই কীটনাশকের অবশিষ্ট অংশ যদি কোনো খাদ্য মানে যে ফসলগুলো থাকে তার মধ্যে যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে মানুষের শরীরে কী ধরনের বা স্বাস্থ্যের কী ধরনের ঝুঁকি দেখা দিতে পারে?
0: আমি প্রথমেই বলেছি যে কোনো কীটনাশক হচ্ছে তীব্র বিষাক্ত বিষ একটি, সুতরাং কোনোভাবে অবশিষ্টাংশ হিসাবেই হোক ডাইরেক্টলি হোক আমাদের শরীরে কিন্তু প্রতিদিনই একটু একটু করে প্রবেশ করছে এবং জমা হচ্ছে। প্রত্যেকটি কীটনাশকে ভারী ধাতু আর্সেনিক, লেড বা সীসা ইত্যাদি এগুলো কিন্তু প্রভূত পরিমাণে থাকে, এগুলো কিন্তু শরীর থেকে সহজে বেরিয়ে যায় না, জমা হয়, তারপরে ডাইরেক্টলি আমাদের কিডনিতে এফেক্ট করে, আমাদের লিভারে এফেক্ট করে এবং স্নায়ুতন্ত্রে এফেক্ট করে। সুতরাং এটা এমনভাবে মানুষকে মানুষের ক্ষতি করে, ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং হচ্ছেও তাই, যেই ফসলের অবশিষ্টাংশ এই কীটনাশকের অবশিষ্টাংশ আমাদের শরীরে প্রবেশ করার ফলে যত রকম রোগ জ্বালা ব্যাধি সেগুলো খুব বাড়ছে এবং ক্যান্সারের পরিমাণ বাড়ছে একমাত্র এই কারণেই।
1: আচ্ছা, আপনি বললেন যে কোনো ধরনের কীটনাশকই খুব বিষাক্ত হয়, ক্ষতিকর, সেক্ষেত্রে কোনো কৃষক যখন কীটনাশক কিনবেন তখন কোন কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন?
0: হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম কথা যে আমাকে দেখতে হবে যে কেন আমার সমস্যাটা হচ্ছে। কীটনাশক মানে অনেক রকম তো বোঝায়, রোগ হতে পারে, পোকা হতে পারে, পোকা হলে কৃষক দেখে বুঝবেন পোকা হয়েছে, পোকা হলে তখন সেটা ইনসেকটিসাইড আমাকে নিতে হবে, রোগ হলে তার জন্যে ফাঙ্গাসের জন্য হয়েছে মানে ছত্রাকের জন্য হয়েছে না ব্যাকটেরিয়ার জন্য হয়েছে না ভাইরাসের জন্য হয়েছে সেইটা দেখে কিন্তু নির্ণয় করতে হবে। মানে রোগ পোকা হলেই যে কোনো একটা বিষ প্রয়োগ করে দেবো সেটা কিন্তু ঠিক নয়। প্রথম হচ্ছে একজন মানে আইডেন্টিফাই করা যে আমার কী হয়েছে, রোগ না পোকা না খাবারের অভাব। অনেক সময় খাওয়ারের অভাব হলেই আমরা ভাবি রোগ বা পোকা হয়েছে, আমরা বিষ প্রয়োগ করি, তা কিন্তু নয়। সেই জন্য প্রথমে আগে নিশ্চিত হওয়া রোগ পোকা না খাওয়ারের অভাব, তারপরে একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া, আর তারপর হচ্ছে যখন দোকানে কিনতে যাব তখন দেখে নিতে হবে যে অনুমোদিত দোকান কিনা, লাইসেন্সপ্রাপ্ত দোকান কিনা সেটা দেখব। তারপর প্রথম দেখে নেব যে এইটি অনুমোদিত কীটনাশক কিনা। সিআইবি রেজিস্ট্রেশন বলে সেন্ট্রাল ইনসেকটিসাইড বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে, সেই বোর্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা সিআইআর নাম্বার দিয়ে শুরু হয়। প্রতিটি কীটনাশকের প্যাকেটের গায়ে সিআইআর রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, আমি ধরে নেব সেটা আসল কীটনাশক, সেইটা দেখে নেব। তারপর দেখে নেব তার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, অবশ্যই এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া কোনো রকম আমি কীটনাশক কিনবো না। আর তারপর হচ্ছে যে ঠিক মাত্রাটা যাতে দিতে শিখি সেটাও দেখে নিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা লেভেলের গায়ে দেওয়া থাকে পিএইচআই, পোস্ট হারভেস্ট ইন্টারভাল, অর্থাৎ আমি বীজটা প্রয়োগ করার কতদিন পরে ফসলটা তুলতে পারবো, কেটে নিতে পারবো, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আইরেক কোড, যেটা বলছিলাম যে ওই কোডটা দেখে নিলে আমি পরের বারে যখন স্প্রে করব তখন ওই একই কোড আর ব্যবহার করব না, যাতে রেজিস্ট্যান্স তৈরি হয়। সুতরাং এই বিষয়গুলো আমাকে মাথায় রেখে আমাকে কীটনাশকটা ক্রয় করতে হবে।
2: আচ্ছা আচ্ছা, দিলীপ ঘোষাল ডোমজুর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, লিখেছেন যে কীটনাশক ছড়ানোর সময় কৃষককে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত?
0: এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় কী করি যে হঠাৎ করে চলে গেলাম খালি গায়ে স্প্রে করতে শুরু করলাম, না, কীটনাশক ছড়ানোর সময় সব থেকে বেশি যিনি স্প্রে করেন তার শরীরে এফেক্ট করে। প্রথম কথা আমাকে যেটা দেখতে হবে যে আমার মাথাটা যেন অবশ্যই একটা টুপি থাকে, চোখে যেন একটা গগলস বা চশমা থাকে, হাতে যেন দস্তানা থাকে, এবং নাকে যেন মাস্ক, মুখে যেন মাস্ক পরা থাকে। অর্থাৎ চেষ্টা করতে হবে আমি যখন স্প্রে করছি তার ড্রিপগুলো, ছোট ছোট ফোঁটা তো, সেগুলো কোনোভাবেই যাতে আমার শরীরে প্রবেশ না করে সেটা চেষ্টা করা। আর ফুল হাতা জামা, ফুল প্যান্ট, অর্থাৎ চেষ্টা করতে হবে পুরো অঙ্গ প্রত্যঙ্গ যাতে যতটা সম্ভব ঢাকা থাকে। তাহলে কি হবে, প্রাথমিকভাবে ওর যে ড্রিপগুলো ভেপার আকারে যেগুলো আছে সেগুলো আমার উপরে পড়বে না। আরেকটা আছে স্প্রে করার সময়, আরেকটা অনেকেই দেখি বিড়ি খেতে খেতে, সিগারেট খেতে খেতে হয়তো স্প্রে করছেন, এটা একেবারেই উচিত নয়। কোনো রকম ধূমপান, কোনো রকম খাওয়া বা নেশা করা সেই সময় একেবারেই নিষিদ্ধ। এবং স্প্রে করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, আমি যেদিকে বাতাস যেদিকে বইছে সেদিকেই আমাকে স্প্রে করে করে এগোতে হবে, না হলে কি হয় আমি উল্টো দিকে করলে, বাতাসের উল্টো দিকে হলে স্প্রের যে কণাগুলো সরাসরি আমার কাছে এসেই পড়বে গাছে পড়ার আগে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আরেকটা হচ্ছে ওই যে মেশানোটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি একটা কীটনাশক বোতল কিনে এনেছি, কিনে আনার পর ওই যে বোতলটা সিলটা খুললাম, খালি হাতে একেবারেই খোলা যাবে না, একেবারেই গ্লাভস পরে খুলতে হবে। তারপর একটা ছোট কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতলে জলের সঙ্গে ওই কীটনাশকটি মিশিয়ে আগে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তার সঙ্গে স্টিকার বা লিকুইড সোপ ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর আমাদের যে ট্যাঙ্কি যেটাতে মেশানো হয় তাতে মেশাতে হবে জলের সঙ্গে, তারপর স্প্রে করতে হবে, তাতে করে দেখা যাবে অনেকটা সেফ থাকা যাবে।
1: একটু অন্য ধরনের প্রশ্ন এসছে একটা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস জানতে চেয়েছেন পদ্মফুল গাছে কি ধরনের কীটনাশক প্রয়োগ করা যেতে পারে এবং বেশি পদ্মফুল পাওয়ার জন্য কি ধরনের সার প্রয়োগ করা যেতে পারে।
0: পদ্মফুল গাছে একটা সুবিধা যে পদ্মফুলটা আমরা ডাইরেক্টলি খাই না, তো সুতরাং আর পদ্মফুল গাছ যদি মাঠে হয় তখন দেখে শুনে করতে হয়, জলাশয় তো ওখানে অনেক মাছ থাকে। সুতরাং যে সমস্ত কীটনাশকগুলো সরাসরি মাছ বা জলজ প্রাণীর খুব একটা ক্ষতি করে না সেই রকম এ করতে হয়। আরেকটা হচ্ছে খাওয়ার যে ব্যাপারটা বলছেন, সবসময় ভালো করে ফুল পাওয়ার জন্য, যদি ওটা সিজনাল বিষয় তবুও খাওয়ার যদি ঠিক থাকে তাহলেই হয়। মূলত জিঙ্ক আর বোরন এই দুটো অনুখাদ্যের বেশ অভাব থাকে, আর মাঝে মাঝে যেটা করতে হয় এই 19-19-19 NPK লিকুইড ফর্মে যেগুলো স্প্রে করার জন্য, সার তো আর জমিতে দেওয়া যাবে না, এই সমস্ত লিকুইড ফার্টিলাইজার যেগুলো আছে সেগুলো যদি মাঝে মধ্যে ভালো করে স্প্রে করা যায় কিছুদিন ছাড়া ছাড়া, তাহলে খুব ভালোভাবেই আমি পদ্মফুল পেতে পারি।
2: আচ্ছা, এই যে কীটনাশক প্রয়োগের কথা বললেন যে বিভিন্ন রকম নিরাপত্তার মধ্যে দিয়ে তবেই আমরা কীটনাশক প্রয়োগ করব জমিতে এবং সেটা আপাতমস্তক নিজেকে ঢেকে কোথাও যেন খোলা না থাকে, এবং এই কীটনাশক প্রয়োগের পর ঠিক কতদিন পরে ফসলটা মানে অপেক্ষা করে ফসলটা তোলা উচিত?
0: এটাকে বলে পিএইচআই, প্রি হারভেস্ট ইন্টারভাল, অর্থাৎ আমি ফসলটা স্প্রে করার কতদিন পরে ফসলটা তুলতে পারবো। সেটা ভেজিটেবলস বা সবজির ক্ষেত্রে যে সমস্ত কীটনাশক আমরা ব্যবহার করি সাধারণত 0-7 ডেজ সেগুলো হয়, তো প্রি হারভেস্ট ইন্টারভাল মোটামুটি 7 দিন পরে তোলা যাবে। আর যেগুলো ধান ইত্যাদিতে প্রয়োগ করি সেগুলোর অনেক মেয়াদ বেশি।

0: একুশ থেকে প্রায় 45-50 দিন পর্যন্ত এ করা হয়। এখনকার যে নিউ জেনারেশন পেস্টিসাইড যেগুলো বেরিয়েছে, নতুন প্রজন্মের কীটনাশক, সেগুলোর সবই একটু ভালো কীটনাশক বলে তার। যেমন নিম তেল যদি আমরা ব্যবহার করি, আপনি আজকে স্প্রে করে বিকেলেই মানে হারভেস্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা একদিন পরে করতে পারেন, বা ধরুন স্পাইনোসেট জাতীয় বা ইমামেকটিন বেনজয়েড, এগুলো 7 দিনের মধ্যেই আপনি তুলতে পারেন, কোনো কোনোটা 3 দিনের মধ্যেই তোলা যায়। কিন্তু কিছু কিছু আছে ক্লোরোপাইরিফস জাতীয়, সেগুলো খুবই বিষাক্ত, সেগুলো কিন্তু 45-50 দিনের আগে যদি আমি তুলে নিই তার অবশিষ্টাংশ প্রভূত পরিমাণে থেকে যায় এবং মানুষের ক্ষতি করে।
1: আচ্ছা, কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক বা জৈব উপায়ে পোকা নিয়ন্ত্রণ করা কীভাবে সম্ভব?
0: খুবই সম্ভব, মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক উপায়ে যেটা বলছিলাম বন্ধু পোকা, আজকাল গবেষণা স্তরে যদিও এটা আছে, চাষিদের কাছে এখনও পৌঁছায়নি, অর্থাৎ বন্ধু পোকা যেগুলো শত্রু পোকাকে খেয়ে ফেলে তাদের ডিম কৃত্রিমভাবে তৈরি করে ফসলের ক্ষেতে ছেড়ে দেওয়া হয়, সেগুলো বেরিয়ে এসে পূর্ণাঙ্গ হয়ে শত্রু পোকাকে ধরে ধরে খায়, সেটা একটা হতে পারে। এছাড়াও কিছু কিছু আছে রোগ নাশক হিসাবে, যেমন ধরুন ট্রাইকোডার্মা ভিরিডি, এইটা একটা জীবাণু, বা সিউডোমোনাস, এইটা একটা জীবাণু। এই সমস্ত জীবাণুগুলো মাটির সঙ্গে যদি মিশিয়ে দেওয়া যায়, মাটির যে ক্ষতিকারক ছত্রাক আছে সেগুলোকে মেরে ফেলে, তার ফলে রোগটা কম হয়। আবার এই যে নিম তেলের কথা একটু আগে বললাম, নিম তেল আমি কিনে নিয়ে নিতেও পারি, বা বাড়িতে নিম পাতা সিদ্ধ করে আমি যদি প্রয়োগ করি তাহলেও কিন্তু পোকাকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে কোনো রকম ফসলে মানে বিষের অবশিষ্টাংশের কোনো প্রশ্নও থাকে না, আর কারো কোনো ক্ষতি করে না, ফসলেরও ক্ষতি করে না আর মানুষেরও ক্ষতি করে না, সেটা খুব কার্যকরী।
2: আচ্ছা, নালিকুল থেকে মিনতি অধিকারী লিখেছেন যে উপকারী পোকামাকড়কে কাজে লাগিয়ে কিভাবে ক্ষতিকর পোকাকে নিয়ন্ত্রণ করা যায়।
0: সেটাই বলছিলাম, উপকারী পোকা এটার একটা পদ্ধতি আছে। এখনো বাজারে যদি আমি কিনতে যাই উপকারী পোকামাকড়ের ডিম, সেটা হয়তো সহজলভ্য নয়, গবেষণা স্তরে আছে। কিন্তু এটা করা যায়, ধরুন আমার যে জমিটা তার চারপাশে কিছু রঙিন ফুলের গাছ লাগিয়ে দিলাম। রঙিন ফুলের গাছ লাগালে কি হয়, এই যে বন্ধু পোকা, রঙিন পোকা, তারা সহজেই ফুলের দ্বারা আকৃষ্ট হয়ে ওখানে থাকে, তাদের বংশবৃদ্ধি হয়, তার ফলে তারা শত্রু পোকাকে সহজেই তারা কন্ট্রোল করতে পারে। এইটা আমরা করে দেখতে পারি, এটা করলে কিন্তু অনেক ক্ষেত্রে কাজ দেয়। আকন্দ গাছ জমির চারদিকে লাগিয়ে দেওয়া, রঙিন ফুলের গাছ জমির চারদিকে লাগিয়ে দেওয়া, তাহলে কি হয়, বন্ধু পোকাগুলো বাড়ার সুযোগ পায়, যেগুলো কিনা শত্রু পোকাকে ধরে খেয়ে ফেলে।
1: বেশ, আচ্ছা, বাজার থেকে আমরা সবজি বা ফলমূল কিনে আনলাম, এবার সেগুলো কেনার পর সাধারণ মানুষ আমরা, যারা সাধারণভাবে কীটনাশকের অবশিষ্টাংশ যেটা রয়ে যায় তার ঝুঁকি কিভাবে কমাতে পারি আমরা খাওয়ার আগে?
0: খুব সহজভাবে করা যায়, যেটা হচ্ছে ধুয়ে ফেলে, যে সবজিই হোক না কেন তাকে ভালো করে ধুয়ে ফেলে। আমরা বাজারে গিয়ে দেখব যে প্রত্যেকটা সবজির আগে, বিশেষ করে চকচকে সবজির গায়ে একেবারে কীটনাশক লেগেই আছে। সুতরাং প্লেন জলে ভালো করে 10-15 মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলা সবচেয়ে ভালো হয়। যদি খানিকটা খাওয়ার লবণ 1-2 চামচ মিশিয়ে দিই এক বালতি জলে, 2-3 চামচ, বা খাওয়ার সোডা, বেকিং সোডা যেটা, বেকিং পাউডার সেটা, বা ভিনেগার, ভিনেগার, বেকিং সোডা বা খাওয়ার লবণ, এটা মিশিয়ে দিয়ে ভালো করে যদি 15 মিনিট ভিজিয়ে রেখে ভালো পরিষ্কার জলে ধুয়ে দিই, তাহলে অনেকটাই কমে যায়, আর রান্নার সময় তাপে অনেকটাই কমে যেতে পারে। তো সুতরাং ধুয়ে নিতে হবে অবশ্যই, কেন আমরা প্রায়ই দেখি সবজি ধুচ্ছে ড্রেনের জলে, সেটাও কিন্তু মানে বিষের চেয়েও মারাত্মক, অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে সবজি ধুয়ে নেওয়াটা কাজ। আরেকটা কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন বাঁধাকপি, ফুলকপি, ওতে এত পেস্টিসাইড দেওয়া থাকে, সেক্ষেত্রে একমাত্র কাজ হচ্ছে একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া, দাস 5 মিনিট একটু গরম করে নিয়ে জলটা ফেলে দেওয়া, তাতে অনেকটাই অবশিষ্টাংশ কীটনাশক নষ্ট হয়ে যায়।
2: আমার পরের প্রশ্ন ঠিক এটাই ছিল যে রান্না করলে কি কীটনাশকের অবশিষ্টাংশ নষ্ট হয়ে যায়। আমি উত্তরটা পেয়ে গেলাম, প্রশ্ন করার দরকার নেই। তবে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিকভাবে আসে,
0: একটুখানি বলে দেওয়া, তাপে নষ্ট হয় এটা ঠিক কথা, কিন্তু অনেক সময় তেলে ভাজার ফলে অনেক তেলে দ্রবণীয় কীটনাশক কিন্তু তার কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে তেলে ভাজার ক্ষেত্রে, যেগুলো ভাপিয়ে সেদ্ধ করে প্রেসারে সেদ্ধ করে খাই তার ক্ষেত্রে অনেকটাই কিন্তু চলে যায়, কিন্তু তেলে ভাজার ক্ষেত্রে আমি খরচ করে বলতে পারি না যে পুরো কীটনাশকটা চলে যায়।
2: আচ্ছা আচ্ছা, নিরাপদ খাদ্য এবং সুস্থ পরিবেশের জন্য কৃষক এবং সাধারণ মানুষ, একদিকে কৃষক একদিকে সাধারণ মানুষ, আমাদের মতো যারা রয়েছেন, দুপক্ষেরই কী কী দায়িত্ব?
0: দুপক্ষেরই প্রভূত দায়িত্ব। আমরা ভাবি কৃষক কীটনাশক স্প্রে করছেন, কিন্তু এটা ঘুরে দেখি না, আমি যখন বাজারে যাই তখন আমি কিন্তু চকচকে সবজিটা কিনি, দেখি যে পোকা বেগুন হলে সেটা কিনবো না, এটা করা চলবে না। লাল চাল,

0: আঁচাটা চাল, এগুলোকেই আমাকে চয়েস করতে হবে। আমি যদি পরিষ্কার চাল খুঁজি, ঝকঝকে চাল, সেটা কিন্তু আমার পক্ষে সত্যি সত্যি খুব ক্ষতিকারক। সুতরাং সবজির ক্ষেত্রেও আমি যদি অর্গানিক পেস্টিসাইড দেওয়া, জৈব পেস্টিসাইড দেওয়া, জৈবভাবে চাষ করা সবজির চাহিদা মানুষ আমাদের মধ্যে থাকে, তাহলে কৃষকরা উৎসাহিত হবেন, কীটনাশক কম ব্যবহার, তাতে করে আমরাও উপকৃত হব, কৃষকও উপকৃত হবে, তারা সবাই, আমরা, পৃথিবী বাঁচবে, দেশ বাঁচবে, আমরাও বাঁচবো।
1: অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন বা দর্শক বন্ধু যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি?
2: ছোট্ট করে
0: আমার বার্তাটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত বিষ খাচ্ছি, সুতরাং আমরা যদি চেষ্টা করি দেশি ফসলের চাষ করার, দেশি ধানের চাষ করার, প্রাকৃতিক উপায়ে চাষ করার, জৈব উপায়ে চাষ করার, অর্থাৎ নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, নিম থেকে বাড়িতে জৈব কীটনাশক তৈরি করে স্প্রে করা, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে কীটনাশকের ব্যবহারটা কমাতে পারবো, দেশি ধান, দেশি সবজি প্রতি গুরুত্ব বাড়াবো, জৈব চাষের গুরুত্ব বাড়াবো, তাহলে কিন্তু আমরা এই বিষ থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা খুঁজে পাবো।
1: অনেক ধন্যবাদ পঙ্কজবাবু আমাদের হ্যালো ফার্মার অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে আসার জন্য।
0: ধন্যবাদ।
2: একদমই, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে শ্রী পঙ্কজ কুমার ওঝা, সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ পূর্ব মেদিনীপুর। আলোচনা করলেন অবশ্যই কৃষিতে কীটনাশক প্রয়োগের সাবধানতা।
1: আগামী সোমবার আবারও রাত 8:10 শুনবেন 100.1 FM গোল্ডে হ্যালো ফার্মার।
2: আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
3: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় হিয়ার মাঝের, আর আজকের হিয়ার মাঝে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুদীপ্ত,
1: আমি কল্পলাল।
0: মানুষের জীবনে পথ শুধু গন্তব্যে পৌঁছানোর মাধ্যম নয়, পথ নিজেই এক অভিজ্ঞতা, এক শিক্ষা, এক আনন্দ। আর যে মানুষটি বাংলার সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন তার জীবনেও পথের ডাক ছিল অত্যন্ত গভীর।
1: তিনি শুধু কবি নন, তিনি ছিলেন এক অনন্ত পথিক। কখনো পদ্মার বুকে

0: নৌকায়,
1: কখনো পাহাড়ের নির্জনতায়, কখনো বিদেশের অচেনা শহরের রাস্তায় তিনি খুঁজেছেন মানুষকে, প্রকৃতিকে, জীবনকে।
2: আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব সেই রবীন্দ্রনাথকে, হ্যাঁ, ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথকে।

0: রবীন্দ্রনাথের ভ্রমণের শুরু হয়েছিল খুব ছোট্টবেলায়, আমরা সকলেই জানি, কারণ এই মানুষটির জীবন কাহিনীর সঙ্গে আমাদের মতো রবীন্দ্রপ্রেমী অগণিত পাঠক তো ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। তাই তার সেই ভ্রমণের কথা, তার জীবনের সঙ্গে ভ্রমণ কিভাবে মিশে গিয়েছিল সবটাই আমরা জানি। এবং জানি যে 1873 সালে উপনয়নের পর প্রায় 11-12 বছরের বালক রবীন্দ্রনাথ বাবার সঙ্গে দীর্ঘ ভ্রমণে বেরিয়েছিল। তাদের পথ ছিল শান্তিনিকেতন অমৃতসর হয়ে হিমালয়ের পথে যাত্রা। এবং রবীন্দ্রনাথের জীবনে প্রকৃতির সঙ্গে প্রথম গভীর পরিচয়ের একটি অসাধারণ অধ্যায় জড়িয়ে আছে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে হিমালয় ভ্রমণের স্মৃতিতে।
1: সালটা ছিল সম্ভবত 1873 সাল। বালক রবীন্দ্রনাথ তখন সবে উপনয়ন হয়েছে তার। কলকাতার জোড়াসাঁকো বাড়ির গণ্ডির মধ্যে বেড়ে ওঠা সেই কিশোর হঠাৎ একদিন জানতে পারলেন তাকে বাবার সঙ্গে হিমালয়ে যেতে হবে।
0: শিশু রবির আনন্দের যেন সীমা রইল না। সত্যি তো এমন কথা শুনলে কার না আনন্দ হয়। একদিন যে পৃথিবী ছিল তার কাছে মূলত বাড়ির চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, সেই পৃথিবী এবার খুলে গেল বিশাল আকাশের নিচে।
1: পিতাপুত্র প্রথমে গেলেন শান্তিনিকেতনে। সেই সময় শান্তিনিকেতন আজকের মতো পরিচিত, ব্যস্ত, প্রতিষ্ঠিত কোনো স্থান নয়, ছিল অনেকটাই নির্জন, প্রকৃতির কোলে একটি নির্জন শান্ত।

0: খান। তারপর তারা গেলেন অমৃতসরে, সেখানে স্বর্ণ মন্দিরে শিখদের প্রার্থনা আর সঙ্গীত বালক রবীন্দ্রনাথের মনে গভীরভাবে ছাপ ফেলেছিল।
1: এরপর হিমালয়ের দিকে যাত্রা, ডালহৌসি, পাহাড়, বন, ঝর্ণা, নীল আকাশ, দূরে তুষারাবৃত শৃঙ্গ, একেবারে অন্য এক পৃথিবী রবীন্দ্রনাথের সঙ্গে, অন্য এক পৃথিবী রবীন্দ্রনাথের কাছে যেন ধরা দিয়ে দিল।
0: পরে তিনি লিখেছিলেন, প্রকৃতির সঙ্গে তার প্রথম সত্যিকারের পরিচয় হয়েছিল এই ভ্রমণেই। পাহাড় তাকে শিখিয়েছিল বিশালতাকে, নিস্তব্ধতাকে, আর আকাশ তাকে দিয়েছিল মুক্তির অনুভূতি।

হিয়ার মাঝের সোনার মাঝে একটু আবহাওয়ার খবরও জানিয়ে দিই। দার্জিলিংয়ের কিছু অংশ, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি জেলায় আগামী দু তিন ঘন্টার মধ্যে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানা গেছে। সেখানে সেই জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।

0: গোল্ড হিয়ার মাঝেতে আজ স্টুডিওর প্রান্তে আমি কল্পলাল, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি সুদীপ্ত।
0: আর আপনারা অবশ্যই শুনছেন আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, অত্যন্ত আপনজন, যে মানুষকে ছাড়া আমরা একটা মুহূর্ত আমাদের জীবন চর্চার কথা ভাবতে পারি না। ভালোবাসার মানুষ, যিনি ভালোবাসতে শেখান, আপন করতে শেখান, সবাইকে নিয়ে একসাথে পথ চলতে শেখান, তিনি তো রবীন্দ্রনাথ।
1: একদম তাই।
0: এবং রবীন্দ্রনাথের ভ্রমণ পর্ব নিয়ে আজকে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এবং আমরা তো জানি তার একাধিক যে ভ্রমণ সংক্রান্ত বই, সেটা ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রীর ডায়েরি, এছাড়াও আরও অনেক ভ্রমণ কাহিনীর কথা তিনি বারে বারে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সবথেকে বড় কথা, তার চোখে আমরা কিন্তু বিশ্বকে খুব সহজেই দেখে ফেলতে পারি যখন তার লেখার দ্বারস্থ হই, তাই না?
1: এবং বারবার মনে পড়ে সেই কথা, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। মানে এই যে লেখনি, এতেই বোধহয় রবীন্দ্রনাথকে আলাদা করে চিনিয়ে দেন তিনি আমাদেরকে। আর তখনই মনে হয় রবীন্দ্রনাথ নইলে অনাথ। প্রণাম রবি ঠাকুর।
0: ঠিক তাই। এবং দেখো, রবীন্দ্রনাথের ভ্রমণ শুধুই যে বেড়াতে যাওয়া এমনটা তো নয়। মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন তার পুত্রের শিক্ষকও। পাহাড়ের নিস্তব্ধ পরিবেশে তিনি তার সন্তানকে, রবীন্দ্রনাথকে পড়াতেন সংস্কৃত, ইংরেজি, ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, উপনিষদের ভাবনাও, কালিদাসের কবিতা, সব কিছুর সঙ্গে কিন্তু বালক রবির পরিচয় ঘটতে থাকে ঠিক ওই সময়ই।
1: একবার ভেবে দেখো, একদিকে সামনে বিশাল হিমালয়, অন্যদিকে পিতার কণ্ঠে উপনিষদের বাণী, দিনের আলোয় পাহাড়, জঙ্গল, ঝর্ণা, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের দিকে তাকিয়ে গ্রহ নক্ষত্রের পরিচয় শেখা। প্রকৃতির সঙ্গে তখন শুধু দেখার বিষয়ে মানে জড়িয়ে থাকছে না, কিন্তু প্রকৃতি তখন হয়ে উঠছে তার শিক্ষার একটা অংশ। তাই বুঝি রবীন্দ্রনাথের শিক্ষা একেবারে অন্যরকম শিক্ষা।
0: তাই। এবং রবীন্দ্রনাথে পরে, একদম অনেকটা পরে, তার স্মৃতিচারণায় কিন্তু এই ভ্রমণের কথা বারে বারে লিখে গেছেন। এবং সেই লেখার মধ্যে ছিল গভীর আবেগ। পাহাড়ের পথে কোথাও ঘন বন, কোথাও ঝর্ণার জল কালো শ্যাওলা ঢাকা পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে, এই দৃশ্য তাকে এতটাই মুগ্ধ করত যে তার মনে হতো কেন এই সৌন্দর্যের কাছে বা এই সৌন্দর্যের কাছ থেকে তাকে চলে যেতে হবে আবারও সেই ইটকাট পাথরের কংক্রিটের জঙ্গলে।
1: আর ভাবো, সবচাইতে বড় কথা হলো এই ভ্রমণেই কিন্তু বালক রবীন্দ্রনাথ তার পিতাকে একেবারে অন্যরকমভাবে যেন নতুন করে চিনেছিলেন, উপলব্ধি করেছিলেন। আর দেবেন্দ্রনাথের সঙ্গে তার ঘনিষ্ঠতার সুযোগ তো খুব বেশি ছিল না, কিন্তু এই দীর্ঘ যাত্রায় পিতা হয়ে উঠেছিলেন তার সঙ্গী, তার শিক্ষক, তার চিন্তার জগৎ খুলে দেওয়ার মানুষ।

রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে হিয়ার মাঝে।

শুনছেন হিয়ার মাঝে, সঙ্গে রয়েছি আমি সুদীপ্ত এবং সঙ্গে রয়েছে কল্পলাল। আবারও ফিরে আসছি হিয়ার মাঝে নিয়ে ঠিক 10:10। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শ্রী মোদী। কথা হয়েছে কিরগিজস্তানের রাষ্ট্রপতি সাদর জাপারভের সঙ্গেও। প্রধানমন্ত্রী আগামীকাল এসসিওর শিখর সম্মেলনে ভাষণ দেবেন। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% হারে বেড়েছে, প্রধানমন্ত্রী একে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। হরপাবানে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে 939 পৌঁছেছে, আরও 4,247 জনের কোনো খোঁজ মেলেনি। পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহে নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তাকর্মীরা চ্যালেঞ্জের মুখে। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদীর জলবণ্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। ফুটবলে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত আজ তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে 1-0 সিরিয়াকে পরাজিত করে। দীর্ঘ 20 বছরের কেরিয়ারে ইতি টেনে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিরগিজস্তানের রাজধানী বিশ্কেকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। দুই নেতার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছনে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন, উভয় দেশে জাতীয় স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকে, ভবিষ্যতেও তা দুটি দেশের নির্ণায়ক নীতি হয়ে দাঁড়াবে বলে উল্লেখ করেন শ্রী মোদী। দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেন। ভারত শান্তিরক্ষায় সব রকমের পদক্ষেপ সমর্থন করে, ভবিষ্যতেও তা

0: করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। অন্তহীন যুদ্ধের পথ পরিহার করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।
1: ভারত শান্তিকে সবই প্রয়াসোক সমর্থন করতা হ্যাঁ শান্তিকে হর প্রয়াসকে লিয়ে আগে ভি সমর্থন করতা রহেগা। যুদ্ধ মে বিতায়া এক এক দিন মানবতা কো পিছে ধকেলতা হ্যাঁ শান্তি কি তরফ বড়ায়া এক এক কদম পুরি মানবতা কো নই আশা সে ভর দে। হমে এন্ডলেস ওয়ার সে এন্ড অফ ওয়ার উসি দিশা মে জানাই হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শিখর সম্মেলনের ফাঁকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা হয়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উভয় নেতা খতিয়ে দেখেন। আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যা সমাধানের বিষয়ে ভারতের অবস্থানের কথা ফের একবার জানান প্রধানমন্ত্রী। ওই অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখার পাশাপাশি সমুদ্রে স্বাধীনভাবে যান চলাচল এবং বাণিজ্যের দিকটি সুনিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও শ্রী মোদী উল্লেখ করেছেন। এদিকে দুদিনের কিরগিজস্তান সফররত প্রধানমন্ত্রী আজ বিশ্বকে সে দেশের রাষ্ট্রপতি সাদর জাপারভের সঙ্গে বৈঠকে বসেন। ভারত ও কিরগিজ প্রজাতন্ত্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ব্যাপারে দুই নেতা তাদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে উভয় সহমত হয়েছেন। শ্রী মোদী কিরগিজস্তানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন। আগামীকাল প্রধানমন্ত্রী মোদী 26তম এশিয়ার শিখর সম্মেলনে ভাষণ দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী তাদের জলসীমার উপর ইরানের একটি ড্রোন হামলা তীব্র নিন্দা করেছে। সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা ড্রোনটিকে প্রতিহত করে বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির চেষ্টায় চালানো এই ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটি সংযুক্ত আরব আমিরশাহী নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদের নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উপর কোন ধরনের হুমকি বরদাস্ত করা হবে না। এদিকে জর্ডানের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলারও নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। জর্ডানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে তারা। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর পিওজিকে তে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী ধারাবাহিক দমনপীড়ন চালাচ্ছে বলে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টির সভাপতি সর্দার শৌকত আলী কাশ্মীরি অভিযোগ করেছেন। জেনেভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ, ব্যাপক ধরপাকড় এবং অপহরণের মতো ঘটনা ঘটছে, পাশাপাশি আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে 7.8% বেড়েছে। গত বছর একই সময় এই বৃদ্ধি ছিল 6.9%। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় অর্থনীতিতে বিকাশের গতি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক আর চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুন প্রথম ত্রৈমাসিকের জিডিপির প্রাথমিক হিসাব প্রকাশ করেছে। সেই তথ্য অনুযায়ী চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে নমিনাল জিডিপি 10.3% বেড়েছে। মন্ত্রক জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিডিএ 8.2% এবং নমিনাল জিডিপি 11.5% বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিডিপি বৃদ্ধির হারকে এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। দেশে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন পরীক্ষাটামোকে আরও শক্তিশালী করতে সরকার আজ 1,27,000 কোটি টাকা ব্যয়ে সেমিকন দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে আগামীতে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পের বাজারের প্রায় 10% ভারত নিজেদের আধিপত্য তৈরি করতে সক্ষম হবে। একই সঙ্গে বিশ্ব সেমিকন্ডাক্টর ভ্যালু চেনে ভারত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বলেন, 4 বছরের মধ্যে ভারত দেশে 85,000 সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আগে এই লক্ষ্যে অর্জনের সময়সীমা ছিল 10 বছর, বর্তমান সময়ে আরও 1,00,000 ইঞ্জিনিয়ার তৈরির নতুন লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ওয়েফার তৈরি থেকে শুরু করে চিপ উৎপাদন পর্যন্ত সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের প্রতিটি পর্যায়ে দেশকে শক্তিশালী করে তোলাই সরকারের মূল লক্ষ্য।
2: There is a significant level of confidence among the global semiconductor industry stakeholders that India is definitely the right place for making major investments in the coming decades. And that is clearly demonstrated by the number of units which have been approved in the Semicon 1.0. From 13 months from the date of groundbreaking, the commercial production started. So that pace is what has given a confidence to the global industry.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন

হস্তশিল্প শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থানও করে। নতুন দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি NIFT-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ফ্যাশন জগতে মেয়েদের ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করে অনুষ্ঠানে উপস্থিত প্রায় 4,000 পড়ুয়ার মধ্যে 85% মহিলা। ফ্যাশন এবং বস্ত্রশিল্পে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার বিপুল সম্ভাবনা ভারতের রয়েছে বলে তিনি বলেন।

0: এক্সএনএল এআই নিউজ কলকাতাতে। হরভবনে বিধ্বস্ত নেপালে পর্যাপ্ত বিশেষ যন্ত্রপাতি, দেহ নিয়ে যাওয়ার জন্য বডি ব্যাগ, দড়ি ও হেলিকপ্টার না থাকায় উদ্ধার কাজে যুক্ত নিরাপত্তাকর্মীরা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছেন। নেপাল তিব্বত সীমান্তে 26 আগস্টের ওই হরভবনে ভেতকাশী নদীর দুই পারের বাড়িঘর, রাস্তাঘাট, সেতু ভেসে যায়, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্প। এদিকে নেপালে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ আজ জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে 939-এ পৌঁছেছে, আরও 4247 জনের কোনো খোঁজ মেলেনি। চিতপান জেলায় সর্বাধিক 279টি দেহ পাওয়া গেছে। নেপালের সাহায্যে ভারত বিশেষ উদ্ধারকারী দল সেদেশে পাঠিয়েছে 19 সদস্যের ভারতীয় ফরেন্সিক দল। কাঠমান্ডুতে দেহ শনাক্তকরণ ও ডিএনএ পরীক্ষার কাজে সহায়তা করছেন। বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সোন নদী জলবন্টন নিয়ে আজ নতুন দিল্লিতে এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই মৌ স্বাক্ষর করেন, ছিলেন জলশক্তি মন্ত্রী সি আর পাতিল। এই উপলক্ষে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, এই সমঝোতা পত্র স্বাক্ষরের ফলে বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে জল নিয়ে দীর্ঘদিনের বিরোধিতা নিষ্পত্তি হল। এর আওতায় বিহার ও ঝাড়খণ্ডের মানুষ পানীয় জলের পাশাপাশি গ্রামাঞ্চলের কয়েক লক্ষ কৃষকের সেচের জল পাবেন। গঙ্গা ভারত বাংলাদেশের দেশের মধ্যে 30 বছরে গঙ্গাপথে জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে পশ্চিমবঙ্গের নদীগুলির প্রবাহ, বন্দর ও শিল্পের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দাবি জানিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। ওই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল 36 ঘন্টায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশে আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। এই তালিকা অনুযায়ী 1,45,10,299 জন ভোটারের মধ্যে 97,53,577 জন ভোটার ইনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। ফুটবলে এএফসি অনূর্ধ্ব-20 বিশ্ব এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বে জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করেছে ভারত। আজ তাশখন্দের দোস্তালিক স্টেডিয়ামে ভারত 1-0 গোলে সিরিয়াকে পরাজিত করে। লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। এটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা খেতাব এবং দেশের হয়ে রেকর্ড 207টি ম্যাচ খেলার পর আর্জেন্টিনার হয়ে 20 বছরের ক্যারিয়ারে ইতি টানলেন মেসি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ। আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনের ফাঁকে আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: আসলে একজন কবি যখন পথিক হন, তখন পথ শুধু রাস্তা থাকে না, পথ হয়ে ওঠে কবিতার পঙ্ক্তি, নদী হয়ে ওঠে গল্প, অচেনা মানুষ হয়ে ওঠে পরিচিত, আর সেই দূরের দেশ হয়ে ওঠে নিজেরই পৃথিবীর আরও একটি জানালা।
1: রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তেমনই এক পথিক। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে হিমালয়, পদ্মার বুক থেকে লন্ডন, টোকিও থেকে নিউ ইয়র্ক, বুয়েনস আইরেস থেকে মস্কো, তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক দীর্ঘ পথ পরিক্রমা, এক দীর্ঘ ভ্রমণ।
0: একেবারেই। এবং দেখো, আমরা শুরুতেই বলেছিলাম পিতার সঙ্গে তার হিমালয়ের পথে যাওয়া, হিমালয়ের দর্শন, এবং আমরা পরবর্তীতে জেনেছি যে সেই রবীন্দ্রনাথের কাছে হিমালয় ভ্রমণ কেবল একটি ভ্রমণের স্মৃতি হয়ে থেকেছে এমনটা তো নয়। প্রকৃতির বিশালতা, আকাশের অসীমতা, নক্ষত্রের রহস্য আর উপনিষদের গভীর দর্শন সব মিলিয়ে কিশোর রবীন্দ্রনাথের মনের মধ্যে যে দরজা খুলে গেছিল, পরবর্তীতে জীবনের কবি রবীন্দ্রনাথ সেই দরজা দিয়েই বারবার প্রবেশ করেছেন তার সাহিত্য, তার দর্শনের জগতে।
1: সত্যি বললে, একদম ঠিক কথা। দেখো, এইভাবে আমরা যদি ভাবি যে একজন শিশুর কাছে একটা ভ্রমণ কখনো কখনো শুধুমাত্র কিন্তু ভ্রমণ হিসেবে থাকে না, হয়ে ওঠে তার জীবনের প্রথম বড় পাঠশালা। আর রবীন্দ্রনাথের হিমালয় যাত্রা ছিল ঠিক তেমনই এক পাঠশালা, যেখানে শিক্ষক ছিলেন তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পাঠ্য বই ছিল প্রকৃতি, আকাশ,

0: নক্ষত্র, উপনিষদের বাণী এবং অসীম জীবন।
1: এবং এই অসীম জীবনের পথে পাড়ি দিতেই তো রবীন্দ্রনাথ আমাদেরকেও নিয়ে গেছেন সেই অসীমের উদ্দেশ্যে।
0: কিন্তু একটা প্রশ্ন থেকে যায় বোধহয়, কেন এত ভ্রমণ করতেন রবীন্দ্রনাথ?
1: সেটা তো অবশ্যই, সেটা তো তার একটা অন্যরকম সেই ভ্রমণ পিপাসু মনের একটা ব্যাপার আর কি, যে যেখানে তিনি প্রকৃতিকে যত কাছ থেকে পেয়েছেন তত বেশি তার মনের উদারতা, তার ভালোবাসা, তার সব কিছুর সঙ্গে, জীবনের সঙ্গে প্রকৃতিকে একাত্ম করে নিতে পেরেছেন। দেখো, পাহাড় যত কাছে আসতে লাগলো বদলে যেতে লাগলো তার চারপাশের দৃশ্য, সমতলের পরিচিত পৃথিবী পেছনে পড়ে রইল, সামনে উঁচু নিচু পাহাড়, গভীর খাদ, বনভূমি, ঝর্ণার জল, মেঘ আর দূরে পাহাড়ের সারি।
0: কল্পলাল, তোমার এই যে তুমি যখন বর্ণনাটা করছিলে, আমার মনে হচ্ছে আমরা যখন বেড়াতে যাই তখন ঠিক এইভাবেই কিন্তু আমরা পাহাড়কে একটু একটু করে মনে হয় সে প্রেয়সীর মতো আমাদের কাছে আসছে, আমাদের কাছে ধরা দিচ্ছে, মনে হচ্ছে না ঠিক?
1: একদম। এবং দেখো, অনুভূতিটা তো একদমই একরকম, কিন্তু লেখনের আকারে যখন বেরিয়ে আসে তখন রবীন্দ্রনাথের কাছে আমরা যেতে পারি কি সেটা
0: না, আমরা ঋণী, আমরা ঋণী, আমরা আমাদের মনে অনেক কিছু হয় কিন্তু সেটা মানে লেখনের মাধ্যমে সেটাকে তুলে ধরতে আমরা প্রকাশ করতে পারি না।
1: আমাদের ভালো লাগাটা একই রকম, হয়তো তার থেকে বেশি ভালো লাগা, মানে রবীন্দ্রনাথ যে চোখে ভালোবেসে প্রকৃতিকে কাছে টেনে নিয়েছেন তার থেকেও তো অনেক বেশি ভালোবেসে আমরা প্রকৃতিকে নিতে পারছি, কিন্তু লেখনীর মাধ্যমে আমরা সেই প্রকাশটা কিন্তু করতে পারছি না। রবীন্দ্রনাথ আমাদের লেখনীর
0: যেভাবে করেছেন, ধরো শিলিগুড়িতে নেমে আমরা যেভাবে ধরো পাহাড়ের দিকে ক্রমশ এগিয়ে যাই, যখন মনে পড়ছে তোমার নিশ্চয়ই একই দৃশ্য মনে পড়ছে, তো ভালো লাগাটা কিন্তু তখনও আমাদের চরম, মানে হঠাৎ করে কখন গল্প করতে করতে আমরা যাচ্ছি, হঠাৎ গল্প থেমে যায়, দূরে যেন মনে হয় মেঘের মধ্যে একটা মানে মেঘের লেয়ার দেখতে পাচ্ছি। এবার গাড়ি যত এগোচ্ছে তখন আমরা দেখি যে না, সেটা মেঘের কোনো লেয়ার নয়, কোনো স্তর নয়, সেটা পাহাড়ের একটা প্রতিচ্ছবি ধীরে ধীরে আমাদের চোখের পর্দায় ফুটে উঠছে।
1: এবং একটা জিনিস আমরা খেয়াল করছি, মানে খেয়াল করি না, যে দিনের আলোতে আমাদের প্রকৃতি আমাদের কাছে যেভাবে ধরা দেয়, রাতের পৃথিবী সেভাবে ধরা দেয় না, কিন্তু রবীন্দ্রনাথ দিনের আলোয় যেমন প্রকৃতিকে দেখেছেন, প্রকৃতির পাহাড়, গাছ, ঝর্ণা, যাবতীয় যা চোখে দেখেছেন, রাত নাবলেও তার সামনে খুলে যাচ্ছে কিন্তু আরেক মহাবিশ্ব, আকাশের এক মহাবিশ্ব, তার লেখনীর মাধ্যমে বারে বারে প্রকাশিত হয়ে
0: মনে হয় একটা কালো ওড়না, যেন চুমকি বসানো কালো ওড়না চোখের উপর নেমে এসেছে।
1: একদমই। মহর্ষি দেবেন্দ্রনাথ তাকে নক্ষত্র, গ্রহ, তাদের গতি এবং মহাকাশের নানান বিষয় বোঝাতেন। রবীন্দ্রনাথের শিশু মনে সেই অজানা আকাশ কি গভীর বিস্ময় সৃষ্টি করেছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি যখন দেবেন্দ্রনাথের মাধ্যমে তিনি দেখতেন। এবং পরবর্তী জীবনে বিজ্ঞান, বিশ্বজগতের প্রতি রবীন্দ্রনাথ যে গভীর কৌতূহল দেখা গেছিল তার শেকড়ের সন্ধান,
0: একদম তাই, সেই শেকড়ের সন্ধান কিন্তু এই শৈশবেতেই হয়ে গিয়েছিল।
1: একদমই। এবং সেইভাবেই কিন্তু প্রকৃতি, রবীন্দ্রনাথ এবং আমরা মিলেমিশে একাত্ম হয়ে যাই।
0: একদমই তাই। এবার কার গান শুনবো আমরা? শাহিদ চট্টোপাধ্যায়।
1: হ্যাঁ, শুনিনি।
0: বেশ,
1: আসলে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত যখন আমাদের কানের ভেতর থেকে একদম মরমে ঢুকে যায় তখন যে কোনো শিল্পী বলবো, মানে যে শিল্পী দরদ দিয়ে বিষয়টাকে অনুধাবন করতে পারে সেই শিল্পীর গান আমরা বারে বারে দ্বারস্থ হই, সেই শিল্পীর গানের কাছে আমরা বারে বারে দ্বারস্থ হয়ে যাই, তেমনই একজন শিল্পীর গান আমরা শুনবো।

0: একটু এগিয়ে যাই সময়ের সঙ্গে। রবীন্দ্রনাথের প্রথম ইংল্যান্ড যাত্রা, এক কিশোর কবির চোখে এক নতুন পৃথিবীকে দেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যেন এক দীর্ঘ যাত্রা, কখনো সেই যাত্রা প্রকৃতির দিকে, কখনো সাহিত্যের দিকে, কখনো বা মানুষের অন্তরের দিকে। আর সেই যাত্রাপথে একটা বিশেষ অধ্যায় হল তার প্রথম ইংল্যান্ড ভ্রমণ। সালটা 1878, রবীন্দ্রনাথের বয়স তখন মাত্র 17।
1: 17 বছরের একটি কিশোর যার মনে তখন কবিতা, গান, সাহিত্য আর নতুন কিছু জানার প্রবল আকাঙ্ক্ষা, ঠিক সেই সময় তাকে পাঠানো হল ইংল্যান্ডে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, উদ্দেশ্য

0: আইন পড়া এবং ভবিষ্যতে ব্যারিস্টার হওয়া। মহর্ষি দেবেন্দ্রনাথ চেয়েছিলেন তার ছেলে একটি প্রতিষ্ঠিত পেশায় প্রবেশ করুন। সেই সময়ে সামাজিক বাস্তবতায় ব্যারিস্টারি ছিল অত্যন্ত সম্মানজনক পেশা। কিন্তু কে জানতো যে তরুণকে ব্যারিস্টার বানানোর স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তিনি একদিন হয়ে উঠবেন বিশ্বকবি।
1: 1978 সালের 20শে সেপ্টেম্বর রবীন্দ্রনাথ তার মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। তারা জাহাজে যাত্রা শুরু করেন বোম্বাই থেকে। 10ই অক্টোবর তিনি লন্ডনে পৌঁছন এবং প্রথমে ব্রাইটনের কাছে পরিবারের বাসভবনে, তিনি সেখানে মেডিনা ভিলাসে যান। একটু ভেবে দেখতে ইচ্ছে করে যে এক কিশোরের চোখে তখন প্রথম সমুদ্রযাত্রা, ভারতের পরিচিত পরিবেশ ছেড়ে একেবারে অন্য এক পৃথিবীর দিকে এগিয়ে চলেছেন একটি কিশোর। সমুদ্রের বিস্তার, জাহাজের জীবন, অচেনা মানুষ, অচেনা ভাষা, সব কিছুই তার কাছে একেবারে নতুন।
0: এবং এই যাত্রার অভিজ্ঞতা তিনি পরে তার লেখায় ব্যবহার করেছেন সেটা আমরা জানি। ইউরোপ যাত্রার সময় লেখা যে চিঠিগুলি, তার মধ্যে সমুদ্র যাত্রার অভিজ্ঞতা উঠে এসেছে বারে বারে। পরবর্তীকালে এই চিঠিগুলি সংকলিত হয়ে প্রকাশিত হয় আমাদের সকলের প্রিয় একটি গ্রন্থ, ইউরোপ প্রবাসীর পত্র, যেটা কবির লেখনীতে ইউরোপ প্রবাসীর পত্র এভাবেও আমরা কিন্তু পাই। এবং ইংল্যান্ডে পৌঁছলেন রবীন্দ্রনাথ। প্রথমে ব্রাইটনে তিনি ছিলেন, সেখানের একটি পাবলিক স্কুলে ভর্তি করা হয়েছিল। কিন্তু স্কুলের বাধা ধরা নিয়মের মধ্যে তার স্বভাব যে খুব একটা মানিয়ে যাবে এমনটা তো নয়, সেটা আমরা কলকাতায় থাকাকালীন অবস্থাতেও আমরা জেনেছিলাম। এবং কিছুদিনের মধ্যেই তিনি সেই পড়াশোনা ছেড়ে দেন। তারপর তার গন্তব্য লন্ডন।
1: হ্যাঁ, লন্ডন। এবার শুরু হলো তার গভীর পরিচয়। কিসের সাথে? ইংরেজি সাহিত্য, পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য সঙ্গীত, থিয়েটার, মানুষের জীবনযাত্রা, সব কিছুর সঙ্গে, সব কিছুর সঙ্গে সেখানকার পোশাক, খাবার, সামাজিক আচরণ, নারী পুরুষের সম্পর্ক, সমস্ত কিছু তিনি কৌতূহলের সঙ্গে উপলব্ধি করার চেষ্টা করলেন। তিনি ভর্তি হলেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে। উদ্দেশ্য ছিল আইন পড়া। কিন্তু রবীন্দ্রনাথের মন যে কেবল আইনের বইয়ে আটকে থাকার নয়, তাই সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল যে না, তিনি এতে আটকে থাকার মানুষ নন, তিনি ইংরেজি সাহিত্য পড়তে অনেক বেশি আগ্রহী।
0: এবং স্বাভাবিকভাবেই শেক্সপিয়ার, ইউরোপীয় সাহিত্য, ইংরেজি কবিতা, এসব তার কৌতূহলের বিষয় হয়ে উঠল। পাশাপাশি অনেক সাহিত্য তিনি পড়েছিল, অনেক রকম, অনেক ধরনের সাহিত্য তিনি মনোনিবেশ করেছিলেন। আইনের ছাত্র হওয়ার কথা ছিল যে তরুণের, তিনি ক্রমশ সাহিত্যের ছাত্র হয়ে উঠলেন।
1: কল্পলাল, একজন শিল্পীর গানের অনুরোধ মাঝে মধ্যে আসে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তার গান তুলনামূলকভাবে আমরা অনেকটা কম শুনি। তিনি আর কেউ নন, তিনি স্বপন গুপ্ত। তার গান একটা শুনিনি
0: বেশ।

0: একটু আগেই আমরা কথা বলছিলাম ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডে রবীন্দ্রনাথের সব কিছু শেখার কথা, কিভাবে তিনি গ্রহণ করছেন পাশ্চাত্যকে। এখানে একটা বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার যে রবীন্দ্রনাথ পাশ্চাত্য সাহিত্যকে অন্ধভাবে কিন্তু গ্রহণ করেননি। তিনি দেখেছেন, শুনেছেন, পড়েছেন এবং নিজের সংস্কৃতির সঙ্গে তার তুলনা করেছেন। শেক্সপিয়ারের নাটক তার আগ্রহের একটা বিষয় হয়ে উঠেছিল। শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, থমাস ব্রাউনের রিলিজিও মেডিকা, এগুলো নিয়েও তিনি পড়াশোনা করেছিলেন। অর্থাৎ কি বলবো, ইংল্যান্ডে গিয়ে তিনি শুধু ইংরেজদের জীবনযাত্রাই দেখেননি, তিনি তাদের সাহিত্য, তাদের চিন্তার জগতেও প্রবেশ করেছিলেন। আর এই অভিজ্ঞতা পরবর্তীকালে রবীন্দ্রনাথকে অনেক বেশি বিশ্বমুখী করে তুলেছিল।
1: ইংল্যান্ডে থাকাকালীন তার আরও একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়। আমরা জানি যে রবীন্দ্রনাথের গানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাব ভীষণভাবে রয়েছে এবং

ঠিক এই সময়টাতে ইংল্যান্ডে থাকাকালীন কিন্তু এই পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল। রবীন্দ্রনাথের নিজের সঙ্গীতের জগৎ তখন গড়ে উঠেছে ভারতীয় কীর্তন, টপ্পা, ব্রহ্মসঙ্গীত এবং বাংলার লোকসঙ্গীতের নানান ধারাকে ঘিরে। তার সঙ্গে যুক্ত হল পাশ্চাত্য সুর। অবশ্যই ইংরেজি, আইরিশ এবং স্কটিশ লোকসুর রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। এই নতুন সুরের অভিজ্ঞতা তার সঙ্গীত ভাবনাকে আরও বিস্তৃত করেছিল আমরা জানি, এবং পরবর্তী জীবনে রবীন্দ্রসঙ্গীতের যে অন্যান্য সুর ভাষা আমরা দেখি তার বিকাশেও পাশ্চাত্য সঙ্গীতের একটি পরিচয় ছিল এবং একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এবং এই পাশ্চাত্যকে গ্রহণ করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ নিজের শিকড়কে ভুলে নয়, বরং তার মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের সমন্বয়ের ভাবনা। পশ্চিমের কাছ থেকে যা ভালো তা গ্রহণ করা, কিন্তু নিজের মাটির সঙ্গে সম্পর্ক অটুট রাখা, এই ভাবনাটি পরবর্তীকালে রবীন্দ্রনাথের আন্তর্জাতিক মানবতাবাদের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। এবং আমরা এখন তেমনই একটি গান শুনব যে গানের সঙ্গে ভারতীয় ঘরানা এবং পাশ্চাত্য ঘরানার একটা মেলবন্ধন রয়েছে। তেমনই একটি গান শুনে নিই।

0: পরপর দুটো গান আমরা শুনলাম, যে গানগুলোর মধ্যে পাশ্চাত্য সুরের একটা প্রভাব রয়েছে। প্রথম গানটি শুনছিলাম আমরা সাধনা সরগমের কণ্ঠে এবং পরের গানটি শুনলাম সমবেত কণ্ঠে।
1: এবং কথা তো হচ্ছে রবীন্দ্রনাথের ভ্রমণ পিপাসু। রবীন্দ্রনাথ বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং ভ্রমণ করাকালীন শুধুমাত্র যে শুধু ভ্রমণের উদ্দেশ্যে তার বেরিয়ে পড়া তা নয়, সেখান থেকেও কিন্তু শিল্পের যাবতীয় রসদ তিনি সংগ্রহ করে নিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের বিদেশ যাত্রার কথা বললে আমাদের যেটা আরও আগে মনে আসে, ইংল্যান্ড ইউরোপ কিংবা আমেরিকার কথার সঙ্গেও আরও একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ জীবনের অধ্যায় হল জাপান।
0: অবশ্যই,
1: এবং জাপান এমন একটি দেশ যার শিল্প, সৌন্দর্য, শৃঙ্খলা এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রবীন্দ্রনাথকে গভীরভাবে আকর্ষণ করেছিল। কিন্তু সেই জাপানকেই যখন তিনি আধুনিক সাম্রাজ্যবাদ বা সামরিক শক্তির পথে এগিয়ে যেতে দেখলেন, তখন কবির মনে প্রশ্ন তৈরি হলো, উদ্বেগ তৈরি হলো এবং সেই সঙ্গে সঙ্গে হতাশা তো থেকেই যাচ্ছে।
0: রবীন্দ্রনাথ প্রথম জাপানে যান 1916 সালে, তখন তার বয়স 55 বছর। এর কয়েক বছর আগে 1913 সালে তিনি পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। ফলে জাপানে পৌঁছানোর আগেই তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত কবি। 1916 সালের 29 মে তিনি কবি পৌঁছলেন।

0: সেখানে তাকে ভারতীয় এবং জাপানি বন্ধুদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। তার সঙ্গে ছিলেন শিল্পী মুকুল দে এবং বেশ আরও কয়েকজন সহযাত্রী।
1: জাপানে তখন রবীন্দ্রনাথ ছিলেন এক আকর্ষণের কেন্দ্র। জাপানের মানুষ তাকে দেখতে চাইছেন, তার কথা শুনতে চাইছেন, কারণ ভারত থেকে আসা এই কবি শুধু একজন সাহিত্যিক নন, তিনি তখন এশিয়ার সাংস্কৃতিক আত্মপরিচয়ের অন্যতম কণ্ঠস্বর। তাই জাপানে গিয়ে রবীন্দ্রনাথ প্রথমেই যে বিষয়টি গভীরভাবে অনুভব করেছিলেন তা হল জাপানের শিল্পবোধ। জাপানি শিল্পে যে সরলতা, সংযম এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক, সেই সঙ্গে সৌন্দর্যবোধ, সব কিছুই রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। এই জাপান তার কাছে ছিল এমন এক এশিয়া যে নিজের সংস্কৃতিকে ধরে রেখেও আধুনিকতার দিকে এগিয়ে যেতে পারে, আর এখানেই রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি আগ্রহ।
0: তখন হয়তো তিনি ভাবছিলেন কল্পলাল যে ভারতও কি আধুনিক হতে পারে না, কিন্তু সেই আধুনিকতার জন্য কি নিজের আত্মাকে বিসর্জন দিতে হবে?
1: সেই
0: এই প্রশ্নটা, ঠিক একদম এই প্রশ্নটাই তার জাপান ভাবনার কেন্দ্রে চলে আসে। 1916 সালের 1 জুন ওসাকার একটি হলে তিনি বক্তৃতা দেন, ইন্ডিয়া অ্যান্ড জাপান। সেখানে তিনি জাপানের আধুনিকতার কথা বলেন, কিন্তু একই সঙ্গে সতর্ক করেন, তিনি অনুভব করেছিলেন আধুনিক সভ্যতার যে দ্রুতগামী স্রোত পৃথিবীকে বদলে দিচ্ছে, জাপানও তার মধ্যে প্রবেশ করছে। তিনি যেন প্রশ্ন তুলেছিলেন, জাপান কি তার নিজস্ব আত্মাকে ধরে রেখে আধুনিক হবে, নাকি পশ্চিমের শক্তির প্রতিযোগিতায় নিজেকেও একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে? সত্যি বলতে কি, রবীন্দ্রনাথের এই বক্তব্য জাপানে সবাই সমানভাবে গ্রহণ করেননি কিন্তু সেদিন, বিশেষ করে জাপানের জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী যে প্রবণতা, সেটা একটা সমালোচনার ঝড় তুলেছিল, একটা বিতর্ক সৃষ্টি করেছিল সেদিন।
1: 1916 সালের 11 জুন তিনি টোকিওতে যান এবং সেখানেও একটি বক্তৃতা দেন, মেসেজ অফ ইন্ডিয়া টু জাপান,
0: ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে।
1: হ্যাঁ, এবং এই বক্তৃতাগুলি পরে ভাবনা, মানে বক্তৃতার যে ভাবনাগুলো তার বিখ্যাত ন্যাশনালিজম গ্রন্থের জাপান সংক্রান্ত আলোচনার সঙ্গে যুক্ত হয়। তবে রবীন্দ্রনাথের বক্তব্যের মূল সুর ছিল সভ্যতার উদ্দেশ্যে শুধু শক্তিশালী হওয়া নয়, দেশের উদ্দেশ্য শুধু অর্থনৈতিক উন্নতি নয়, মানুষের উদ্দেশ্য শুধু অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করা নয়, সভ্যতার ভিতরে থাকতে হবে মানুষের প্রতি সম্মান, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং আত্মিক স্বাধীনতা। একেবারেই তাই, এই ভাবনাই রবীন্দ্রনাথকে তার সময়ের অনেক অনেক যে সমস্ত চিন্তাশীল বা চিন্তাবিদ মানুষরা ছিলেন তাদের থেকে একেবারে আলাদা করে দিয়েছিল।

0: রবীন্দ্রনাথ জাপানে গিয়েছিলেন একটি দেশকে দেখতে, কিন্তু ফিরে এসেছিলেন একটি প্রশ্ন নিয়ে। কি সেই প্রশ্ন? আধুনিক সভ্যতা কি মানুষকে সত্যি বড় করছে, নাকি শুধু রাষ্ট্রকে বড় করছে?
1: জাপানের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছিল, জাপানের শিল্প তাকে আকৃষ্ট করেছিল, জাপানের সংস্কৃতি তাকে এশিয়ার ঐক্যের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু জাপানের সামরিক জাতীয়তাবাদ তাকে সেই সঙ্গে উদ্বিগ্ন করেছিল।
0: তাই রবীন্দ্রনাথের জাপান যাত্রা আসলে এক কবির চোখে একটি দেশের দর্শন নয়, এটা ছিল একজন বিশ্ব মানবের চোখে এশিয়ার আত্মার সন্ধান। তিনি চেয়েছিলেন ভারত, জাপান, চীন এবং এশিয়ার অন্যান্য দেশ নিজেদের সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে ধরে রেখে বিশ্বের সঙ্গে যুক্ত হোক।
1: আজ যে এত বছর পরে দাঁড়িয়েও তার সেই প্রশ্নটি আমাদের মনে কিন্তু বারে বারে ফিরে আসে। উন্নতি কি শুধু শক্তি এবং সম্পদের মাপকাঠিতে মাপা যায়, নাকি মানুষের হৃদয়, সংস্কৃতি এবং মানবিকতার উন্নতিও সমান জরুরি? সত্যি এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রবীন্দ্রনাথের জাপান যাত্রা সত্যি আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়।

শুনছেন হিয়ার মাঝে, ফিরে আসছি ঠিক 11:10 মিনিটে হিয়ার মাঝের পরবর্তী অংশ নিয়ে।

0: শুনছেন হিয়ার মাঝে, সঙ্গে রয়েছে কল্পলাল আর সুদীপ্ত। এবারে বিদেশ নয়, একটু ফিরে আসি বাংলায়। শিলাইদহ, সাজাদপুর, প্রতিশর, জমিদারি দেখাশোনার কাজে রবীন্দ্রনাথকে বাংলার গ্রামাঞ্চলে দীর্ঘ সময় কাটাতে হয়েছিল। পদ্মার বুকে নৌকায় বসে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলে, কৃষকদের জীবনযাত্রা দেখে, বর্ষার নদী দেখে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, পরবর্তীকালে সাহিত্যে তার প্রতিফলন আমরা দেখতে পাই। কল্পলাল, আমরা যদি দেখি তার পোস্টমাস্টার, সেখানে রতনের যে দিনলিপি আমরা খুঁজে পাই, কিংবা ধরো সমাপ্তির মৃন্ময়কে পাচ্ছি, ছুটির ফটিককে পাচ্ছি, এরকম অনেক চরিত্র পাচ্ছি যে যাদের জগৎ পুরো গ্রাম বাংলা, যে চরিত্রগুলো পুরোপুরি গ্রাম বাংলা থেকে নেওয়া হয়েছে, তাই না?
1: একদমই তাই।
0: এবং তাদের কাছে গিয়ে রবীন্দ্রনাথ, আমার মনে হয় যে ওই মানুষগুলোকে খুব কাছ থেকে দেখেছিলেন এবং সেইভাবেই চিত্রিত করেছেন,
1: মানে সেই জীবনকে, তাদের জীবনযাত্রা, তাদের প্রত্যেকটা জীবনের পদক্ষেপগুলোকে খুব কাছ থেকে দেখেছিলেন বলেই এত সহজ হয়েছিল সেই চরিত্রগুলোকে।
0: একদমই তাই।
1: এবং দেখো, এই সময়ের যে চিঠিগুলো আমরা দেখি তার মধ্যে প্রকৃতি এবং মানুষ রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু গভীর পর্যবেক্ষণের মধ্যে ধরা পড়ে। তাই রবীন্দ্রনাথ বা তার ভ্রমণকে যদি শুধু বিদেশ যাত্রায় ভাবি, তাহলে বোধহয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। কারণ রবীন্দ্রনাথ যেমন বিদেশের মাটিতে পা রেখেছেন এবং সেখানে প্রকৃতির সঙ্গে, সেখানের মানুষের সঙ্গে একাত্ম হয়ে হতে পেরেছেন খুব সহজেই, তেমনই তুমি যেটা বললে যে আমাদের এই পল্লী প্রকৃতি, আমাদের এই রার বঙ্গভূমি বা আমাদের এই বাংলার আনাচে কানাচেও তিনি বারে বারে ভ্রমণ করেছেন। সেখানকার জীবনযাত্রা, সেখানকার মানুষের জীবনযাত্রার কথা বারে বারে তার লেখনীতে ফুটে উঠেছে। এবং কিভাবে দেখো আমরা সেই চরিত্রগুলোর সঙ্গে নিজেদের একাত্ম করে নিই,
0: মনে হয় আমি সেইখানে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা বলছে এবং চরিত্রগুলো যেন আমাদের চেনা চরিত্র,
1: ঠিক তাই,
0: একবারে জীবন থেকে নেওয়া।

0: 1913 সাল নোবেল পুরস্কার পাওয়ার পর রবীন্দ্রনাথের পরিচিতি কিন্তু মানে বিশ্বব্যাপী তার পরিচিতিটা কিন্তু বেড়েই যেতে লাগলো, মানে যেটাকে আমরা বলি আন্তর্জাতিক একটা পরিচিতি তিনি পেয়ে গেলেন।
1: কিন্তু দেখো, আন্তর্জাতিক পরিচিতি পাওয়ার পরেও সেই মানুষটা কিন্তু তার বাংলাকে, তার গ্রাম বাংলাকে ভুলে যাননি। একটু আগে আমরা বলছিলাম যে পাশ্চাত্য সঙ্গীতের সুর তিনি কিভাবে বাংলা গানের মধ্যে, তার রচিত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে তিনি সংযোজন করেছিলেন, মানে অনুকরণ নয় অনুসরণ যদি বলা যায় তাহলে বোধ হয় বলাটা আংশিক সত্য হবে। তেমনই আমাদের বাংলার যে বাউল সঙ্গীত রয়েছে, ভাওয়াইয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু তার গানের মধ্যে আমরা যদি খুঁজি সেখানে কিন্তু পাবো। কিভাবে পাবো? এই যে একটু আগে আমরা বলছিলাম ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ, তাঁর জীবন চর্চার মধ্যে ভ্রমণ একটা বড় অংশ জুড়ে রয়েছে। তিনি যেখানে গেছেন তিনি সেখান থেকে নুড়ি পাথরের মতো কিছু না কিছু আহরণ করে নিয়েছেন, সেখানকার সুর, সেখানকার সংস্কৃতি, সেখানকার কৃষ্টি, আর সেগুলোই প্রতিফলিত হয়েছে তাঁর সৃষ্টিতে।
0: এবং দেখো, পদ্মার পাড়ে গিয়ে তিনি বাংলাকে তিনি যেমন চিনিয়েছেন আমাদেরও চিনিয়েছেন। এবং সত্যি কথা বলতে এমন একটা মানুষ যিনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যে প্রান্তেই যান না কেন, প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার সঙ্গে সঙ্গে লেখা যেন বা লেখনী যেন তাকে আরও আষ্টেপৃষ্টে বেঁধে ফেলত। এবং যেটা আমাদের কাছে সুবিধের সেটা হচ্ছে তার সেই লেখনীর মাধ্যমে আমরা কিন্তু বিশ্বকে চিনেছিলাম, বিশ্বকে দেখেছিলাম। এবং আমাদের মনোবোধ হয় রবীন্দ্রনাথের মতো তার লেখা পড়ে ভ্রমণ পিপাসু হয়ে উঠেছিল। আমরা হয়তো সত্যি বিদেশ ভ্রমণ বা বিদেশের সেই জায়গায় যেখানে রবীন্দ্রনাথ বারে বারে পৌঁছে গেছেন তার লেখনীর মাধ্যমে সেই জায়গাকার বর্ণনা

0: না আমাদের সামনে করছেন, আমাদের পক্ষে হয়তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু আমাদের মানুষ চক্ষে ভ্রমণ হয়ে যায় যখন তার লেখা আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে, আমরা যেন একটা ছবি পাই, চিত্রটা যেন আরো বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। ঠিক বাংলার
1: তিনি মানে যেখানে গেছেন সেখানকার মানে একরকম চরিত্রকে, একরকম দৃষ্টিভঙ্গিতে সেই জায়গাকে দেখেছেন। পদ্মার পাড়ে গিয়ে তিনি বাংলাকে চিনেছেন যদি বলা যায়, আবার ইউরোপে গিয়ে তিনি ভারতকে নতুন চোখে দেখেছেন
0: একেবারেই। এবং এইভাবেই বোধহয় বিশ্বব্যাপী মানুষকে তিনি এক করে দিয়েছিলেন তার লেখার মাধ্যমে। জাপান, চীন সমস্ত জায়গায় গিয়ে সেই সাংস্কৃতিক ঐক্য অনুভব করেছেন। রাশিয়া তিনি গেছেন আমরা জানি, এবং সেখানে গিয়েও শিক্ষার প্রশ্ন নিয়ে ভেবেছেন আরও অনেক জায়গায়, মানে কোথায় বলবো তিনি জানি, আর্জেন্টিনা, যেখানে মানুষের সঙ্গে তার একটা হৃদয়ের সম্পর্ক তৈরি করেছিলেন। তাই রবীন্দ্রনাথের ভ্রমণ আসলে দেশ থেকে দেশান্তরে যাওয়ার গল্প নয়,
1: একদম একদম একদম,
0: এক মানে যেন এক মানুষ থেকে আরেক মানুষে যাওয়ার গল্প, মানুষের কাছে যাওয়ার গল্প, মানুষের সঙ্গে একাত্ম হওয়ার গল্প, মানুষের সঙ্গে আরো মিলেমিশে বেঁধে বেঁধে থাকার গল্প। তিনি রবীন্দ্রনাথ।
1: যাব একটা গানে, অসাধারণ একটি গান, বাউলাঙ্গের গান আমরা শুনে নি, তারপরে আসছি পরবর্তী কথায়।

0: রবীন্দ্রনাথের জীবনের অন্য একটি উল্লেখযোগ্য অধ্যায় হল শিলাইদহ পর্ব, যেটি বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একদম পদ্মা তীরবর্তী একটি জায়গা। সেখানে জমিদারি ছিল রবীন্দ্রনাথের পরিবারের। জমিদারের কাজ দেখাশোনা করার দায়িত্ব নিয়ে রবীন্দ্রনাথ 19 শতকের শেষ দশকে বারবার শিলাইদহে যাতায়াত করেছিলেন। কলকাতার ব্যস্ত নাগরিক জীবন থেকে দূরে এসে তিনি এখানে যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলেন। শিলাইদহে তার বাসস্থানের সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি জড়িয়ে আছে সেটি হলো কুঠিবাড়ি। পদ্মার বিশাল জলরাশি, নৌকা, চর, গ্রামের মানুষ, প্রকৃতির রূপ সব মিলিয়ে শিলাইদহ রবীন্দ্রনাথের কাছে হয়ে উঠেছিল এক গভীর সৃষ্টির ক্ষেত্র। এখানে এসে তিনি শুধু জমিদারের ভূমিকা পালন করেননি, হ্যাঁ, মানুষকে খুব কাছ থেকে দেখেছিলেন। কৃষক, প্রজা, মাঝি, দরিদ্র গ্রামবাসী, তাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ, জীবন সংগ্রাম রবীন্দ্রনাথকে গভীরভাবে স্পর্শ করেছিল। তিনি জমিদারি পরিচালনার কাজে প্রজাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। স্বাভাবিকভাবেই বাংলার গ্রামীণ সমাজ সম্পর্কে তার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তৈরি হয়েছিল তা পরবর্তীতে সাহিত্যকর্মে গভীরভাবে ছাপ ফেলেছিল।
1: এই শিলাইদহে রবীন্দ্রনাথের কবি মন যেন নতুনভাবে জেগে উঠেছিল। পদ্মার জল, নৌকার নিঃসঙ্গ যাত্রা, সন্ধ্যার আকাশ, বর্ষার মেঘ, গ্রামের পথ, এসব কিছুই বারবার তার লেখায় ফিরে এসেছে। এই সময়ে তার বহু গুরুত্বপূর্ণ কবিতা, গান, চিঠি আর গল্পের সৃষ্টি হয়। বিশেষ করে সোনার তরি, চৈতালি, চিত্রা এসব রচনার সঙ্গে শিলাইদহ আর পূর্ববঙ্গের অভিজ্ঞতার যোগ রয়েছে। তার বিখ্যাত ছিন্নপত্রর যে চিঠিগুলো শিলাইদহ পর্বকে বুঝে নেবার, উপলব্ধি করার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানীকে লেখা এই চিঠিগুলোতে আমরা দেখতে পাই প্রকৃতি আর মানুষের প্রতি রবীন্দ্রনাথের এক অসাধারণ সংবেদনশীল দৃষ্টি। শিলাইদহে নৌকায় বসে পদ্মার বুকে ভেসে বেড়ানোর সময় তার মনে যে অনুভূতিগুলো জন্ম নিত সেগুলো তিনি চিঠিতে অত্যন্ত জীবন্ত ভাষায় প্রকাশ করতেন। তাই ছিন্নপত্র শুধু ব্যক্তিগত চিঠির সংকলন নয়, রবীন্দ্রনাথের প্রকৃতিপ্রেম আর জীবন দর্শনেরও এক মূল্যবান দলিল বলা যায়। কল্পলাল, গ্রামের কথা বলতে গিয়ে একটা গানের কথা বারবার করে মনে আসছে, বহুল প্রচলিত সেই গান, বহু শিল্পীর কণ্ঠে আমরা শুনেছি, তো সেই গান যদি আমরা একটু শুনে নিই।
0: এবং এই গানটিও কিন্তু শিলাইদহে পর্বের সঙ্গে যুক্ত বহুল আলোচিত গান, তুমি যেটা বললে আমরা অনেকের কণ্ঠে শুনেছি, তবে আজ আমরা শুনব শ্রীকান্ত আচার্যের কণ্ঠে সেই প্রখ্যাত গান, রবীন্দ্রনাথ মানেই যে গান বারবার ভেসে ওঠে কানের কাছে।

0: কৃষ্ণ কলি আমি তারে বলি।
1: রবীন্দ্রনাথ শিলাইদহ দুজন মানে দুটি বিষয় কিন্তু ভীষণভাবে একাত্ম। বাংলার সাধারণ মানুষের কাছে শিলাইদহ রবীন্দ্রনাথকে কিন্তু আরও কাছে নিয়ে এসেছিল। তিনি বুঝতে পেরেছিলেন গ্রামের মানুষের জীবন কেবল দূর থেকে দেখার বিষয় নয়, তাদের উন্নতির জন্য বাস্তব কাজ করাও দরকার। আর এই অভিজ্ঞতা থেকেই পরবর্তীকালে তিনি গ্রামোন্নয়ন, কৃষি সমবায় এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও গভীর হয় রবীন্দ্রনাথের। শ্রীনিকেতন প্রতিষ্ঠার পেছনেও এই গ্রামীণ জীবন বা তা সে সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, একথা কিন্তু খুব সহজেই বলা যায়।

0: অর্থাৎ শিলাই দহের রবীন্দ্রনাথকে শুধুমাত্র কবি হিসেবে দেখলে বিষয়টা বোধহয় একটু অসম্পূর্ণ থেকে যায় কল্পলাল, তাই না? মানে এখানে তিনি ছিলেন কি বলবো, একাধারে জমিদার, একাধারে পর্যবেক্ষক, সমাজ ভাবুক এবং সবার উপরে একজন সংবেদনশীল মানুষ, এইভাবে বোধহয় বলা যেতে পারে, তাই না? কলকাতার জোড়াসাঁকোর পরিচিত পরিবেশ থেকে দূরে পদ্মার বিস্তীর্ণ জলরাশির পাশে শিলাইদহে এসে রবীন্দ্রনাথ যেন আবিষ্কার করলেন বাংলার আর একটা অন্যরকম মুখকে,
1: একদম,
0: যেখানে শহরের কোলাহল নেই, নদীর স্রোত রয়েছে, নৌকার দোলা রয়েছে, মাঠের পর মাঠ রয়েছে, গ্রাম বাংলার সহজ সরল মানুষ আর তাদের খুব সহজ সরল জীবনযাত্রা আর প্রকৃতির অবিরাম পরিবর্তন রয়েছে।
1: এবং এই পরিবর্তনের মাঝেই জমিদারের কাজ তাকে শিলাইদহে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু শিলাইদহ তাকে দিয়েছিল তার চেয়ে অনেক অনেক বেশি কিছু,
0: অবশ্যই
1: সহজে জানি, এবং দিয়েছিল মানুষের কাছে যাওয়ার সুযোগ, প্রকৃতিকে নতুন করে দেখার চোখ এবং সাহিত্য সৃষ্টির এক অনন্য পরিবেশ। দেখো, তুমি বললে একটু আগেই যে কলকাতার সেই কংক্রিট জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সেই যে চার দেয়ালের মধ্যে থাকা একটি মানুষকে যখন শিলাইদহে নিয়ে যায়, এবং সেখানে তো অতটা বাধা পরিবেশ নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপনের যে জায়গাটা সেটা কিন্তু তিনি শিলাইদহ পর্বে থেকেই অনুভব করেছিলেন। সেই জন্যই পদ্মায় বুকে নৌকায় বসে কখনো তিনি দেখেছেন সূর্যাস্ত, কখনো বর্ষার মেঘ, কখনো বা নিঃশব্দ রাতের আকাশ। আর সেই দৃশ্য শুধু তার চোখে ধরা পড়েনি, ধরা পড়েছিল তার হৃদয়েও। আর সেই অনুভূতি পরিণত হয়েছে কবিতা, গান, গল্প এবং অসংখ্য চিঠির ভাষায়। আমরা এরপরে আরও একটি গান শুনব, সেই সে শিলাইদহ পর্বের কথাই যখন বলছি, শিলাইদহ পর্বেই কিন্তু খুব সম্ভবতই বলবো লেখা, কারণ
0: সম্ভবত গড়াই নদীর কথা হয়েছে, গড়াই নদীর কথা উল্লেখ হয়েছে,
1: এবং আমাদের খুবই পরিচিত একটি গান শ্রাবণী সেনের কণ্ঠে।
0: এই সেই কথাটা মনে পড়ে যাচ্ছে তোমার কথা প্রসঙ্গে, যে মুক্তির আনন্দ, অকারণ আনন্দ, যেটা তিনি উপলব্ধি করেছিলেন সেইখানে বসে
1: শিলাইদহ পর্বে। সীমার মাঝে অসীম তুমি,

0: রবীন্দ্রনাথের আরও এক প্রিয় জায়গা, সেখানেও কিন্তু তিনি প্রকৃতির সঙ্গে সেইখানকার মানুষের সঙ্গে কাত্য হয়েছিলেন ভীষণভাবে। সেই জায়গাটা নিয়ে একটা অন্যরকম বাঙালির আবেগ কাজ করে, শিলং। আসলে রবীন্দ্রনাথের শেষের কবিতা সেই অমিত লাবণ্য,
1: কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও।
0: একেবারেই 1919 সালের অক্টোবরে, খুব সম্ভবতই, কারণ শালটা নিয়ে একটুখানি আমাদের
1: কনফিউশন,
0: সেইখানে কিন্তু গিয়েছিলেন ওই সময়টাতে। এবং পথের দুর্ভোগ তো ছিলই, কিন্তু পাহাড়ে পৌঁছে বদলে গেল কবির মন, কারণ চারপাশে পাইন আর দেবদারু, পাহাড়ের গায়ে মেঘের আনাগোনা, কখনো রোদ কখনো বৃষ্টি, কোথাও ঝর্ণার শব্দ। শিলংয়ের প্রকৃতি যেন কবিকে বলেছিল, এসো কিছুদিন পৃথিবীকে অন্য চোখে দেখো। রবীন্দ্রনাথ শিলংয়ের পর্যটক হয়ে যাননি, তিনি প্রকৃতির মধ্যে নিজের সৃষ্টির উপাদান কিন্তু খুঁজে নিয়েছিলেন।
1: আর তার বোধহয় সবচাইতে বড় প্রমাণ যেটা, তার কথাই আমরা বলছিলাম
0: একদম
1: শেষের কবিতা। অমিত আর লাবণ্যের প্রেমের গল্প আমরা যতটা পড়ি তার আড়ালে ততটাই দেখি শিলংয়ের পাহাড়কে। কখনো মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, প্রকৃতির এই পরিবর্তনের মধ্যেই যেন মানুষের মনের পরিবর্তনকে দেখতে পেয়েছিলেন রবীন্দ্রনাথ। তাই শেষের কবিতার শিলং শুধুমাত্র একটা কোনো নির্দিষ্ট জায়গা নয়, সে যেন একটা কি বলবো, সে যেন একটা অনুভূতি, একটা পাহাড় যেখানে মেঘ এসে পথ ঢেকে দেয়, একটা রাস্তা যেখানে অচেনা দুজন মানুষ হঠাৎ পরিচিত হয়ে ওঠে, আর একটা প্রকৃতি যেখানে প্রেমের সঙ্গে মিশে যায় বিচ্ছেদের সম্ভাবনাও। শিলং রবীন্দ্রনাথকে শুধু সৌন্দর্য দেয়নি, দিয়েছিল এক নতুন সাহিত্যিক আবহ।
0: তাই তো রবীন্দ্রনাথের ভ্রমণ জীবনে শিলংয়ের গুরুত্ব একটু আলাদা। তিনি পাহাড় দেখতে গিয়েছিলেন ঠিকই, কিন্তু ফিরে এসেছিলেন সঙ্গে নিয়ে একটা সম্পূর্ণ পাহাড়ি মন, যার নাম শেষের কবিতা।

আর তাই তো শিলং, রবীন্দ্রনাথের ভালোবাসার জায়গা, পাহাড় সব নিয়ে খুব নির্দ্বিধায় আমরা বলতেই পারি, এমনও দিনে তারে বলা যায়, এমনও দিনে তারে বলা যায়।

0: রবীন্দ্রনাথের কাছে ভ্রমণ মানে ছিল শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, অচেনাকে চেনা, নতুন মানুষকে জানা, প্রকৃতির কাছে নিজেকে নতুন করে আবিষ্কার করা, এই তো ছিল তার পথ চলা। তাই আজকের এই পথিকের গল্প শেষ করব তারই কয়েকটি পংক্তির ভাবকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, পথ এখনো বাকি, অজানার ডাক এখনো শোনা যায়।
1: হয়তো গন্তব্যের চেয়ে পথটাই বড়, হয়তো পৌঁছে যাওয়ার চেয়ে এগিয়ে চলাতেই আনন্দ, আর সেই চলার আনন্দেই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, পৃথিবীতে দেখতে হলে ঘরের দরজা খুলতে হয়, আর নিজেকে চিনতে হলে পথের দিকে পা বাড়াতে হয়। এই পথিকের গল্প, এই বিশ্ব পথিকের গল্প হয়তো সেই সবার নয়, কারণ পথও তো কখনো শেষ হয় না। আসলে রবীন্দ্রনাথের মতো আমাদেরও এটাই বলতে ইচ্ছে করে, আমাদের এই পথ চাওয়াতেই আনন্দ। তার এক বিখ্যাত গান, যে গানের মধ্যে লুকিয়ে রয়েছে তার প্রাপ্তি, তার অপ্রাপ্তি, তার ভালো লাগা, তার ভালোবাসা, সমস্ত কিছু আমাদের বোধহয় প্রত্যেকের মন ছুঁয়ে যায় তার এই গানটি। সেই গান দিয়েই শেষ করব আজকের হিয়ার মাঝে।
0: একদমই, গান শুনতে শুনতে আমি কল্পলাল এবং সুদীপ্ত বিদায় নিচ্ছি আজকের মতো। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকুন, এফএম গোল্ডের সঙ্গে থাকুন।
1: শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।

আমার একটা বহুত দোষ আছে, গান গাইতে গিয়ে একটু আলাপ বেশি করে ফেলি, করবো কি? বাহ ঠিক আছে, আমি কিন্তু খাতা দেখেই গাইবো।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানটি শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনলেন মনোময় ভট্টাচার্য এবং পাঞ্চালীর কণ্ঠে বাংলা গান। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন উষা উত্থপের কণ্ঠে।

শুনলেন উষা উত্তপের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন ভূপেন হাজারিকা এবং রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে।

0: মাহমাতালে ভুলে নয় ভোলালে মন জানতা
1: রূপ থেকে মোর গা ছিন ছিন জান জান ছিন ছিন চান চান সুরসুর শাশা পিরপির পার পার করে যেন ওই রূপ থেকে মোর গা ছিন ছিন জান জান ছিন ছিন চান চান করে
2: যদি বলি তো
3: কি বলবি
2: বাছা ফাঁদে পড়েছে পিরিতি সে পিরিতি বুকে দাগা লাগিলে তিলে তিলে মরিবি জাদু
3: তাই নাকি।

আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিও ঘড়িতে এখন 2:01 হয়ে 41 সেকেন্ড, সময় এখন বাংলা ছায়াছবির গানের। প্রথমেই শুনবেন বাংলা ছায়াছবি দেওয়ানেওয়া থেকে গান। গানটি গেয়েছেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান, শুনলেন দেয়ানীয় বাংলা ছায়াছবি থেকে সুন্দর মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। পরবর্তী গানগুলি শুনবেন অগবধূ সুন্দরী ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন বাপি লাহিড়ী।

0: তাই ওদের নাম ললনা।
1: বলছ কি?
0: ঠিক বলছি, ওরা যুক্তি তর্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে হলে,

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারা
0: 440।

0: fact.
1: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সবকিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচাল।

0: পার্সেন্ট পার্সেন্ট জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল,
1: তাই বলে বলবে ভুল।

আকাশবাণী কলকাতা। শুনলেন অগবধূ সুন্দরী থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি। পরবর্তী গানগুলি শুনবেন বাংলা ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি থেকে। চম্পা চামেলি গানটি গেয়েছেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

আমি চাই না অসি দে তুই বাসি, আমি চাই না অসি দে তুই বাসি ও মার অনুরঙ্গী। আমি ভজন সাধন জানি মা যেতে তে পিরিঙ্গি, তুই আমার দয়া করবি কিনা ব। তুই

শুনলেন অ্যান্টনি ফিরিঙ্গি বাংলা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে গানটি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী গানগুলি শুনবেন একান্তপন বাংলা ছায়াছবি থেকে। গানগুলি গেয়েছেন আশা ভোসলে।

শুনলেন বাংলা ছায়াছবি একান্তপন থেকে আশা ভোজলের কণ্ঠে গানগুলি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্জে। শুনছিলেন বাংলা ছায়াছবির গান। একটু পরেই শুনবেন নানা রঙের গান আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবা। একটু পরে শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনলেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে। এখন শুনবেন ভজন, পণ্ডিত

টিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, শুনলেন ভজন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিবেশ। একটু পরেই শুনবেন নজরুল গীতি শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

শুনলেন নজরুল গীতি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। পরে নজরুল গীতিটাই শুনবেন ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। স্টুডিও ঘটিতে এখন 4:34। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।
1: সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে বৈরাগী রাগে খেয়াল, শিল্পী তিয়াশা বসু রায়।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে ভোরের বেলা ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছেন প্রভাতী অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বৈদাগী রাগে খেয়াল, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে পরমেশ্বরী রাগে বাঁশি শুনবেন শিল্পী সুবীর রায়।

107 FM রেইনবো প্রজেক্ট তরঙ্গে এতক্ষণ প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বৈরাগীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তিয়াশা বসু রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ পরমেশ্বরীর আগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন সুবীর রায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ভোর 5টা, ঘড়ির কাঁটা যখন টিকটিক করতে করতে জানা দেন সময় 5:35, আর ভোর 5টা মানেই সময় রবীন্দ্রসঙ্গীতের।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি। আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছেন রবীন্দ্রসঙ্গীত, বিভিন্ন শিল্পীর কণ্ঠ।